0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মনোর সেভেন এফ এম রেনবো প্রচার তরঙ্গে শুনছে আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত শুনছ বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রবীন্দ্রনাথের কথায় আর গানে সময়টা এগিয়ে চলে। আর সত্যিই তাই, এই যে বর্ষার দিনে অদ্ভুত এই রকম হাওয়ার তালে তালে, এরকম বাদল দিনে মনটা সত্যি কেমন যেন অদ্ভুতভাবে নেচে ওঠে। আর সেই বৃষ্টি যখন বাইরে পড়ে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো ঝমঝম করে বৃষ্টি, বৃষ্টি তখন মন মাতিয়ে দেয়। কখনো সেই যে আমাদের মনের ভেতরটা যেটা চুপ করে বসে থাকে, সেটাই কখন যেন অদ্ভুতভাবে নেচে উঠতে থাকে, অনেকটা সেই ময়ূরের পেখম মেলার মতন করে। আসলে আমাদের মনের ভেতরের যে কথাগুলো, সেগুলো বোধহয় বর্ষার হাওয়ায়, এই হাওয়ার দিনে, পাগলা হাওয়ার এই বয়ে যাওয়ার দিনে, এই ভেসে যাওয়ার দিনে আমাদের মনের ভেতরটা জেগে ওঠে।

গহন ঘন ছাইয়া সত্যি যখন আকাশটা একদম কালো হয়ে ওঠে, তখন আমাদের মনটাও কেমন যেন অদ্ভুতভাবে একটু যেন দমে যায়। কিন্তু তারপরে যখন মুষলধারে বৃষ্টি, চারিদিকে জল থই থই, তখন সময়টাই কেমন একটা অন্যরকম হয়ে যায়। আমাদের মনটাও তখন অদ্ভুতভাবে আনমোনা হয়ে যায়, অদ্ভুতভাবে কখনো নেচে ওঠে, কখনো আবার ছটফট করতে থাকে, সেই যে জলে গিয়ে ওই সেই ছোটোবেলার মতন করে। আসলে এখন অবশ্য আর ছোটোবেলার মতন করে লাফালাফি করা যায় না, কিন্তু তবুও মনটা নেচে ওঠে। কখনো কখনো দুকলি কবিতা কিংবা গান মনের মধ্যে জেগে ওঠে, সেটাও আমাদের মতন করে। তবু কথা বলতে বলতে, গান শুনতে শুনতে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: সকাল মানে মিষ্টি সূর্য রোদের আলা গোনা, সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা, সকাল মানে ফুলে ফুলে প্রজাপতির নাচ, সকাল মানে প্রাণ জেগেছে আনাচে কানাচ, সকাল মানে চায়ে চুমুক এফএম গোল্ড অন করে, বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে, সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছে শুরু প্রভাত বিনা।

গ্রীষ্মের দাবদাহ থেকে শরীর আড়াল করতে বা ঝমঝমে বৃষ্টিতে মাথা বাঁচিয়ে পথ চলতে ছাতার মতো প্রিয় সহচরী বোধহয় আর কিছু নেই। ছাতা মানে ভরসা, নিশ্চিন্তি আর আগলানোর অনুষঙ্গ। অভিভাবক স্থানীয় যদি কেউ মারা যান, তখন আমরা বলি, আহা, মানুষটা বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রেখেছিলেন। অথবা এটাও বলি যে মাথার উপর থেকে ছাদ সরে গেল। এই ছাদ বা ছাদ প্রকৃতপক্ষে সংস্কৃত বা তৎসম ছত্র শব্দ থেকেই উদ্ভূত। ছাতার উৎস কিন্তু একই। ছাতার মতো গোল ঘেরের ছায়া দেয় বলেই গাছটার নামও বোধহয় ছাতিম। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, তোমার পথে বিছায়ে ছায়া, ছাতিম ডালের ছাতা। আচ্ছা, ছাতা নিয়ে তো কত কাহিনী। রবীন্দ্রনাথও তাঁর সহজ পাঠে বর্ষার সঙ্গে ছাতার সখ্য লিখেছিলেন, মনে আছে সেই ছড়াখানি? ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী, স স স বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে। মানে ওই তালবস্য, পিটকাটা মূর্ধন্য স আর দন্তস্য, সেই আর কি। আবার জুতো কিংবা ছাতার ঝাঁটার মতো ছাতাও ব্যবহৃত হয়েছে অস্ত্র হিসেবে। পাঠশালার দুষ্ট পড়ুয়াদের উদ্দেশ্যে লম্বা লাঠির মতো কালো ছাতা দিয়ে শিক্ষক মশাইদের সেই যে হুমকি ছিল, মনে পড়ে ছোটবেলায়? না, আমি হয়তো সেই জিনিস পাইনি, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই হয়তো সেটা শুনেছেন বা পেয়েছেন, আজ পিঠে ছাতার বাঁট ভাঙবো। আকশির মতো বাঁকানো সেই সব ছাতার বাঁট দিয়ে গাছের ডাল নুয়ে ফুল তোলা চলত। পলায়মান ছাত্রের ঘাড় ধরে টেনে আনা যেত। এবড়ো খেবড়ো মিঠো পথে হাঁটার ছড়ির কাজও চলত। ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েলে পাখি। আহা, জীবনানন্দর এমন দৃশ্য দেখে যতটা আহ্লাদিত, ঘনঘোর বর্ষা উপেক্ষা করিয়ে আগত গৃহশিক্ষকের কালো ছাতা রবীন্দ্রনাথের মন কিন্তু ততটাই খারাপ করে দিত, মনে আছে?

তার লেখা ছোটবেলার সেই প্রবন্ধখানি, যেখানে তিনি লিখেছিলেন, সন্ধ্যা হইয়াছে, মুষলধারে বৃষ্টি পড়িতেছে, রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইছে, আমাদের পুকুর ভর্তি হইয়া গিয়াছে, বাগানের বেলগাছের ঝাঁকড়া মাথাগুলা জলের উপরে জাগিয়া আছে, বর্ষা সন্ধ্যার পুলকে মনের ভিতরটা কদম্ব ফুলের মতো রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে। মাস্টার মহাশয়ের আসিবার সময় দু চার মিনিট অতিক্রম করিয়াছে, তবু এখনো বলা যায় না। রাস্তার সম্মুখের বারান্দাটাতে চৌকি লইয়া গলির মোড়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া আছি। হৃৎপিণ্ড যেন হঠাৎ আছাড় খাইয়া হাহতস্বি করিয়া পড়িয়া গেল এমন সময় বুকের মধ্যে। দৈব দুর্যোগে অপরাহত সেই কালো ছাতাটি দেখা দিয়েছে। হ্যাঁ, যে কালো ছাতা নিয়ে তার মাস্টার মহাশয় আসতেন। তো ছাতা নিয়ে এরকম সাহিত্যে বারংবার আমরা নানান কিছু অনুষঙ্গ পেয়েছি, কিন্তু এই যে ছাতা, এর উৎস ঠিক কোথায়, এমনটাই আমার মনে হলো গতকাল। কারণ যখন ভাবলাম আজ সকালে ঠিক কী দিয়ে কথা বলা যেতে পারে, যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে ছাতার মতো প্রিয় জিনিস আর এই মুহূর্তে কিচ্ছু নেই, তাই ছাতাকে যদি সঙ্গে রাখতে হয়, ছাতা কীভাবে এলো, কেন এলো, কবে থেকে এলো, এই সবটুকু কিন্তু জানা প্রয়োজন। শুরুতেই শুনেছিলাম কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে গান, এখন শুনবো স্বাগত এবং জয়তী চক্রবর্তীর কণ্ঠে গান। ফিরে আসছি তারপর ছাতার উৎস নিয়ে।

0: রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: গতকাল যখন এই ছাতা কোথা থেকে এলো এই বিষয়ে পড়াশোনা শুরু করেছি, তখন হাতে এলো একটি জনপ্রিয় পত্রিকার কয়েক বছর আগের সুমনা সাহার একটি প্রতিবেদন বা তাঁর রিসার্চ, আর সেইটা আমাকে অনেকাংশেই হেল্প করলো। তাছাড়াও আরও কিছু সূত্র রয়েছে। সবটুকু মিলিয়েই আজ প্রভাত বীণায় আমরা খুঁজছি ছাতা কীভাবে এসেছে আর কবে থেকেই বা এসেছে, আরও ছাতা নিয়ে নানান গল্প। যেমন আমাদের বঙ্গদেশে এখনও কয়েকটি প্রাচীন উৎসব প্রথা রয়ে গেছে যার প্রধান উপকরণ ছাতা। প্রাচীনকালে মানভূম অঞ্চলে রাজারা ইন্দ্রদেবের আরাধনায় ছাতা পরবের আয়োজন করতেন, যার সঙ্গে ভারতীয় পুরাণ, লোককথা, ফসলি সন ও আঞ্চলিক ইতিহাস ঘনিষ্ঠভাবে যুক্ত। বিগত প্রায় 500 বছর যাবত প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে অর্থাৎ 31শে ভাদ্র অনুষ্ঠিত হয় ছাতা পরব। আপনারা অনেকেই হয়তো এ বিষয়ে জানেন। প্রাচীন প্রথা মেনে পঞ্চকোট রাজপরিবারের সদস্যদের হাতে এক বিশাল সাদা ছাতা খোলার মধ্যে দিয়ে আজও এই উৎসবের সূচনা হয়। ছাতা পরবে যে ছাতাটি রাজা উত্তোলন করেন তা নাকি ইন্দ্রদেবের ছাতা। একটা বড় শালকাঠকে চেঁচে পরিষ্কার করে তার মাথার দিকে আর কি বাঁশের গোলাকার ছাতা তৈরি করে কাপড় দিয়ে ছাতাটি মুড়ে দেওয়া হয়। যেখানে ছাতা উত্তোলন করা হবে সেই স্থানকে বলে ছাতা টাঁর। এই দিন ঘোড়ার পিঠে রাজা চড়ে বসেন, রাজবেশে সপার্ষদ সেই ছাতা টাঁরে আসেন, তারপর পুরোহিত ইন্দ্রদেবের পুজো করেন, এরপর রাজা আনুষ্ঠানিকভাবে ছাতা উত্তোলন করেন, পরদিন ছাতা নামানো হয়। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে রোহিণী নক্ষত্র উদয়ে বৃষ্টির দেবতা ইন্দ্রদেবের মর্তে আগমন, পৃথিবীকে সুজলা সুফলা করে ভাদ্র পূর্ণিমার দিন তিনি স্বর্গে ফিরে যান। তাই 9 দিন পর কৃষ্ণা অষ্টমীতে ইন্দ্রদেবের সম্মানে ছাতা খোলা হয়। ছাতা পরব আসলে শস্যেরই উৎসব। শুনছেন প্রভাত বীণা, তানিয়ার সঙ্গে আর গানে গানে ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেন।

উপেন্দ্র কিশোর সমগ্র। এইখানে আবার জুতোর জন্মের একটা অন্য গল্প পেলাম জানেন, সেই গল্পের একটু পাঠ করা যাক। বহুকাল পূর্বে একদিন জ্যৈষ্ঠ মাসের সকালবেলায় এই আশ্চর্য ঘটনা ঘটিয়াছিল। যমদগ্নি মুনি তীর ছুঁড়িতেছেন, শ্রী রেণুকা তাহা কুড়াইয়া আনিতেছেন। মুনি ভাবিতেছেন এই খেলায় বড়ই আমোদ, তাই আজ তাহার অন্য আর কোনো কাজের কথা মনে নাই, তিনি ক্রমাগত খালি তীরের উপর তীরই ছুঁড়িতেছেন। এদিকে বেলা যে ঢের হইয়াছে, রোদে যে তালু ফাটিয়া গেল, মাটি যে তাতিয়া আগুন, সে কথা কে ভাবে। মুনিরাজ তীর ছুঁড়িয়া বড়ই ভালো লাগিয়াছে। বিচারী রেণুকা একেবারে সারা হইয়া গেলেন, তাহার মাথা ঝিমঝিম করিতেছে, পায়ে ফোসকা হইয়াছে, প্রাণ ওষ্ঠাগত, কিন্তু মুনির সেদিকে দৃষ্টি নাই। তাহার আজ বড়ই আমোদ হইয়াছে, তাই তিনি খালি তীর ছুঁড়িতেছেন আর বলিতেছেন, রেণুকা শীঘ্র আনো, দেরি করিতেছ কেন। কিন্তু রেণুকা আর পারেন না, একটু ছায়ায় দাঁড়াইয়া বিশ্রাম না করিলে এখনই হয়তো তাহার প্রাণ যাইবে, তাই তিনি মুহূর্তকালের জন্য একটি গাছের তলায় দাঁড়াইলেন। তাহার পরের মুহূর্তেই ছুটিয়া মুনির কাছে উপস্থিত হইলেন। ইহাতেই মুনির রাগের সীমা নাই, তিনি ভ্রুকুটি করিয়া বলিলেন, এত বিলম্ব হইল কেন। রেণুকা ভয়ে কাঁপিতে কাঁপিতে নিতান্ত কষ্টের সহিত বলিলেন, বড় রোদ, মাথা ঝুলিয়া গেল, একটু গাছতলায় দাঁড়াইয়াছিলাম। তখন মুনির চৈতন্য হল, তিনি দেখিলেন সত্য সত্যই রেণুকা রৌদ্রে নিতান্ত কাতর হইয়াছেন, তাহার শরীর কাঁপিতেছে, তিনি আর দাঁড়াইতে পারেন না। মুনি একবার রেণুকার সেই অবস্থার দিকে আর একবার সূর্যের দিকে চাহিয়া দেখিলেন, তারপর দুই চক্ষু লাল করিয়া বিষম ভ্রুকুটির সহিত তীর ধনুক উঠাইয়া সূর্যকে বলিলেন, বটে, তোমার এতই আস্পর্ধা, তুমি রেণুকাকে কষ্ট দিয়াছ, দাঁড়াও, তোমাকে দেখাইতেছি। সূর্য তো তখন বাপরে মারিল রে বলিয়া কাঁদিয়া অস্থির। তিনি তাড়াতাড়ি এক ব্রাহ্মণের বেশে যমদগ্নির নিকট আসিয়া জোর হাতে বলিলেন, ভগবান, সূর্য আপনার নিকট কি দোষ করিল, তাহার তেজ ভিন্ন, ফল শস্য কিছুই থাকিতে পারি না।

তাই এই সময় তাহার একটু গরম না হইলে চলিবে কেন? তাহার জন্য কি তাহাকে মারিতে হয়? আর তাহাকে মারিবে না মারিবেনি বা কিরূপে? সে যে আকাশে ছোটাছুটি করে বেড়ায়। যমদগ্নি ভ্রুকুটি করিয়া বলিলেন, যাও বাপু, তোমার চালাকি করিতে হইবে না। আমি টের পাইয়াছি তুমি কে, আমি বেশ জানি। দুপুরবেলায় মাথার উপরে আসিয়া তোমাকে একটু দাঁড়াইতে হয়, সে সময় আমি তীর মারিয়া তোমাকে কানা করিব। তখন সূর্য অতিশয় ব্যস্ত হইয়া বলিলেন, দোহাই মুনি ঠাকুর, আমার ঘাট হইয়াছে, আমাকে ক্ষমা করুন। সেকালের মুনিরা চট করিয়াই খেপিয়া যাইতেন, আবার হাত জোর করিলেই ঠান্ডা হইতেন। তারপর কি হলো বলবো সে কথা, তবে তার আগে আরো একটি গান শুভমিতার কণ্ঠে।

তো যেমন বলছিলাম, উপেন্দ্রকিশোর সমগ্র থেকে ছাতার জন্মের যে গল্প লেখক আমাদেরকে জানিয়েছেন সেই গল্পই পাঠ করছিলাম এখন। তো সেকালের মুনিরা চট করিয়াই খেপিয়া যাইতেন, আবার হাত জোর করিলেই ঠান্ডা হইতেন। সূর্যের কথায় যমদগ্নি মুনি তুষ্ট হইয়া হাসিতে হাসিতে বলিলেন, আচ্ছা ঠাকুর, সে হইবে খন, কিন্তু আমার পত্নী যাহাতে তোমার তেজে কষ্ট না পায় আগে তাহার একটা উপায় বের করো।

কথায় সূর্য তাহার চাদরের ভিতর হইতে একটি ছাতা আর একজোড়া জুতা বাহির করিয়া যমদগ্নিকে দিলেন। ইহার পূর্বে এমন আশ্চর্য জিনিস কেহ কখনো দেখে নাই। মুনি ঠাকুর তাহা হাতে লইয়া অপার বিস্ময় এবং কৌতূহলের সহিত অনেকবার উল্টাইয়া পাল্টাইয়া দেখিলেন। তাহার পর জিজ্ঞাসা করিলেন, এ সকল অস্ত্র দিয়া কি হয়? সূর্য বলিলেন, এটা অস্ত্র নয়, এই জিনিসটার নাম ছাতা। ইহাকে এমনি করিয়া মাথায় ধরিতে হইবে, আর এই দুখানির নাম জুতা, ইহাকে এমনি করিয়া পায়ে পড়িতে হইবে। এই বলিয়া সূর্য চলিয়া গেলেন। রেণুকাও তখন হইতে রৌদ্রের কষ্ট হইতে রক্ষা পাইলেন। সেই অবধি লোকে জুতা পরিতে আর ছাতা মাথায় দিতে শিখিল। এখন এই কাহিনীর সত্যতা আমার জানা নেই, তবে লেখক যখন লিখেছেন তখন নিশ্চয়ই কিছু না কিছু সত্যতা আছে বই কি। তবে ছাতার ব্যবহার কত যে প্রাচীন তা বলা কঠিন। ছাতার ইংরেজি প্রতিশব্দ আমরা জানি প্রত্যেকে আমব্রেলা, এটা এসেছে ল্যাটিন ভাষার যে মূল শব্দ আমব্রা সেটা থেকে। জানেন তার অর্থ? তার অর্থ হলো ছায়া। প্রায় 4000 বছর আগের গ্রিস এবং চীন দেশের চিত্রকর্মে ছাতার দেখা মিলেছে। খ্রিস্টপূর্ব 2500 থেকে 2400 অব্দের যে মিশরীয় চিত্রলিপি, সমাধি বা মন্দিরে আঁকা ছবিতে রাজা এবং দেবতাদের মাথার উপরেও চার কোণা সমতল ছাতার ব্যবহার দেখা গিয়েছে। এর কয়েক শতক পর মেসোপটেমিয়া, যেটাকে আমরা বর্তমানে ইরাক বলে চিনি, সেই অঞ্চলে নাকি রাজছত্র আবিষ্কার হয়। টাইগ্রিস নদীর তীরে প্রাচীন আসিরিয়া নগরের না যে একটি খোদাই চিত্র পাওয়া যায় নানিভে, সেখানে দেখা যায় রাজার মাথার উপরে গোলাকার একটি ছাতা ধরে রাখা হয়েছে। একসময় চীনা রাজদরবারগুলোতেও অসংখ্য ছাতার ছবি আঁকা থাকত। 1275 খ্রিস্টাব্দে পরিব্রাজক মার্কো প্রোলো গিয়েছিলেন কুবলাই খানের দরবারে, সেখানে তিনি দেখেছেন সেনাপতির মাথার উপর সম্মানসূচক ছাতা মেলে ধরা হয়েছে। চীন থেকেই রাজছত্রের ব্যবহার জাপান এবং কোরিয়ায় চালু হয়। জাপানে এবং কোরিয়ায় প্রায় কয়েক শতক ধরে কেবল রাজারাই ছাতা ব্যবহার করতে পারতেন। রাজার ছবি আঁকাও নাকি নিষিদ্ধ ছিল। ঘোড়ার উপর যখন রাজছত্রের ছায়া এঁকে রাজার উপস্থিতি বোঝানো হতো। চীনে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য আবার ছেলের বাড়ি থেকে তত্ত্বে যেত লাল টুকটুকে একটি ছাতা। সম্মত হলে কোনে পক্ষ সেই ছাতাকে উঁচু জায়গায় টাঙিয়ে দিত, যাতে দূর থেকে সে ছাতা চোখে পড়ে। আজ ছাতা নিয়ে নানান গল্পে মেতেছি প্রভাত বিনায়, সঙ্গে রয়েছে তানিয়া। ছাতার এই সব গল্প কি আপনারও জানা ছিল? যদি জানা থেকে থাকে তাহলেও জানাবেন, আর যদি আজ প্রথমবার শোনেন সেটাও জানাবেন। কোথায়? 100.1 FM গোল্ডের ফেসবুক পেজের আজকের প্রভাত বিনার পোস্টে। গানে গানে শ্রীকান্ত আচার্য।

প্রবল গরমে ছাতা সত্যি একটু হলেও আড়াল করে যে প্রাণের আরাম দেয় সে কথা আমরা অস্বীকার করতে পারিনি না। তাই গ্রীষ্ম হোক বা বর্ষা, ছাতা একমাত্র ভরসা। আর তাই আজ এই ঘোর বর্ষা যখন ছাতা ছাড়া আমরা এক পা চলতে পারছি না, তখন FM গোল্ডের প্রভাত বিনায় আমরা খুঁজছি ছাতার ইতিহাস। আফ্রিকা মহাদেশেও ছিল রাজছত্রের প্রচলন। ইথিওপিয়ার দ্বাদশ শতকে যে আঁকা ছবি এবং প্রাচীন গ্রন্থ পাওয়া যায়, বিখ্যাত পর্যটক ইবন বতুতা তাঁর রচনাতেও সেই রাজছত্র ব্যবহারের কথা কিন্তু রয়েছে। খ্রিস্টপূর্ব 300 অব্দে রচিত বৌদ্ধদের প্রাচীন গ্রন্থ থেকে তৎকালীন ভারতবর্ষের ছাতার প্রচলন সম্বন্ধে জানা যায়। ভারতীয় রাজাদের মধ্যে রাজছত্র ছিল ঐতিহ্যের একটা অংশ। খ্রিস্টীয় 9ম শতকে দক্ষিণ পূর্ব এশিয়ায় রাজছত্রের প্রসার ঘটে। কম্বোডিয়া, লাওস, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং জাভার অভিজাত সম্প্রদায় রাজছত্র ব্যবহার শুরু করেন। পারস্যের পর্যটক ও লেখক জোনাস হ্যানওয়ে 17 শতাব্দীতে পর্তুগাল থেকে প্রথম ইংল্যান্ডে ছাতা নিয়ে আসেন। তিনি ছাতাকে নিত্যসঙ্গী করে নিয়েছিলেন, লোকে ঠাট্টা করতেন, কিন্তু তিনি তাদের বোঝাতেন যে বাদলা দিনে ঘোড়ার গাড়ি ভাড়া করার চেয়ে একটি ছাতা ব্যবহার অনেক বেশি সাশ্রয় দেয়। মানুষ ক্রমেই ছাতার উপকারিতা বুঝলেন এবং নারী পুরুষ নির্বিশেষে ছাতা জনপ্রিয় হয়ে উঠল। ইউরোপে ছাতার ব্যবহার শুরু হয় ফ্যাশন হিসেবে। আর অভিজাত যে মহিলা যারা প্যারিস থেকে সিল্ক এবং দামি ঝালর বসানো লেসের ছাতা আনাতেন, যার হাতলে ব্যবহৃত হতো এনামেল। চীনারা অবশ্য প্রথম দিকে ছাতা বানিয়েছিলেন কাগজ দিয়ে। ছাতার গায়ে মোম বা বার্নিশ মাখিয়ে জল নিরোধকও করেছিলেন, জানেন। আচ্ছা, বাকি কথা, মানে বিশ্বের প্রথম ছাতার দোকান ঠিক কোথায় চালু হয় সে কথা শুনবো, তবে তার আগে গান স্বাতিপাল এবং স্বরূপপালের কণ্ঠে।

বিশ্বের প্রথম ছাতার দোকান চালু হয় 1830 সালে লন্ডনের 53 নিউ অক্সফোর্ড স্ট্রিটে। এই দোকান নাকি আজও চালু আছে, আমার জানা নেই, তবে সবাই বলছেন আর কি। ছাতা আবিষ্কারের কাহিনী অনেক পুরনো হলেও অষ্টাদশ শতক পর্যন্ত ছাতার আকৃতি ছিল অনেকটা বড়। কাঠের বা তিমি মাছের কাঁটা দিয়ে তৈরি রড ও সোনা রূপা চামড়া বিভিন্ন প্রাণীর শিং বেত ও হাতির দাঁত দিয়ে তৈরি হতো দেড় মিটার লম্বা হাতাওয়ালা বা হাতলওয়ালা একটি ছাতা।

শহর বলা হয়। একসময় বিশ্বের অনেক দেশে ব্রিটিশ উপনিবেশ ছিল। তারা বিভিন্ন দেশ থেকে কাঁচা মাল সংগ্রহ করে অনেক কম খরচে ছাতা তৈরি করত। 1852 সালে স্বয়ংক্রিয় সুইচের সাহায্যে ছাতা খোলার যে পদ্ধতি সেটা আবিষ্কার করেন গেইজ। 1920 সালে প্রথম ফোল্ডিং ছাতা তৈরি করেন জার্মানির হ্যান্স হাপট এবং 1960 সালে বানানো হয় পলিস্টার কাপড়ের ছাতা। এভাবেই সময়ের হাত ধরে রং ও নকশার বৈচিত্র্যে ও প্রযুক্তিগত সুবিধাসহ ছাতায় এসেছে নানান উৎকর্ষ। তাছাড়াও নানান প্রকল্প রয়েছে, যে প্রকল্প যেমন দ্য আমব্রেলা স্কাই, এই যে প্রকল্প এর আওতায় রোদ বৃষ্টি বা যে কোনো প্রতিকূল আবহাওয়ায় মানুষের পথ চলাকে আরামদায়ক করে তুলতে 2012 সালের পর্তুগালের অ্যাগুয়েডা শহরের পথে পথে শত শত রঙিন ছাতা ঝুলিয়ে দেওয়া হয়। রং বেরঙের ছাতায় ঢাকা আলো ছায়াময় সেসব রাস্তায় হাঁটতে সমগ্র বিশ্বের বহু পর্যটক আসেন। আর আমরাও এই মুহূর্তে মনে পড়ছে না কোনো এক সিনেমায় এই দৃশ্য বোধহয় আমরাও দেখেছি, কোনো এক হিন্দি সিনেমায়। বিশ্বের সবচেয়ে বেশি ছাতা তৈরি হয় ছাতার রাজধানী হিসেবে পরিচিত চীনের সংজিয়া শহর। এখানে 1000-এরও বেশি ছাতার কারখানায় একজন কারিগর দিনে নাকি 300-টির বেশি ছাতা তৈরি করেন। ওরে বাবা! এবং বিদেশি ছাতার মধ্যে সব থেকে জনপ্রিয় চাইনিজ ছাতা ছাড়াও বার্মা, তাইল্যান্ড, জাপান এবং অস্ট্রেলিয়ান ছাতারও চাহিদা রয়েছে। কেবল বৃষ্টি বা রোদ থেকে বাঁচতে নয়, ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও এখন ব্যবহৃত হয় নানান ধরনের ছাতা। আর আমাদের কলকাতায় ঠিক কখন কত সালে এসেছিল সেটা তো একটু জানতে হবে, নাহলে কলকাতার ওপর যে মানে একটু অন্যায় করা হয়। যাই হোক, 19 শতকের কলকাতায় ছাতা ছিল সর্বসাধারণের নাগালের বাইরে, ব্যবহার করতেন কেবলমাত্র বাবুরা, মানে বাবু সম্প্রদায়রা। বাবুর মাথায় ছাতা ধরার আলাদা বৃত্ত থাকত, ছাতার আকার বুঝিয়ে দিত ছত্রধারীর সামাজিক অবস্থান। বিদ্যাসাগরের ছাত্রাবস্থায় সংস্কৃত কলেজের অন্য অধ্যাপকরা সাধারণ কালো কাপড়ের ছাতা নিয়ে কলেজে আসতেন, আর জয়নারায়ণ তর্ক পঞ্চানন আসতেন বৃত্তের কাঁধে 10-12 হাত পরিধির ছাতা চাপিয়ে তার ছায়ায় হেঁটে। যাদের ব্যক্তিগত ছাতাবাহক থাকতো না তারা পরিষেবা নিতেন ছাতাওয়ালাদের। ছাতা সমেত বাহক হিসেবে ভাড়া খাটাতেন যে শ্রমজীবী মানুষেরা। পোদ্দার কোর্ট অঞ্চলে তাঁদের পুরনো আড্ডার জায়গাটাও আজও ছাতাওয়ালা গলি নামেই পরিচিত। আপনারা অনেকেই সে বিষয়ে জানেন, তাই না? তবে ছাতা আস্তে আস্তে কিন্তু সাধারণের অংশ হয়ে উঠল। আর বাঙালির ছাতা ব্যবসার কথা না বললেই নয়, আপনারা জানেন 1882 সালে 26 নং বেনিয়াটোলা লেনের নিজের বসত বাড়িতেই কুটির শিল্প হিসেবে ছাতার উৎপাদন শুরু করেন মহেন্দ্রলাল দত্ত। তো এভাবেই সাধারণ মানুষও ছাতার ব্যবহার করতে শুরু করলেন, আর এখন আমরা ছাতা ছাড়া এক পা চলতে পারি না। তাই ছাতার তো একটা আলাদাই আবেদন রয়েছে, কিন্তু তার থেকেও বেশি এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের গান শোনানো। কারণ ছাতা যেমন গরম থেকে আরাম দেয় তেমনই বৃষ্টি থেকেও বাঁচায়, আর আমাদের এইভাবেই সব প্রতিকূলতা থেকে মুক্তি দেয় ছাতা। গানে গানে সাহেব চট্টোপাধ্যায়।

কয়েক বছর আগে কুমিরের চামড়া দিয়ে জল নিরোধক ছাতা বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ইতালির একটি সংস্থা। আপনারও তাক লেগে যাবে এর পরের কথাটা শুনলে। অ্যাঞ্জেলো গালাসোর নকশা করা এই ছাতার দাম ধার্য হয়েছিল 40 লক্ষ টাকা, বুঝে দেখুন। তবে এর অনেক আগে খ্রিস্টপূর্ব 11 শতকে চিনি জল নিরোধক ছাতার যে জন্ম হয়েছিল সেটা ছিল চামড়ার। অত্যন্ত দামি সেই ছাতা ব্যবহার করার অধিকার ছিল কেবলই রাজ পরিবার এবং অভিজাত মানুষদের। পৃথিবীর যতই জেট স্পিডে ছুটুক না কেন, কিছু কিছু বস্তুর থাকে এক সাবেকি আবেদন, ছাতা যার মধ্যে অন্যতম। আজও অনেক প্রতিষ্ঠান থেকে অবসর নেওয়ার সময় বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে অন্যান্য জিনিসের সঙ্গে দেওয়া হয় একটি ছাতা উপহার হিসেবে। উপহারটি প্রতীকী, তুমি এতদিন প্রতিষ্ঠানকে তোমার শ্রম দিয়ে লালন করেছো, প্রতিষ্ঠানও তোমাকে দিয়েছে জীবনযাত্রা নির্বাহের নিশ্চিন্তি ও নিরাপত্তা। ছাতাটি সেই পারস্পরিক নির্ভরতা এবং পরিপোষণের প্রতীক। যোগনিদ্রায় অনন্তশায়ী নারায়ণেরও নিশ্চিন্ত বিশ্রামের জন্য প্রয়োজন হওয়া একটি ছত্রছায়ার, তাই না? তাই পালনকর্তার মাথায় বিকশিত পদ্মের মতো পঞ্চফনা বিস্তার করে ছায়া দেন স্বয়ং শেষনাগ বাসুকী। ভালোবাসায় আগলে রাখা এহেন ছাতাকে ভালো না বেশে থাকতে কি পারা যায়? আর আপনি যদি খুব রোম্যান্টিক হন, এই মুহূর্তে নিশ্চয়ই আপনার মনে পড়ছে লতা মঙ্গেশকর এবং মান্নাদের সেই গান শ্রী চারশোবিশের প্যার হুয়া ইকরার হুয়া প্যার সে ফির কিউ ডরতা হে দিল। এই দৃশ্য তো ছাতা ছাড়া একদম, ছাতা এখানে একটি চরিত্র। যাই হোক, আজকের ছাতার গল্প কেমন লাগলো, আপনাদের মন প্রাণ ভরতে পারলো কিনা তা জানাতে ভুলবেন না ফেসবুক পোস্টের কমেন্টে।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना।
1: तू आन है, तू शान, तू ही देश का अभिमान है। अब आप भी बढ़ाएं देश का सम्मान। शॉर्ट सर्विस कमीशन अफसर बनकर भारतीय नौसेना की एग्जीक्यूटिव एजुकेशन और टेक्निकल ब्रांच ज्वाइन करने के लिए अविवाहित पुरुष और महिला उम्मीदवारों से ऑनलाइन आवेदन आमंत्रित किए जा रहे हैं। आवेदन की अंतिम तिथि है 27 जुलाई 2026। अधिक जानकारी के लिए विजिट करें www.joinindiannavy.gov.in। जॉइन इंडियन नेवी।
2: ফিরবো বললে ফেরা যায় না কি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
3: কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি

100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, শুনছেন মনের মেলোডি। মন কারা কথা আর মনের মতো গান সাজিয়ে ঘড়ির কাটায় এই মুহূর্তে তানিয়া রেডি। আর ঘড়ির কাটা বলছে 8:36 হয়ে 41 সেকেন্ড। আজ কলকাতার রাজপুত্র মহারাজ বেঙ্গল টাইগার বা আমাদের দাদা, হ্যাঁ, সৌরভ গাঙ্গুলির জন্মদিন। 8 জুলাই 1972 কলকাতার বেহালায় দাদার জন্ম। আমরা সবাই জানি এবং আমরা অনেকেই দাদার ফ্যান, তাই না? আর আমাদের ছোটবেলা বা সৌরভ গাঙ্গুলি যে সময় খেলতেন সেই সময় ক্রিকেটের উন্মাদনা নিয়েও একটা আলাদা আবেগ ছিল, এখনো হয়তো আছে, কিন্তু আমরা সেই আবেগ আর অনুভব করতে পারি না। সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড এই যে সময়টা, বা তারও আগে কপিল দেব, গাভাস্কর, সেই সময়কার যে মানুষরা এখনো রয়েছেন, শুধু ব্যাটসম্যানদের কথা বলছি বা এরকমটা নয়, আজকের মূল বিষয় দাদার জন্মদিনকে মাথায় রেখেই যে আজ একটু ক্রিকেট নিয়ে কথা হোক। কিরকম, আমি যে খুব স্পোর্টস পার্সন এমনটা নয়, কিন্তু ক্রিকেটের আমি ভীষণ ভক্ত ছিলাম। হ্যাঁ, আমার স্কুল লাইফে ওই সচিন সৌরভ যতদিন খেলেছেন ততদিন আমি কিন্তু ভক্ত ছিলাম। এখন সেই রকম ভক্ত নই, কিন্তু তবুও টুকটাক দেখা হয়েই যায়। যাই হোক, আজকের বিষয় রেখেছি আপনার প্রিয় ক্রিকেটার, সেটা দেশের হতে হবে এমনটা নয়, সেটা বিদেশেরও হতে পারে, ব্যাটসম্যানই হতে হবে এমনটা নয়, বোলারও হতে পারে বা উইকেট কিপার, আপনার যেটা পছন্দ, আপনার যাকে পছন্দ তার কথাই লিখবেন। তাহলে এক লাইনেই উত্তর, খুব সিম্পল, 9903055992 এই নাম্বারে আপনাকে লিখে পাঠাতে হবে আপনার প্রিয় ক্রিকেটার কে, কেমন? আর ততক্ষণ হার জিতের এই খেলায় যেই জিতুক না কেন, আমাদের কানে গানে সবসময় সেই পুরনো দিনের গানই কিন্তু জিতে যায়, তাই না? তাই এই মুহূর্তে রাখলাম সেই সময়কারী গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

খেলা নিয়ে ভারতীয়দের উন্মাদনা তো আছেই, সঙ্গে আছে বাঙালিদেরও আলাদা আবেগ। আর সেই আবেগের আরেকটি সংযোজন বলা যেতে পারে সৌরভ গাঙ্গুলি বা আমাদের দাদা। আজ দাদার হ্যাপি বার্থডে, আর সেই বিষয়টা জানিয়ে FM গোল্ড পরিবারের পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে আমাদের বাংলার প্রিন্সকে জানাই হ্যাপি বার্থডে। আর সঙ্গে হ্যাঁ, দাদাকে সকলেরই পছন্দ, কিন্তু আবার কারোর কারোর অন্য ক্রিকেটারকেও পছন্দ। তো এই আজ ওই সব ব্যাপার না রেখে একদম স্পোর্টস মেন্টালিটি নিয়ে আজ বসেছি। জানতে চাই আপনার প্রিয় ক্রিকেটার কে, সেটা দেশের হতে পারে, বিদেশের হতে পারে, ব্যাটসম্যান হতে পারে, বোলার হতে পারে, কি উইকেট কিপার হতে পারে, যে কেউ হতে পারে, আপনার প্রিয় ক্রিকেটার কে জানাবেন 9903052992 এই নম্বরে। আর তানিয়ার গলাটা ধরে গেছে, বুঝতেই পারছেন, ঠান্ডা লেগে আপাতত কাবু হয়ে আছি, আর তাই এই কর্কশ কণ্ঠস্বর একটু সহ্য করতে হবে, কিছু করার নেই। কিন্তু আমার কণ্ঠস্বর কর্কশ হলেও গান কিন্তু আপনাদের মনের মতো শোনাবো, এমনটা কথা প্রতিবারই দিয়ে, আর আজও তার অন্যথা হবে না। প্রচুর মেসেজ ঝটপট চলে আসছে, বাপরে, শুরু করে দিয়ে মেসেজ পড়া। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস সর্বপ্রথম মেসেজ করেছে, গুড মর্নিং দিদি, ভেরি গুড মর্নিং। আমার প্রিয় ক্রিকেটার MS ধোনি, যদিও তাকে দেশের হয়ে আর খেলতে দেখা যায় না, তবু IPL-এ দেখা যায়, যদিও এবারে খেলেননি, দেখা যাক সামনের বার আরও একবার দেখা হয়ে যায় কিনা। হ্যাপি বার্থডে টু আওয়ার দাদা। ওকে, দীপঙ্কর মাল ধর্মতলা থেকে লিখেছেন, আমার প্রিয় খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। আমার ছেলের নামও রিকি দিয়েছে দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া। আমার মনে পড়ে গেল আমরা যখন সেই ছোট ছিলাম স্কুল লাইফ, তখন ওই ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ, মানে রিকি পন্টিংকে দেখলে গায়ে একদম, অন্তত আমার, সরি দীপঙ্কর, তবে এটা আমার রিয়াকশন একদমই ব্যক্তিগত, মানে কি যে হতো, মানে সেই যে একটা চোখের মধ্যে চাউনি ছিল রিকি পন্টিংয়ের, যে ভারতীয়কে জাস্ট ধূলিসাৎ করে দেবো। আর তারপরে যখন আমাদের সচিন সৌরভ একটা করে ব্যাটসে জাস্ট উড়িয়ে দিত, তখন তো আনন্দে, উফ, সব কি মুহূর্ত বলুন। যাই হোক, দীপঙ্কর দা একদম রাগ করবেন না, আমি জাস্ট আমার মতামত জানালাম। সায়ন্তনী পান, আগের দিন মেসেজ পাইনি সায়ন্তনী, যাই হোক, আজ সকাল সকাল মেসেজ করেছেন মধ্যপ্রদেশ থেকে, শুভ সকাল দাঁড়িয়ে দি, কেমন আছো ভাই, একটুও ভালো নেই, শরীর ভীষণ খারাপ, যাই হোক, তবু তোমরা আছো যতক্ষণ ততক্ষণ তো ভীষণ ভালো আছি। ছোটোবেলায় বন্ধুদের সঙ্গে প্রিয় ক্রিকেটার নিয়ে খুব ঝামেলা হতো, এটা কিন্তু আমাদেরও হতো, ও তুমি আমি তো একই স্কুল, আরম্ভ গার্লস হাই স্কুল, যাই হোক, আমার কোনো বিশেষ ক্রিকেটার পছন্দ সেই নিয়ে, আচ্ছা, আমার কোন ক্রিকেটারকে পছন্দ তাই নিয়ে, আমার প্রিয় ক্রিকেটার ছিলেন, আছেন, থাকবেন শচীন টেন্ডুলকার। ওহো, তিনি তো আমার ক্রিকেটের ভগবান, তাকে নিয়ে তো কোনো কথাই হবে না। তবে তোমার জন্য স্পেশাল গান একদম অনুষ্ঠানের শেষে, মানে সমস্ত শচীন লাভার্সদের জন্য একটি গান রেখেছি চন্দ্রবিন্দু, সেটা একদম শেষে শোনাবো। যাই হোক, বিজয়কৃষ্ণ দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে মেসেজ করেছেন, শুভ সকাল তানিয়া, আজ সৌরভ গাঙ্গুলির জন্মদিন শুভ হোক, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আমি সৌরভ, শচীন আরও অন্যান্য খেলোয়াড়দের খেলা টিভিতে দেখেছি, আমার সব থেকে পছন্দ কপিল দেব, সুনীল গাভাস্কর, এদের খেলা আমি দেখেছি কলকাতার ইডেন মাঠে, কিন্তু উনি বলেছেন শচীন সৌরভদের দেখেছেন টিভিতে, আর সুনীল গাভাস্কর, কপিল দেব এদের আমি দেখেছি কলকাতার ইডেন মাঠে। ভেবে দেখুন, আমি সেই ইডেন মাঠের ঠিক পাশে রয়েছি। যাই হোক, এদের মতো প্লেয়ার আমি খুব কম দেখেছি, তবে এরাই আমার খুব প্রিয় খেলোয়াড়। যাই হোক, নাম জানিয়েছেন, সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন। আরেকটি মেসেজ পড়ে চলে যাব গানে। সুপ্রভাত তানিয়া দিদি ভাই, নমস্কার, আমার প্রিয় ক্রিকেটার হলেন শচীন টেন্ডুলকার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে 100টি সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়ার পাশাপাশি সর্বোচ্চ রানের মালিক, এবং ক্রিকেট বিশ্বে ভগবান হিসেবে পরিচিত। আজ দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন যাদবেন্দ্র পাণ্ডা। চলে যাব গানে, আর শিল্পী লতা মঙ্গেশকর।

আমার মনে পড়ে আমি যখন খুব ছোট বোধহয় ক্লাস 8-এ পড়ি, মানে 2000 সাল, সেই সময় তো সৌরভ সচিনদের সময়, রাহুল দ্রাবিড়ের সময়, তো সেই সময় আমার মনে আছে মানে এত খেলা ভক্ত ছিলাম, রাত্রের স্বপ্নের মধ্যে আমি তাদের সঙ্গে, সেই সব বিখ্যাত খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেট খেলছি, হ্যাঁ, একটার পর একটা ছয় মার যেই সব দেখতাম। তো এই গানটা শুনতে শুনতে সত্যি সেই মুহূর্তগুলো ঝিনুকের মতোই, ঝিনুকের মুক্তোর মতোই আমাদের কাছে ছিল। আর যে সময় খেলা জিতে যেত, এক এইটা আমার দিক থেকে একটা আমার সফট কর্নার, যে যিনি বিপরীতে থাকতেন তারা যখন মুখ চুন করে ম্যাচ মানে মাঠ থেকে ময়দান থেকে উঠে যেতেন, আমার একটু খারাপ লাগতো, কিন্তু যারা জিততেন তাদের জন্য ভীষণ আনন্দ। অবশ্যই ভারতের জন্য, ভারতীয়দের জন্য, আমাদের প্রিয় ক্রিকেটারদের জন্য। যাই হোক, আমার কথা পরে হবে, এখন কথা হবে সৌভিক। সৌভিক সরকার পাঠিয়েছেন কসবা হালতু থেকে। সৌভিক জানিয়েছেন, সুপ্রভাত দিদি। সুপ্রভাত ভাই, আজকের আড্ডার বিষয় আমার সবচেয়ে প্রিয় খেলা ক্রিকেট। এই খেলাটি শুধু বিনোদন নয়, এটি আবেগ, অনুপ্রেরণা এবং অসংখ্য স্মৃতির নাম। আমার প্রিয় ক্রিকেটার MS ধোনি এবং বিরাট কোহলি। ধোনির অসাধারণ নেতৃত্ব, শান্ত স্বভাব এবং কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাকে সবসময় মুগ্ধ করে। অন্যদিকে বিরাট কোহলির অদম্য লড়াইয়ের মানসিকতা, ধারাবাহিক পারফরমেন্স এবং খেলার প্রতি তাঁর যে নিবেদন, সেটি ক্রিকেট প্রেমীদের জন্য অনুপ্রেরণা। আর যখন আমি বুঝতে শিখলাম যে সচিন তেন্ডুলকার অসাধারণ একজন ক্রিকেটার, তখন প্রায় তাঁদের সময় শেষ আর কি, মানে যখন সচিনের খেলার যে যুগ, সেই যুগের একদম শেষের দিকে, সেই সময় গিয়ে সৌভিক বুঝতে পেরেছেন যে সচিন আসলে ভগবান, ক্রিকেটের ভগবান। যাই হোক, তাও লিখেছেন সঙ্গে আমাদের সৌভিক লিখেছেন যে আজ জন্মদিনে ভারতের ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কে জানায় জন্মদিনের শুভেচ্ছা। তার সাহসী নেতৃত্ব ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল এবং বিদেশের মাটিতে জয়ের বিশ্বাস গড়ে তুলেছিল। গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং সৌরভ গাঙ্গুলিকে জানাই আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। ওকে, আর সঙ্গে জানিয়েছে দিদি নিজের শরীরের যত্ন নিও, চাইছি তো যত্ন নিতে ভাই, হচ্ছে কই। পবিত্র সাহা পাঠিয়েছেন 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। পবিত্রদা, আগের দিন আপনার মেসেজ পাইনি, আজ পেয়েছি তাই আমি ভীষণ খুশি। লিখেছেন সুপ্রভাত তানিয়া দিদি ভাই, সুপ্রভাত আপনাকেও। আমার প্রিয় ক্রিকেটের সুনীল গাভাস্কার, আমি 1975-76 সাল নাগাদ ইডেন গার্ডেনে গাভাস্কারের খেলা দেখেছিলাম। বেশ, শুভ্রাদি মেসেজ করেছেন, শুভ্রা ভট্টাচার্য বাঁশড়ুনি কলকাতা 70 থেকে, আজ আমাদের দাদা সৌরভ গাঙ্গুলির জন্মদিনে জানাই আমার সশ্রদ্ধ ভালোবাসা এবং প্রণাম। তারপর বলি, তোমার সিলেকশনের গান দারুণভাবে এনজয় করছে, থ্যাংক ইউ। আমার প্রিয় ক্রিকেটার হল ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজের রাজপুত্র। একা হাতে ম্যাচ জেতানো, 400 রান করা, ওর ব্যাটিং শুধু রান না, ওটা ছিল আর্ট, ওটা ছিল একটা স্টাইল এবং ক্লাসের জন্যও সেরা। যাই হোক, এক একজনের পছন্দ জানাচ্ছেন, আপনার কাকে পছন্দ সেটা জানাতে ভুলবেন না। ততক্ষণ কানে থাকুক গান অখিল বন্ধু ঘোষের।

আপনার প্রিয় ক্রিকেটারকে এই নিয়েই চলছে আজকের মনের মেলোডি। আপনি পাঠাচ্ছেন মেসেজ, আর এই মুহূর্তে একটা মিষ্টি মেসেজ করেছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। সবুজ মাঠে ঘাসের বুকে ছুটোছুটির খেলা, ক্রিকেট নিয়ে কত স্মৃতি সেই ছোট্টবেলা। তার ব্যাটের জাদুতেই যত চিন্তা ভুলি, সেই তো সবার মনের রাজা সৌরভ গাঙ্গুলি। বাবা কিয়াবাত কিয়াবাত! আর আজ যে সৌরভ গাঙ্গুলির জন্মদিন, তাকে হ্যাপি বার্থডে জানাই আরও একবার। মেসেজ করেছেন আশিস দত্ত সল্টলেক থেকে, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার সচিন টেন্ডুলকার, তিনি অনেক কে খুব হেল্প করেন, অর্থ ব্যয় করেন। আমার গলা স্বাভাবিক নয়, একটু ধরে রয়েছে, ভালো মতোই ধরে রয়েছে, একটু আজকে একটু সহ্য করে নিতে হবে, কিছু করার নেই। আমি কথা দিচ্ছি পরে যেদিন আসবো সেদিন একদম গলাকে মাখন করে নিয়ে আসবো। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাবড়া থেকে মেসেজ করেছেন, আমার প্রিয় ক্রিকেটার হলেন ভিভিএস লক্ষ্মণ। হ্যাঁ, তিনিও বিরাট খেলেছিলেন। ওর ইডেনে 281 যে রান করেছিলেন তা আজও মনের মণিকোঠায় রয়েছে। উত্তম কুমার দাস দারহাট্টা হরিপাল হুগলি থেকে মেসেজ করেছেন যে, আমার প্রিয় ক্রিকেটার যুবরাজ সিং, 6 বলে 6টা ছক্কা 12 বলে 50 এখনও চোখের সামনে ভাসছে। এভাবেই বন্ধুরা জানিয়েছেন, টেক্সট মেসেজ পড়ছিলাম আর জমা হয়ে গেছে প্রচুর প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ। ফিরে আসবো 9:10 না না না 11:12 মিনিটে ফিরে এসে একটা গান শোনাবো, তারপর ফিরবো আর তখন পড়বো আপনাদের মেসেজ। অতএব কানে রাখুন, সঙ্গে থাকুন তানিয়ার আর উৎপলা সেনের।

সুধীন দাশগুপ্তের কথায় সুরে এবং হার মানাহার ছবি থেকে মান্নাদের সুরে, না সুরে নয়, সুর তো সুধীন দাশগুপ্তরই কণ্ঠে, মান্নাদের কণ্ঠে গানটি শুনতে শুনতে গানেরই একটি কথাকে ধার করে নিয়ে বলতে ইচ্ছা করছে। বললেন না বেদের মতো সম্মোহিত, তো আপনিও কোন ক্রিকেটারের প্রতি ঠিক এমনভাবেই সম্মোহিত সেটাই তানিয়া জানতে চায় 100.1 FM গোল্ডের আজকের মনের মেলোডির বিষয়ে। এটাই রাখা হয়েছে, ছোট্ট করে লিখে পাঠিয়ে দিন 9903055992 এই নাম্বারে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস পাঠিয়েছেন, শুভ সকাল তানিয়াদি, আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি অবিচল ধারাবাহিকতা এবং মাঠে জয়ের জন্য প্রবল আগ্রাসী মনোভাবের কারণে তিনি অনেকের প্রিয়। খুব সুন্দর মনের মেলোডির অনুষ্ঠান হচ্ছে আজ, খুব ভালো থাকবেন সব সময়। থ্যাংক ইউ পাঠিয়েছেন সচিন টেন্ডুলকার, আমার খুব প্রিয় কিন্তু নাম লেখেননি, আমাকে যেতে হবে পুরনো চ্যাটে হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ, পূর্ণাদি পাঠিয়েছেন এবং সঙ্গে আমাকে একটি টোটকা দিয়েছেন। পূর্ণাদি এই টোটকাটি আমি দুবেলা করি, তাও তো একই অবস্থা। যাই হোক, নিশ্চয়ই আমি সুস্থ হয়ে যাবো আপনাদের ভালোবাসায় শুভেচ্ছায় এবং আশীর্বাদে। বেলেঘাটা থেকে গোপাল পাল মেসেজ করেছেন, কবিতা লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত তানিয়া দিদি, আমার প্রিয় ক্রিকেটার সচিন টেন্ডুলকার, তাঁকে নিয়ে একটি ছোট কবিতা পাঠালাম। ব্যাট হাতে যখন তুমি নামতে 22 গজে, কোটি ভক্তের বুকের মাঝে নতুন আশা জাগে, সোজা ব্যাটে ড্রাইভ তোমার যেন তুলির টান, শত কোটি মানুষেরই তুমি যে প্রাণ, বোলার যত আসুক সামনে শোয়েব কিংবা ওয়ার্ন, তোমার চোখের পলকে সব হতো ছাড় খায়, সেঞ্চুরির পর সেঞ্চুরি ছুঁয়ে গড়েছ ইতিহাস, তোমার নামে ক্রিকেট খেলা পায় নতুন শ্বাস, ছোট্ট কাঁধে চড়েছিল গোটা দেশের ভার, নম্র স্বভাব শান্ত মন তুমি তো সবার, মাঠ কাঁপানো সেই আওয়াজ আজও কানে বাজে, সচিন সচিন ধ্বনি ওঠে কোটি ভক্তের মাঝে, তুমি শুধু খেলোয়াড় নও তুমি এক ইতিহাস, ক্রিকেট ইতিহাসের পাতায় তোমার চিরকালীন বাস, বিদায় বেলায় কেঁদেছিল গোটা হিন্দুস্তান, হে ক্রিকেটের ঈশ্বর তোমায় জানাই সম্মান। বাবা কে আবার এইটুকু সময়ের মধ্যে লিখে পাঠিয়ে দিয়েছেন এবং অনেকক্ষণই মেসেজটা করেছেন। আরও একটি মেসেজ পড়ে যাব গানে, পাঠিয়েছেন উৎপল মুখার্জি পুনে থেকে, বৃষ্টি ভেজা শুভ সকাল তানিয়া বোন, এখানে বৃষ্টির সব পুরনো রেকর্ড ভেঙে দিয়ে এখনও বৃষ্টি হয়েই চলেছে, তাই আজ প্রভাত বিনা অনুষ্ঠানে ছাতার মজাদার ইতিহাস জানতে পেরে দারুণ ভালো লেগেছে, আমার ফেসবুকে অ্যাকাউন্ট নেই তাই এখানে জানালাম। থ্যাংক ইউ দাদা তানিয়া, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন, 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে কখন কোন প্রোগ্রাম রয়েছে, আপনার কোন প্রিয় মানুষটা সেই প্রোগ্রাম হোস্ট করছেন মানে প্রেজেন্ট করছেন সেটাও জানতে পারবেন সেখান থেকেই, এবং সঙ্গে আপনি জানাতে পারবেন আপনার ভালো লাগা না লাগা সবটুকুই। বেশ,

দাদা লিখেছেন যে আমি খুবই ক্রিকেট ভক্ত, আমার প্রিয় ক্রিকেটার কপিল দেব। যখন বিদেশে কর্মরত ছিলাম একবার তাঁর সাথে কাতারে ডিনারের সুযোগ পেয়েছিলাম উইথ মাই ফ্যামিলি। তবে একবার লর্ডসে গিয়ে খেলা দেখার স্বপ্ন রয়েছে, জানি না কবে সম্ভব হবে। প্রিয় সৌরভ দাদাকে আজ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। গালে গালে আরতি মুখোপাধ্যায়।

আমরা গানটি শুনছিলাম দেবানেওয়া ছবি থেকে, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার শ্যামল মিত্র। বিহালাদির থেকে শ্যামলেন্দু দত্ত জানিয়েছেন, গুড মর্নিং আর জে ফ্রেন্ড, আমার প্রিয় খেলা ফুটবল, আর আমার প্রিয় প্লেয়ার হলেন এমবাপে। ফুটবলের সঙ্গে জীবন যুদ্ধ ও আমার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে। বেশ, সে ইতিহাস জানার ইচ্ছে রইল, নিশ্চয় কোনো না কোনো দিন সেটা জানা সম্ভব হবে। তবে আজকের বিষয় ছিল আপনার প্রিয় ক্রিকেটার কে। ঠিক আছে, উনি যদি ফুটবল পছন্দ করে থাকেন তাই উনি জানিয়েছেন ফুটবল প্লেয়ারের নাম। আমরা চলে যাব একটু টেক্সট মেসেজে, অনেকগুলো মেসেজ জড়ো হয়েছে। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য জানিয়েছেন, সকাল ভালো তোমার জন্য তানিয়া, তুমি আর সংযুক্তা এলে মন এমনি ভালো হয়ে যায়। আমার ক্রিকেট খেলা, আমার প্রিয় প্লেয়ার সুনীল গাভাস্কার, সবাই ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ অপর্ণাদি, আমি সংযুক্তা দেখে নিশ্চয়ই জানাবো এই মেসেজটির ব্যাপারে। দিলীপ বসু লিলুয়া হাওড়া থেকে।

জানিয়েছেন, শুভ সকাল তানিয়াদি, ঠান্ডা লাগিয়েছো দেখছি, আমার প্রিয় ক্রিকেটার লিটল মাস্টার শচীন। শচীন আর লিটল মাস্টার নেই, এখন উনি ফাদার ইন ল হয়ে গেছেন, সুতরাং হ্যাঁ সেই আর কি, আমাদের কাছে সেই ছোট্ট শচীন, খেলছে শচীন, এই ব্যাপারটা তো এখনও রয়ে গেছে, যারা আমরা শচীন ভক্ত ছিলাম আছি থাকবো। যাই হোক, এবার একটু হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে চোখ ফেরাই। সঞ্জিত বসু যোধপুর পার্ক থেকে লিখেছেন, একবার আমার বাবা আমার জন্য দুটো ক্যাডবেরি নিয়ে এসেছিলেন, পাছে আমি দুটোই একসাথে খেয়ে নিই তাই একটা আলমারিতে জামার ফাঁকে লুকিয়ে রেখেছিলেন। এবার সরি, আমি বোধহয় পুরনো মেসেজ পড়ছি, আচ্ছা সরি সরি সরি, মেসেজটা কোনোভাবে প্রবলেম হয়ে গেছে। তানিয়া ম্যাম, প্রথমেই আমাদের মহারাজাকে জানাই আমার আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন। আমি ছোট্টবেলা থেকেই সাউথ আফ্রিকার ক্রিকেটার জনি রদাসের ভক্ত, যদিও সবার কাছে ওনার বিদ্যুৎ গতি আর ফিল্ডিং আকর্ষণীয়, কিন্তু আমার কাছে ওর ফিল্ডিং ছাড়াও ওনার অদ্ভুত ব্যাটিং স্টাইল দেখার মতো। 2003 ওয়ার্ল্ড কাপের পর উনি রিটায়ার করাতে ওনাকে খুব মিস করি। বেশ, সঞ্জিত বাবু কিন্তু একদম অন্যরকম একটা ফিডব্যাক দিয়েছেন, অন্যরকম ভালো লাগা তার। আসলে এটাই বিষয় ছিল যে আপনাকে যে জানাতেই হবে, ইন্ডিয়ান ক্রিকেটার এমন নয়, আপনার যাকে ভালো লাগে তার নামই কিন্তু আপনি জানাতে পারেন। আমি মেসেজ পড়লাম দুজনেরই, চারজনের। এবার যাব গানে, কিন্তু গানে যাওয়ার আগে আমার মনে হয় আমি আরও কয়েকটা মেসেজ পড়ে নিতে পারবো, যতটা পড়ে নেওয়া যায় আর কি। দেখি এবার কার মেসেজ পাই। দেবাশিস মাল গঙ্গাধরপুর হাই স্কুল হাওড়া থেকে পাঠিয়েছেন, আমার প্রিয় খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ওনার খেলার মাঠে অলরাউন্ডার পারফরমেন্স আমাকে মুগ্ধ করেছে। বেশ, প্রদীপ মুখার্জি পাঠিয়েছেন জগাছা হাওড়া থেকে, প্রদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রভাত মনের মেলোডি, সুপ্রভাত আপনাকেও। আমার প্রিয় ক্রিকেটারের তালিকায় অনেকে রয়েছেন, আছেন সৈয়দ কিরমানি, বিশেন সিং বেদি, ফারুক ইঞ্জিনিয়র, চন্দ্রশেখর, কপিল দেব এবং অবশ্যই সৌরভ গাঙ্গুলি, এছাড়াও আছে অনেকে, সব লিখতে গেলে সময় শেষ হয়ে যাবে। দাদা, আপনার প্রিয় ক্রিকেটার, সবচেয়ে প্রিয় ক্রিকেটার যিনি তার নাম বলতে হবে, মানে প্রথম এক নম্বরে আপনি যাকে রাখবেন, ঠিক আছে? তাই এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ প্রদীপ দা মেসেজ পাঠানোর জন্য। আরেকজন মেসেজ করেছেন গোপাল মান্না, উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে, শুভ সকাল তানিয়া, আমি ছোটবেলায় খেলাধুলা করার সুযোগ পাইনি, তবে ফুটবল এবং ক্রিকেট খেলা দেখা পছন্দ করি, টিভিতে দেখি। আমাদের সময় অঙ্কে একটা পার্টি গণিতের অঙ্ক ছিল, ঐকিক নিয়মের কাছে কপিল দেব এবং সুনীল গাভাস্কারের অঙ্ক। আমি কপিল দেবকেই আমার পছন্দের ক্রিকেটার বলে মনে করি, কারণ ওর খেলার ভাবভঙ্গি সবই আমার খুব ভালো লাগে। 1974 সালের কথা এটা, পরবর্তীকালে শচীন সৌরভের আগমন হয়, মাত্র 18 বছর বয়সে শচীন খেলায় যোগ দেন, এটা আলোড়ন সৃষ্টি করে সকল ক্রিকেট প্রেমীদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ, আমরা চলে যাব গানে, আর গানের উপরে কিছুটা জরুরি কাজ সেরে আবারও ফিরে আসবো।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 PM 100.1 FM Gold Day।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আপনার প্রিয় ক্রিকেটার কে, এই নিয়ে কথা হচ্ছে 100.1 FM গোল্ডেন মনির মেলোডিতে। মেসেজ বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903052992 এই নম্বরে। সঙ্গে রয়েছি তানিয়া, আর এই মুহূর্তে হাতে রয়েছে যুজার্ষা পাঁচলা হাওড়া থেকে পাঠানো বেতার বন্ধু রবিন মান্নার মেসেজ। ভারত যখন ক্রিকেটে সাধারণ দল, একটি মানুষ তার শক্ত মনোবল, ব্যাট হাতে আঙুল ভাঙা করে সেঞ্চুরি 1971 সালে আহা মরি মরি। বিদেশে প্রথম সিরিজ জয় স্কুলে হয়েছিল ছুটি, সুনীল গাভাস্কর আমার সেরা আর নয় দুটি। বেশ বেশ বুঝলাম, ছন্দে ছন্দে পাঠিয়েছেন পছন্দের ক্রিকেটারের নাম। মেসেজ করেছে নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা থেকে। শুভ সকাল তানিয়াদি, আপনাকেও শুভ সকাল। আমার প্রিয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়, এই প্লেয়ার যেমন ওয়ানডে ম্যাচ খেলতে পারেন সেরকম টেস্ট ম্যাচও খেলতে পারেন। খুব ঠান্ডা মেজাজের খেলোয়াড়, যার জন্য আমার রাহুল দ্রাবিড়কে ভীষণ পছন্দ একদম। মানে সত্যি রাহুল দ্রাবিড় যখন নাম দিন তখন আমরা জানতাম যে টেস্ট ম্যাচে তো উনি সেরা অবশ্যই, মানে টুক টুক টুক টুক টুক করে রানকে যে কোথায় নিয়ে গিয়ে চলে যেতেন, উনি একটা আলাদাই আর্ট আছে ওর ব্যাটিংয়ে, নো ডাউট সে বিষয়ে। যাই হোক, আমার পছন্দের ক্রিকেটার দেখুন, এই বিষয়ে আমি নিজেও ঠিক জানি না। শচীন আমার ভীষণ পছন্দের, আবার সৌরভ গাঙ্গুলির প্রতি একটা আলাদা আবেগ আছে, বাঙালি আবেগ। সঙ্গে কপিল দেব রয়েছেন, সুনীল গাভাস্কর রয়েছেন, যদিও এদের খেলা সেইভাবে আমি দেখিনি, কিন্তু যেটুকু দেখেছি সিনেমা দৌলতে বা যেটুকু শুনেছি টুকটাক যে সমস্ত দেখা যায়, কিন্তু সব মিলিয়ে আমি ক্রিকেটের সেই সময়ের ভীষণ ভক্ত। এই সময় অত খেলা খুব একটা দেখা হয় না। যাই হোক, মেসেজ করেছেন এরপর রমা রায় দাসনগর থেকে, লিখেছেন আজ সৌরভ গাঙ্গুলি প্রিন্স অফ ক্যালকাটা, শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল দাদা, ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আমি দাদার অনেক খেলা দেখেছি, ভারতের অন্যতম সেরা অধিনায়ক, আজ আবার মনে পড়ে যাচ্ছে লর্ডসের সেই দাদাকে, কখনো বলা যাবে না আমি দাদার ভক্ত, তাই দাদাই আমার প্রিয় খেলোয়াড়। বেশ, মেসেজ করেছেন রবিউল ইসলাম দয়ানগর ভগবান গোলা মুর্শিদাবাদ থেকে, আমার প্রিয় ক্রিকেটার রোহিত শর্মা, একদম গুড বয়, একদম শর্টে সাট্টাঙ্গে ছেড়ে দিয়েছেন। যাই হোক, অমিতা বহুর মেসেজ করেছেন গল্ফ গার্ডেন থেকে, আমার প্রিয় ক্রিকেটার কপিল দেব, এর আগে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুজন প্লেয়ার গিলক্রিস্ট আর হল, আমি এদের খেলা দেখেছি, আমরা যেখানে থাকতাম ঠিক তার উল্টো দিকে কিনান স্টেডিয়াম ছিল। আচ্ছা বেশ বেশ, সঙ্গে মেসেজ করেছেন আর কারোর কি বাকি থেকে যাচ্ছে, নন্দাদির মেসেজ পড়ি। নন্দাদি পাঠিয়েছেন বাদলা দিনের মেঘলা পরশের স্নিগ্ধ সুস্বাগতম তানিয়া, সবার আগে আমাদের প্রিয় এবং আদরের মহারাজকে জানাই এক রাশ জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা আর দীর্ঘায়ু কামনা করি। আমাদের সময় খেলা নিয়ে বিরাট উন্মাদনা ছিল, কাকে ছিঁড়ে কার নাম বলি বলো তো, তবু তারই মধ্যে কপিল দেব, রবি শাস্ত্রী আর মোহাম্মদ আজহারউদ্দিন আমার খুবই প্রিয় ক্রিকেটের, পরবর্তীকালে শচীন সৌরভ। ইডেনে একবার সুযোগ হয়েছিল ভারত পাকিস্তান ম্যাচে এই দুই মহারথীর খেলা দেখার, তবে এখন বিরাট কোহলির খেলাও দুর্দান্ত লাগে। ভালো থেকো। আচ্ছা

সঙ্গে জানিয়েছেন, দুদিন ধরে ভুগে তোমার গলা শুনেই চনমনে হয়ে গেছি। বাহ, এটা শুনে আবার আমার বেশ ফ্রেশ লাগছে। যাই হোক, আর কার মেসেজ পড়বো না, একটা গান শুনি বরং, তারপর যাব পরের মেসেজে। এই যে ক্রিকেটের যে একটা বাতাবরণ চারিদিকে তৈরি করা হয়েছে আজ আপনাদের কথায়, আপনাদের মেসেজে, আপনাদের শব্দে, সেখানে আমাদের সেই রঙিন মুহূর্তগুলো তো ফিরে আসছে যা হয়তো আমাদের মনের আকাশে খেলা করছে, গানে গানে আশা ভোঁসলে।

আপনাদের মনেও কি মেঘের মেলা জমাতে পারছি? যে মেঘ আমাদের শৈশবকে মাতিয়ে রাখত। অনেকে মেসেজ করছেন, নাম এবং ঠিকানা লিখছেন না, যেমন এই মুহূর্তে আচ্ছা পুরনো মেসেজ থেকে অবশ্য পাচ্ছি না। পুতুল সাঁতরা দেবখণ্ড হুগলি থেকে জানিয়েছেন, আমি সবসময়ের জন্য কপিল দেবের ভক্ত, যদিও তিনি আমার সময়ের আগেকার ক্রিকেটার। আর যে মানুষটির আমি অন্ধ ভক্ত তিনি হলেন সচিন টেন্ডুলকার। আর সৌরভ গাঙ্গুলি অবশ্যই বাঙালির আবেগ। বেশ, সঙ্গে মেসেজ করেছেন, এটা ছিল টেক্সট মেসেজ, শিবপ্রদীর মেসেজ আছে কিন্তু অনেক বড় মেসেজ, একটু সময় লাগবে, অন্য মেসেজগুলো একটু শেষ করে নিই। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, অনেকক্ষণ পর সুমিতাদের মেসেজ এসেছে। সুমিতাদি সবার প্রথম মেসেজ করেন। যাই হোক, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, সুপ্রভাত আপনাকেও, আমার প্রিয় ক্রিকেটার পতৌদি, শর্মিলা ঠাকুরের হাজবেন্ড। বেশ, সঙ্গে আর মেসেজকে পাঠিয়েছেন, আমার নাম কার্তিক মণ্ডল, কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা। অনেক অনেক দিন পর কার্তিকের মেসেজ পেলাম, কোথায় ছিলেন আপনি এতদিন? আমার স্বপ্নের ও প্রিয় ক্রিকেটার হলেন কপিল দেব এবং সৌরভ গাঙ্গুলি। আচ্ছা বেশ, মেসেজ করেছেন অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে, শুভ সকাল, আজকের বিষয় সম্পর্কে বলি, আমার প্রিয় ক্রিকেটার সুনীল গাভাস্কার, হেলমেট ছাড়া বিশ্বের সবচেয়ে দুরন্ত বোলারদের মোকাবিলা করার রেকর্ড আর কোন ক্রিকেটারদের নেই। ওয়েসলি হল, মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শালদের মোকাবিলা করে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বেশ,

দুঃখিত, ভীষণ রকম দুঃখিত। যাই হোক, আচ্ছা আমরা এবার একটু গানে যাব। মিনাদের মেসেজ এসেছে। আচ্ছা তানিয়া, আমার রেডিওটা খারাপ হয়ে গেছে, কি করে ফোনে শুনতে হয় আমি জানি না, তুমি একটু মেসেজ করে দেবে গো, কাউকে দেখিয়ে সেটা আমি ফোনে করে নিতে পারবো প্লিজ তানিয়া। বেশ, আমি চেষ্টা করছি আপনাকে এই বিষয়ে জানাতে, তবে তার আগে একটা গানে যাওয়া যাক, তাই তো? সে গানে যাব। যারা এখনও মেসেজ করেননি, ভাবছেন মেসেজ করবেন, বিষয়টা ঠিক কি বুঝতে পারছেন না, তাদের আরেকবার বলে দিই, আপনার প্রিয় ক্রিকেটার কে সেটা লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। ততক্ষণ কানে থাকুক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আচ্ছা, এখন মেসেজ পড়ব। গুড মর্নিং সুপ্রভাত তানিয়াদি, আমি কিশোর দা হাওড়া বালি থেকে বলছি। আমার প্রিয় খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি এবং সচিন টেন্ডুলকার এবং কপিল দেব বেশ মেসেজ করেছেন। সুনিতা দত্ত গয়েরকাটা জলপাইগুড়ি থেকে, আমার প্রোগ্রামে আজ প্রথম সুনিতাদের মেসেজ পড়ছি। আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলা এবং দেখা দুটোতেই বিশেষভাবে আগ্রহী ছিলাম। আমার সময় বিশেষত রাহুল দ্রাবিড়ের ব্যাটিং এবং অনিল কুম্বলের বোলিংটাকে ফলো করতাম, তবে সচিন টেন্ডুলকার বেস্ট। এখনকার মহিলা ক্রিকেটে আমাদের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে খুব ভালো লাগে। মহারাজের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। যাক, এতক্ষণ পরে এমন একজনকে পেলাম যিনি নিজে ক্রিকেট খেলেন। ভীষণ ভীষণ ভালো লাগলো আপনার মেসেজ পেয়ে। আপনি সুস্থভাবে, ভালোভাবে জাস্ট ব্যাটিং বোলিং যা যেভাবেই আপনি ক্রিকেট খেলেন না কেন, খেলে যান। আর আপনাকে অনেক

আজ খেলা হোক বা না হোক, আজ কথা তো হবেই, কারণ আজ কলকাতার বাংলার পশ্চিমবঙ্গের প্রিন্স আমাদের মহারাজের জন্মদিন। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন। এবং তাই আজকের মনের মেলোডির বিষয় ছিল ক্রিকেট, আর বিষয় ছিল আপনার প্রিয় ক্রিকেটার কে। মেসেজ করেছেন এমন একজন যিনি কিন্তু নাম লেখেননি, তার ফোন নাম্বারটা থেকে শুধু এসেছে লেখা, মাই ফেভারিট ক্রিকেটার ইজ বৈভব সূর্যবংশী। আমি জানি এই ক্রিকেটার এই খুব অল্প বয়সে দারুণ খেলছেন, অনেক শুভেচ্ছা তাকে। 8638 লাস্ট চারটে ডিজিট যার, সেই মানুষটিকে অনুরোধ করব। আপনি প্রথমবার মেসেজ করেছেন তাই আপনার নাম এবং ঠিকানা কোনোটাই আমি জানতে পারলাম না, যদি সম্ভব হয় জানিয়ে দিন, আমি অন এয়ার সেটা জানিয়ে দেব। শিপ্রাকার মানিকপাড়া লেন বেতর হাওড়া ফোর থেকে পাঠিয়েছেন, তানিয়া আমি তো আজ কিছুই লিখতে পারবো না গো, কারণ আমি ওইভাবে খেলা দেখতামই না। আমার হাজবেন্ড প্রচণ্ড ক্রিকেট খেলা দেখতো, ভালোবাসত, তাই আমি ওর পাশে বসে ওই টিভিতে যেটুকু খেলা দেখতাম আর কি। তবে সৌরভ গাঙ্গুলিকে অবশ্যই ভালো লাগতো। আজ ওর বার্থডে, ভালোবাসা আর শুভেচ্ছা জানাই, ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি। তানিয়া আরেকটি কথা জানাতে চাই, আমার বাড়ির কাছে সাঁতরাগাছিতে একটা মেডিসিন দোকানের ওপেনিংয়ের দিন কপিল দেব বাবুকে দেখেছিলাম, তখন ওনাকে কাছ থেকে দেখে যে কী আনন্দ অনুভব করেছিলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। বেশ, আমরা শিপ্রাদির কথাও বললাম, শিপ্রাদির আপনারা বলবেন তানিয়া তুমি বলে অনেক বড় মেসেজ অনেক বড়ই ছিল, কিন্তু সবটা পড়া গেল না আর কি। যাই হোক, বাকিটুকু আমার জন্য ছিল। আসলে যারা স্নেহ করেন তারা সবসময় মেসেজের মাধ্যমে আমাকে অনেক কিছু লিখে পাঠান, সেইটা একান্তই ব্যক্তিগত থাকে আর কি, তাই একান্তই ব্যক্তিগত রাখি। মেসেজ করেছেন, আবার একটা ব্যক্তিগত মেসেজ এসেছে। যাই হোক, কার্তিক মণ্ডল আপনি কিন্তু নিজের খেয়াল রাখবেন।

থাকবেন, আর সাবধানে থাকবেন, কেমন? বেশ, আরেকটি মেসেজ পড়ার সময় হয়েছে। মেসেজ করেছেন বিরাটি থেকে নীলাঞ্জন দাশগুপ্ত, লিখেছেন, আমি বিরাট কোহলির বড় ভক্ত, ওর আগ্রাসী মানসিকতা, অসাধারণ ব্যাটিং, ফিটনেস এবং দেশের জন্য লড়াই করার মানসিকতা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। বাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তার সঙ্গে আরও একটি বিষয় বলতে হয়, যেটা আমি রোজই বলি, তবু আজ আরও একবার, এটাই যে আমরা চাইলেই অন্যের পরিস্থিতি বদলাতে পারি না, যে পরিস্থিতি হয়তো যে কোনো কারণেই হতে পারে, কিন্তু যদি চেষ্টা করি আমরা মনের স্থিতি বদলাতে পারি। আমরা জানিও না আমার পাশে বসে থাকা অচেনা অজানা মানুষটা, সেটা মেট্রো স্টেশন হোক, রেল স্টেশন হোক বা কোনো বাস স্টপেজ, সেই মানুষটা কোন সমস্যার মধ্যে ভুগছেন। অনেক সময় বাসের কন্ডাক্টরও টিকিট কাটতে কাটতে ভীষণ রুড ব্যবহার করে ফেলেন, আমরাও রেগে যাই, দু চারটে কথা শুনিয়ে দিই, কিন্তু আমরা জানি না ঠিক বেরোনোর আগের মুহূর্তে তার ব্যক্তিগত জীবনে কোন সমস্যা হয়েছে। তাই সবসময় মাথা ঠান্ডা রাখুন, কেমন? আপনার একটা কথা, একটা শব্দ কিন্তু অন্যের ক্ষতের ওষুধ হতে পারে, মলম হতে পারে। তাই ভালোবাসুন, ভালোবেসে ভালো রাখুন, ভালোবাসায় ভালো থাকুন। ও আরেকজন ভীষণ অভিমান করবেন, আর একজন না বেশ কয়েকজন, যে আমি জানালাম না কবে আসব। আমি আসব একটু দেরিতে, 16 তারিখ, আবারও 7 দিন 8 দিন পর, আজ 8, 16 তারিখ সকালে প্রভাত মিনাতে আবারও কথা হবে। আপনারা কিন্তু প্রভাত মিনার যে পোস্ট, সেখানে চোখ রাখলেই জানতে পারবেন যে কে কবে কখন আসছে, কেমন? যেতে যেতে কথা দিয়েছিলাম, যেমন সায়ন্তনীকে প্রথম জানিয়েছিলাম যে যেহেতু সে শচীন ভক্ত এবং সমস্ত শচীন ভক্তদের জন্য চন্দ্রবিন্দু ব্যান্ডের এই গান রইল, আসছি আজকের মতো, টাটা।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার জোগ্যাকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পারাম্বানান মন্দির পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী এই সফরকে এক গভীর

আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্ন পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদি। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশ এনকাউন্টারে মৃত্যু হয়েছে। ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তার মা। জম্মু কাশ্মীরের সোপিয়ানে চানাপোড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে

0: আছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার জোগাকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পারাম্বানান মন্দির পরিদর্শন করেন। সেদেশের রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো শ্রী মোদীর সঙ্গে ছিলেন। ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন স্বরূপ সেদেশের নিজস্ব গীত ও নৃত্যশৈলীর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। দুই নেতা নবম শতাব্দীর এই মন্দির চত্বর ঘুরে দেখেন। শ্রী মোদী পুজো দেন শিব মন্দিরে। উভয় দেশের সহযোগিতায় মন্দিরের সংরক্ষণ কাজও পর্যালোচনা করেন তারা। এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রপতি সুবিয়ান্তো বলেন, পারাম্বানান মন্দির ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান শতাব্দী প্রাচীন সভ্যতাগত বন্ধনের প্রতীক। মন্দিরের সংরক্ষণ ও সংস্কারের কাজে সহায়তার জন্য তিনি ভারতকে ধন্যবাদ জানান। সুবিয়ান্তো বলেন, সাংস্কৃতিক ঐতিহ্যই দুদেশের মধ্যে সেতুবন্ধনের কাজ চালিয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। দ্বাদশ শতাব্দীর ঐতিহ্য সংরক্ষণের জন্য সেদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী বলেন, মন্দির সংরক্ষণে ভারতের অংশগ্রহণ দুদেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে ফুটিয়ে তোলে। এই প্রকল্প ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে মানুষে মানুষে জনসংযোগ গড়ে তুলবে বলেও প্রধানমন্ত্রী জানান।
1: जीवन में यहाँ की बातों में यहाँ की हवा में एक संस्कृति की खुशबू है, वो खुशबू जो हम भारत की धरती पर पल पल अनुभव करते हैं, ये खुशबू हमारी सांस्कृतिक विरासत भी अपने आप में अपनत्व से जोड़ती है।
0: উল্লেখ্য, প্রধানমন্ত্রী তাঁর তিন দিনের ইন্দোনেশিয়া সফরে উষ্ণ অভ্যর্থনার জন্য রাষ্ট্রপতি সুবিয়ান্তোকে ধন্যবাদ জানান। ভারত ও ইন্দোনেশিয়া উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জানান, ইন্দোনেশিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর তাদের প্রথম আন্তর্জাতিক শাখা চালু করবে। পূর্ব জাভার সিংহসারি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ক্যাম্পাস গড়ে উঠবে। আসিয়ান অঞ্চলের পড়ুয়া এবং বিশেষজ্ঞদের কাছে এক উচ্চশিক্ষার নতুন দিগন্ত খুলে দেবে এই প্রতিষ্ঠান। এই উদ্যোগ উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্ন পৌঁছবেন। সেখানে তিন দিনের সফরে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে যোগ দেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা। এছাড়া শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতবাসীরা সেদেশ সম্পর্কে এক দৃঢ় ভিত্তি রচনা করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তাঁর দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। এছাড়া বিদেশমন্ত্রী সেদেশের উপপ্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। এইসব বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরুল্লেখ করেন। বিভিন্ন ক্ষেত্রে এল নিনোর সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর পি কে মিশ্রের সভাপতিত্বে সেবাতীর্থে এই বৈঠক আয়োজন করা হয়েছিল। এতে 15টিরও বেশি মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডক্টর মিশ্র সামগ্রিক পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করার এবং রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে মৌসুমী বায়ু বা বর্ষার বিলম্বিত প্রবেশের প্রভাব মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন, যাতে প্রয়োজনে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে চাপানোতর। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তাঁর ছেলে যে কাজ করেছে সে কারণে তাঁর মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই, এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। তাঁর ছেলে যে অন্যায় করেছে তার উপযুক্ত শাস্তি সে পেয়েছে বলেও সন্ধ্যা দেবী দাবি করেছেন।
2: বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, দেখতে চান? হাসপাতালে আছে। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো। আর আমি ওর তো

0: আই কার্ড লাগবে, তাই বলে কি দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না। তো মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাং করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই।
1: আগেই জানানো হয়েছে প্রভাস মণ্ডলকে পুলিশ প্রথমে গ্রেপ্তার করে এরপর গত রাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস, তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বারুইপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেট তার দেহের সুরতহাল করবেন, পরে তার দেহ নিয়ে যাওয়া হবে কাটাপুকুর মর্গে, সেখানেই হবে দেহের ময়না তদন্ত। এরপর মৃতদেহ কে নেবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে পুলিশ। এদিকে এই ঘটনায় আর এক অভিযুক্ত কবির মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার। কলকাতা স্কুলগুলিতে মিড ডে মিলে রান্না করা খাবার দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়া হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বিবৃতি দেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন বিষয়টি এখনও পর্যন্ত প্রস্তাবের পর্যায়ে, কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে এখনই এ ব্যাপারে মামলারও প্রয়োজন নেই। অন্যদিকে মামলাকারী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করে বলেন, মুখ্যমন্ত্রী যে বিধানসভায় সিদ্ধান্তের কথা জানাননি, রাজ্য সরকার তাহলে তা হলফনামা দিয়ে জানাক। জম্মু কাশ্মীরে পুলিশ জানিয়েছে সোপিয়ানের চানাপোড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এই অভিযান চালায়। পুলিশের মহানির্দেশক বি কে বিরদি আকাশবাণী সংবাদদাতাকে জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে, পাওয়া গেছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলার জবাবে আমেরিকা সেদেশের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, উপকূলের রেডার সাইট, জাহাজের ওপর মিসাইল আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এবং আরও 60টিরও বেশি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের দ্রুতগতিসম্পন্ন নৌকার ওপর হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যবস্থার ওপর ইরানের আঘাত হানার ক্ষমতা দুর্বল করে দিতেই এই আক্রমণ। এদিকে ইরান এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও জানিয়েছে এর ফলে হতাহতের কোনো খবর নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলে আশা করা যাচ্ছে। বিশ্বে তেল ও গ্যাস সরবরাহে ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে অনুকূল হচ্ছে। কেরালামের ওয়্যানারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ওয়যানারে সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ, তদন্ত হওয়ার পরই আবার শুরু হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে পেনাল্টি শুট আউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে হারিয়ে দিয়েছে। শেষ 8-এ ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়া জোগাকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পারাম্বানান মন্দির পরিদর্শন করেছেন। 3-দিনের সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্ন পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদি। খবর শেষ হলো, এরপরের খবর দুপুর 1:30।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि उन्हें विभिन्न पवित्र स्थलों पर भगवान शिव से बार बार जुड़ने का सौभाग्य प्राप्त हुआ है। इंडोनेशिया के योग्याकार्ता स्थित प्रामानन मंदिर में एक सभा को संबोधित करते हुए प्रधानमंत्री ने कहा कि गुजरात स्थित सोमनाथ ज्योतिर्लिंग उनके लिए विशेष महत्व रखता है और इसके विकास की प्रत्यक्ष जिम्मेदारी उन्हीं पर है। श्री मोदी ने कहा कि उनके संसदीय क्षेत्र वाराणसी में स्थित काशी विश्वनाथ महादेव के आशीर्वाद से उन्हें हमेशा मार्गदर्शन मिला है। उत्तराखंड में केदारनाथ मंदिर और उज्जैन में महाकालेश्वर मंदिर के पुनर्निर्माण का उल्लेख करते हुए प्रधानमंत्री ने कहा कि उन्हें इन परियोजनाओं में योगदान का सौभाग्य प्राप्त हुआ है।
3: यहाँ पर आकर के करीब करीब 1200 साल पुराना ब्रह्मा विष्णु महेश इन यादों को साथ जुड़ी हुई एक हमारी सांस्कृतिक विरासत का पुनरुद्धार और उसका रिनोवेशन का काम, उसका प्रारंभ करने का सौभाग्य भी

0: हार्वेस्टिंग तकनीक अपनाएं, रिचार्ज पिट और शाफ्ट बनवाएं, अनुपयोगी बोरवेलों को ठीक करें, जलाशयों से गाद निकालें, अधिक से अधिक पेड़ लगाएं। इस बारिश आइए जुड़े कैच द रेन अभियान से।
1: पीएम जय अब गरीबों की जय बन गई है।
2: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
3: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
4: आपनार पछंदेर गान आपनार काने सुनछेन तोमाय गान शोनाबो, तोमाय गान शोनाबो 100.1 FM गोल्डे। तोमाय गान शोनाबो, तोमाय गान शोनाबो 100.1 FM गोल्डे।
5: গড়ি বলছি 1:13 হয়েছে 8 সেকেন্ড। আর এই মুহূর্তে স্টুডিওর এ প্রান্তে সঙ্গে রয়েছি আমি কোয়েল
6: অনুপূর্বা।
5: আর আজকে আপনাদেরই পছন্দের গানে গানে আবারও তোমায় গান শোনাবো। তোমায় গান শোনাবো নিয়ে হাজির হয়ে গেছি আমরা। প্রথম গানের অনুরোধেই চলে যাব।
6: হ্যাঁ, তার আগে বলে দিই আমাদের গানের অনুরোধ তিনভাবে আপনারা করতে পারেন বা করেছেন। আমাদের নিজস্ব যে ফেসবুক পেজ 100.1 FM গোল্ড, সেখানে বন্ধুরা অনুরোধ করেছেন। আমাদের দূরভাষেও বন্ধুরা আসতে পারেন 2248-8085 এই নাম্বারে। তার আগে অবশ্যই 033 এই নাম্বারটি অ্যাড করবেন। তাছাড়া হোয়াটসঅ্যাপেও বন্ধুরা অনেক সময় রিকোয়েস্ট করে পাঠান। আর কোয়েল, আরেকটা তো নিয়ম থাকেই যে বন্ধুরা একদিন রিকোয়েস্ট করেছেন, সপ্তাহে তারা একদিনই করবেন।
5: একদমই তাই, যাতে আমাদের আরও নানান রকমের নানান ধরনের বন্ধুরা সঙ্গে আমরা পরিচিত হতে পারি, সেই কারণেই কিন্তু এই নিয়ম, যাতে আমাদের বন্ধু সংখ্যাটাও বাড়ে।
6: ঠিকই,
5: তো সেভাবে বলতে গেলে আমাদের বন্ধু সংখ্যা ইতিমধ্যে অনেক বেড়েও গেছে,
6: অনেক বেড়ে গেছে।
5: তার পেছনে আমাদের বন্ধুদেরই অবদান আছে।
6: তো বন্ধুরাও কিন্তু দেখো এই নিয়মটা মানেন, তারা সপ্তাহে একবারই মোটামুটি
5: মোটামুটি তাই করেন। ঠিক ঠিক, একদমই তাই। আমরা তাহলে প্রথম অনুরোধে আজকে চলে যাই। প্রথম অনুরোধ আমাদের করছেন রবীন মান্না, তুজার সাহা, পাঁচলা, হাওড়া থেকে। শ্রাবন্তী মজুমদারের গান শুনতে চেয়েছেন। একটি গান ওনার অনুরোধে ছিল, কিন্তু সেটি না পাওয়া গেলে উনি বলেছিলেন শিল্পীর কণ্ঠে যে কোনো গান বাজাতে। তো এই মুহূর্তে আমাদের হাতে বিশেষ গানটি নেই, তাই আমরা
6: স্বাধীনতা দিয়েছেন, আমরা শ্রাবন্তী মজুমদারেরই অন্য আরেকটি গান শোনাচ্ছি।

0: আমরা শুনছিলাম শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে শুনলাম এই গান। এরপরে আমরা চলে যাব শ্যামল মিত্র অনুরোধে, তাই তো?
1: হ্যাঁ, শ্যামল মিত্রের গানের জন্য অনুরোধ আছে। সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আবার সেই একই ঘটনা, তিনি যে গানের জন্য রিকোয়েস্ট করে পাঠিয়েছেন, বাজ পড়লেই চমকে উঠি, এই গানটি কিন্তু তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু না, এই গানটা আমরা শোনাতে পারছি না, তার বদলে তাকে হতাশ করব না। শিল্পীকে আমরা একই রেখেছি, শ্যামল মিত্রের অন্য গান শোনাই কোয়েল তাহলে?
0: হ্যাঁ হ্যাঁ, একদম।
1: শ্যামল মিত্রের এই গান, যে গানের কথা লিখেছেন সুধীন দাশগুপ্ত এবং সুরকারও সুধীন দাশগুপ্তই, শোনাই তাহলে শ্যামল মিত্র।

0: আমরা চলে যাব পরবর্তী গানে। লোপামুদ্রা মিত্রর কণ্ঠে গানের অনুরোধ আছে, প্রতিমা দালাল, উত্তম দালাল, খরসরাই, মনসাতলা, হুগলি থেকে। কিন্তু যে গানগুলি শুনতে চেয়েছেন আজকে তারা খুব মানে দুর্ভাগ্যবশত আমাদের কাছে এই মুহূর্তে সংগ্রহে সেই গানটা নেই, সেই কারণে। কিন্তু শিল্পীর যেহেতু পছন্দের শিল্পী, তাই আমরা লোপামুদ্রা মিত্রের গানই শোনাবো
1: অবশ্যই
0: আবারও। তো চলে যাই লোপামুদ্রা মিত্রের গানে। এবং এই গানের কথা ও সুর তার নাম বলতে গেলে ময়ূখ মৈনাক,
1: ময়ূখ মৈনাকের
0: শুনে নিই।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: তোমায় গান শোনাবো নিয়ে স্টুডিওতে আপনাদের সাথে রয়েছি আমরা দুজন, কোয়েল আর অনুপূর্বা। আর আমাদের সাথে কোয়েল আছে, প্রচুর প্রচুর গানের রিকোয়েস্ট, এমন কি মানে রাজ্যের বাইরে থেকেও রিকোয়েস্ট আমরা সব সময় পাই, তাই না?
2: ঠিক
1: ঠিক, যেমন ছত্তিশগড় থেকে রিকোয়েস্ট করেছেন, ভাদাপাড়া ছত্তিশগড় থেকে রিকোয়েস্ট করেছেন। তারা হিন্দিতেই লেখেন মোটামুটি, হীরামণি বর্মা, পরশমণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা আর নখেলাল বর্মা সবাই মিলে লিখছেন কি না, সপ্তপদী ছবির সেই কালজয়ী গান শোনার জন্য এই পথ যদি না শেষ হয়। হেমন্ত মুখোপাধ্যায় আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে সপ্তপদী সিনেমার এই গানের জন্য মোট চারজন রিকোয়েস্ট করে পাঠিয়েছেন। শোনাই তাহলে এই চারজনের অনুরোধ মতো সেই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: অমিত কুমারের কণ্ঠে আমরা গান শুনছিলাম শৃঙ্খল ছবি থেকে। অনুরোধ করেছিলেন সুজয় সুদীপ্ত ও সানা মণ্ডল, ঠাকুরপুকুর কলকাতা 63 থেকে এই গানের জন্য।
1: এরপর ধীরেন বসাকের রিকোয়েস্ট আছে ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে। শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় গান পছন্দ করে দিয়েছেন স্বপ্নে ভরা এই বাদলো বেলায়। আমরা শোনাই তাহলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: অনেক বড় একটা গান আমরা শুনলাম, ইনফ্যাক্ট শোনালাম। কোয়েল বন্ধু রিকোয়েস্ট করেছিলেন আমাদের দূরভাষে 2248-8085 এ, অনেক দূর থেকে, টাটানগর জামশেদপুর থেকে মায়া কর্মকার, তার অনুরোধে এই গান শোনানো হলো।
1: একদমই, আমরা চট করে একটু শুনে নেব এরপরে চিত্রা সিং এর গান। প্রদ্যুৎ সামন্ত কামিনা শ্যামপুর হাওড়া থেকে অনুরোধ করেছেন এই গানের জন্য।

0: আমাদের শেষ অনুরোধ রাখার পালা, আজকের শেষ গান আমরা শুনব। কুঞ্জপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে তাপস ভূঁইয়া অনুরোধ করেছেন কিশোর কুমারের কণ্ঠে এই গানের জন্য।
1: এবং এই গান শোনাতে শোনাতেই কিন্তু কোয়েল আমরা চলে যাব সংবাদের বিরতিতে,
0: একদম,
1: তারপর আড়াইটের সময় আবার ফিরে আসব
0: অমূল্য আধুনিক,
1: অমূল্য আধুনিক নিয়ে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অজয় দাসের সুরে কিশোর কুমার।

0: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর, 100.1 FM গোল্ড এ। সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
2: গড়ি বলছে 2:33 আমরা ফিরে এলাম সুরেলা সফর নিয়ে কোয়েল অনুপূর্বা আপনাদের সঙ্গে।
3: সুরেলা সফর, আর আজ কিন্তু সুরেলা সফরে অমূল্য আধুনিক। আমরা আধুনিক গান শুনবো, আধুনিক গান শোনাবো। তবে কোয়েল, এমন একজন শিল্পীকে নিয়ে আমরা গান শোনাবো যিনি কিন্তু, মানে কেন তাকে নিয়ে আমরা গান শোনাবো আজকে, তাকে কেন আমরা নির্বাচন করলাম অনুষ্ঠানের জন্য?
2: একদমই, আসলে এই জুলাই মাসটা তার জন্মের মাস,
3: ঠিকই তাই,
2: জুলাই মাসেই তার জন্ম। আজকে অমূল্য আধুনিকে ভাবলাম, এমনিতেই আমাদের যা আবহাওয়া চারদিকে তাতে করে প্রথম না ওই তার কথাটা, তার গলাটা, তার ওই সুরটাই আমাদের কানে বারবার করে ভাঁজে আর কি। তো সেই কারণে ভাবলাম যে আজকের পুরো সুরেলা সফরটা না হয় তাকে ঘিরেই শুরু হোক।
3: ঠিকই তাই, যে শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করব। কোয়েল, এরকম অনেক সময়ই হয় যে আমরা নির্দিষ্ট কোনো শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করছি, তিনি স্বর্ণযুগের স্বর্ণশিল্পী, তাকে আমরা হারিয়েছি,
2: ঠিক।
3: কিন্তু আজকে এমন একজন শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করব, তিনি কিন্তু আমাদের মধ্যে এখনো আছেন।
2: একদমই,
3: মানে তিনি বয়সপ্রাপ্ত হয়েছেন, তার 83-84 বছর বয়স হয়েছে, কিন্তু তবু তার কণ্ঠ আজও অমলিন, এবং গান গাওয়ার ক্ষেত্রে তার যে সেই উদ্দীপনা, তিনি প্রতিদিন যেন মনে হচ্ছে বলেন যে আমি এখনো শিখছি। তো সেরকম একজন মানুষ, শিল্পী, যিনি আমাদের মধ্যে এখনো বর্তমান, তাকে নিয়ে অনুষ্ঠান করার আনন্দই কিন্তু আলাদা।
2: ঠিক তাই, আর সেই আনন্দটা উপভোগ করার জন্যই কিন্তু আজকে আমরা তাঁরই সুরে সুরে থাকবো পুরোটা সময়।
3: নাম আমরা এখনই বলবো না, গান শুনলেই শ্রোতা বন্ধুরা বুঝতে,
2: গান শুনলেই বুঝতে পেরে যাবেন।
3: আমরা গানে চলে যাই, কেমন?

0: এই গলাটা, এই গলাটা শুনতে শুনতেই এক্ষুনি অনুপূর্বাদী আমাকে বলছিল যে কি চর্চিত গলা, তাই না?
1: চর্চিত গলা,
0: এই চর্চিত গলাটা বহুদিন পর্যন্ত ধরে রাখা, এবং এর একটা অদ্ভুত সুন্দর ব্যবহার। এই ব্যবহারটা শুধুমাত্র আমাদের কলকাতায় নয়, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল একটা সময়, তাই না?
1: ঠিকই তাই। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা একটু সাসপেন্সে রাখবো, প্রথমেই কিন্তু আমরা শিল্পীর নাম বলবো না, কিন্তু একটু হিন্ট ছিল যে শিল্পীকে নিয়ে অনুষ্ঠান। অবশ্যই স্বর্ণযুগের স্বর্ণশিল্পী, কিন্তু খুবই আনন্দের বিষয় তিনি আজও আমাদের মধ্যে রয়েছেন। এই কণ্ঠে যে কোয়েল বলছিল যে সারা ভারতবর্ষে তার নাম ছড়িয়ে পড়া, তিনিই আমাদের আরতি মুখোপাধ্যায়।
0: ঠিক, আরতি মুখোপাধ্যায়ের কে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান, আজকে তারই গান নিয়ে, তারই সুর নিয়ে আজকে আমাদের পথ চলা। একেবারে পিছিয়ে যেতে যেতে প্রায় 1950-এ চলে যেতে হবে, মানে 1950-এর শেষের দিক থেকে প্রায় 5 দশক ধরে স্বর্ণযুগের গান বলে আমরা যেগুলোকে জানি, সেই গানের অধিকাংশটা জুড়ে কিন্তু আরতি মুখোপাধ্যায় রয়েছেন, তাই না? মানে সেটা বেসিক গান, নন ফিল্ম বলো, ফিল্ম বলো, বাংলা বলো, হিন্দি বলো বা অন্যান্য ভাষা বলো, সমস্ত জায়গায় তার অবাধ বিচরণ এই এতটা সময় ধরে, এতগুলো দশক ধরে, একের পর এক। এবং এক একটা গান শুনলে মনে হয় এক একটা মুক্ত, মানে সেই মুক্ত দিয়ে যেন মালা গেঁথে আমরা আগামী 100 বছর গলায় পড়ে বাঁচতে পারি আনন্দ করে।
1: ঠিকই তাই। আসলে আরতি মুখোপাধ্যায়ের যদি আমরা একদম প্রথম দিকে যাই, শৈশব জীবন, তার পারিবারিক জীবন, সেখান থেকে দেখব যে একটা সাংগীতিক পরিবারে তার জন্ম।
0: ঠিক।
1: এবং এই মানে তার বাড়িতে ছোট বয়স থেকেই মা তাকে প্রশিক্ষণ দিচ্ছেন, গানের উদ্বুদ্ধ করছেন। বিভিন্ন ইন্টারভিউতেও তিনি বলেছেন যে গান ছাড়া যেন কখনো কিছু ভাবতেই পারতাম না। সুশীল বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ মোহাম্মদ সাগিরউদ্দিন খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ি, এইসব প্রথিতযশা শিল্পীদের কাছ থেকে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন।
0: একদম, রমেশ নাদকর্ণি,
1: হ্যাঁ,
0: লক্ষ্মণ প্রসাদ জয়পুরওয়াল, মানে নানান গুণী মানুষের কাছ থেকে তার শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা।
1: এবং তার পরিবারের কথা বলতে গেলে তিনি একেবারে যৌথ পরিবারে বড় হয়েছেন। দাদু, ঠাকুমা, কাকু, পিসি সবাই মিলে, মানে কম্প্যাক্ট ফ্যামিলি বলতে যা বোঝায় সেটা। খুব সুন্দর একটা জায়গায় বলছেন যে আমরা যে পুজোর সময়, সেই সময় পুজোতে সবাই নতুন জামা কাপড় পাবো, নতুন জুতো পাবো, এরকম একটা ভাবনায় আচ্ছন্ন থাকতাম।
0: একদম একদম।
1: খুব ছোটবেলায় বাবা মাও পুজোয় কিছু না কিছু দিতেন, সুন্দর ফ্রক, রিবন। তো তারই মাঝে নতুন কিছু গান শিখবো, গান তুলবো,
0: হ্যাঁ, সেটারও একটা আনন্দ ছিল,
1: সেটার একটা আনন্দ,
0: মানে শুধুমাত্র পূজোর জামা কাপড় পাবো বা পূজোর নতুন উপহার পাবো তা নয়, উপহার কিন্তু গানটাও।
1: ঠিকই তাই।
0: আসলে ওই ছোট থেকেই রক্তে মিশে থাকার মতন সুরটা রক্তে মিশেছিল, সেই কারণেই বোধহয় এতটা পথ চলা।
1: এবং এই যে ছোট বয়স থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নিচ্ছেন, পরবর্তীকালে মেট্রোমর্ফি কনটেস্ট, বিভিন্ন প্রতিযোগিতা হয়তো কোয়েল, আজকের দিনের শিল্পীরাও তো প্রতিযোগিতার মাধ্যমেই উঠে আসছে, নিজেদের প্রতিভাকে তারা রীতিমতো কষ্টি পাথরে ঘষে মেজে যাচাই করছেন, প্রমাণ করছেন,
0: একদম
1: করে উঠে আসছেন। তো আরতি মুখোপাধ্যায় বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করতেন এবং সেই কন্টেস্টে বিজয়ী হতেন, সেসব বিচারকদের মধ্যেও কিন্তু দিকপাল মানুষেরা ছিলেন।
0: একদম,
1: আমরা আসবো সে কথা,
0: সে কথায় আসবো, তবে তার আগে একটু গান শুনবো।
1: গান শুনে নি।
0: বেশ,
1: আমরা আধুনিক গানই যেহেতু শোনাচ্ছি, আজ আমাদের চাঙ্কটা এক্সক্লুসিভলি অমূল্য আধুনিক,
0: মানে আধুনিক
1: আধুনিক গানেরই চাঙ্ক। আরতি মুখোপাধ্যায়ের কথা বললে হিন্দি প্লেব্যাকের একটা বিরাট বড় জায়গা থাকে,
0: সাংঘাতিক,
1: কিন্তু বাংলা

0: ছায়াছবির প্লেব্যাকেও থাকে, কিন্তু আমাদের গান আজকে সীমাবদ্ধ থাকছে মূলত আধুনিক গানে। আধুনিক গান, বাংলা আধুনিক গানেও তো আরতি মুখোপাধ্যায় আমাদের যা দিয়েছেন
1: সেটাও আমরা দুটো অনুষ্ঠানেও শেষ করতে পারবো না। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথাই নচিকেতা ঘোষের সুরে, তাই তো?
0: আমরা গানে ফিরে যাই।

0: সালটা বোধহয় 1955, তখন 14-15 বছর বয়স তার, যেটা তুমি বলছিলে একটু আগে, একটা অল ইন্ডিয়া মিউজিক ট্যালেন্টে অংশ নেওয়ার জন্য সুশীল ব্যানার্জি তাকে নিয়ে গেছিলেন এবং সেই প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। আরতি মুখোপাধ্যায়ের গান শুনে, তার পরিবেশনা শুনে ধনঞ্জয় ভট্টাচার্য এতটাই মুগ্ধ হন যে তিনি সুশীল ব্যানার্জিকে সঙ্গে সঙ্গে বলেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস অবলম্বনে একটা ছবি তৈরি হচ্ছে, সেখানে এই মেয়েটি গাইতে পারবে কিনা।
1: ঠিক,
0: এবং সে ছবির নাম ছিল মামলার ফল, তাই তো?
1: হ্যাঁ, এই যে প্রথম আত্মপ্রকাশ গানে, কিন্তু তার আগে নিজের যে চর্চা করা,
0: হ্যাঁ,
1: চর্চার জায়গাটা আরতি মুখোপাধ্যায়ের একটা বিরাট মাপের ছিল। তিনি নওশাদ, বসন্ত দেশাই, শ্রী রামচন্দ্রের মতো পরিচালক, তাদের কাছে, তারা ওই বিচারক মণ্ডলীতে ছিলেন, একটা কন্টেস্টের কথা যেটা বলছিলাম,
0: একদম।
1: তারপর কিন্তু আরতি মুখোপাধ্যায়কে আর পিছনে ফিরে তাকাতে হলো না।
0: সেটাই, একের পর এক তার জীবনে কিন্তু আসতে থাকে সুযোগ, এবং সেই সুযোগ এসেছিল বলেই আজকে আমাদের সৌভাগ্য হচ্ছে আমরা তাকে নিয়ে বসে তার গান নিয়ে, তার কাজ নিয়ে কথা বলতে পারছি।
1: হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গায় তিনি বলছেন ইন্টারভিউতে, সকলের মাঝে গান বাজনা পড়াশোনা করেছি, মিউজিক টিচার, কাকা পিসি সকলের সাথে বসে গান শেয়ার করতাম। পিসি কাকারা দারুণ সেতার বাজাতেন, বাড়ির বড়রা জানতে চাইতেন আজ কি গান তুললি, কতটা প্র্যাকটিস করলি, একটু শোনা, এটাই ছিল আমাদের অভ্যেস। কি হলো কি না হলো সবাই মিলেমিশে আলোচনা করতাম, আর গল্পগুলো যেগুলো করতাম সেগুলো গানের গল্প। দেখো, এই যে মানে গান জিনিস, ধ্যান নিশ্চয়ই তার মধ্যে পড়াশোনা করছেন, কলেজে যাচ্ছেন, কিন্তু গানটা শিখতে হবে, গানটা গাইতে হবে,
0: মানে ওটা একটা লক্ষ্য। যেমন পড়াশোনা শিখে, পড়াশোনা শেখাটা যেমন একটা লক্ষ্য, সুরটাও যে আমি করব, সুরটাও যে আমি রেওয়াজে রাখবো, সেটাও আমার একটা লক্ষ্য, এবং সেই পরিবেশটাও তাকে দেওয়া হয়েছিল,
1: ছোট থেকেও দেওয়া হয়েছিল,
0: একদমই।
1: আমরা চলে যাই
0: আরেকটা গানে, চলে যাই।

এই গানগুলো শুনলে না ওই কিছুটা সময় না স্তব্ধ হয়ে যাই আমরা, যে কত দূর আর কত দূর যে যাব, কত

0: দূর অবধি এই সুর পৌঁছেছে তার কোনো হিসেব আমরা কেউ কিন্তু পাই না, তার কোনো তল আমরা কেউ খুঁজে পাই না। যাই হোক, আরতি মুখোপাধ্যায়ের কথায়, তার গানের কথায় আমরা রয়েছি আজকে। এই এই গানটা আমরা শুনছিলাম কার কথায় এবং সুরে, সেটাও যদি একটু বলে দাও।
1: সুবীর হাজরা এবং হেমন্ত মুখোপাধ্যায়।
0: হ্যাঁ,
1: এই গানটা শুনতে শুনতে আরেকটা কথা মনে হচ্ছিল, আরতি মুখোপাধ্যায়ের সাথে

0: মুখোপাধ্যায়, কিন্তু সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে বোধহয় তিনি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়কেও এক এক সময় ছাপিয়ে গেছেন, তাই না?
1: একেবারেই।
0: এই গানটা শুনতে শুনতে সেরকমই মনে হচ্ছিল। এটা যদিও একটা অন্য একটা বিষয়, কোনোদিন হয়তো আমরা সেটা নিয়েও অনুষ্ঠান করতে পারি যে সুরকার হেমন্ত। তো এরকম অসংখ্য শিল্পীদের জন্য তিনি গান রেখে গেছেন নিজের সুর করা। বাংলা আধুনিক গান তো বটেই, এমনকি বাংলা ছায়াছবির অসংখ্য গান হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা পাচ্ছিলাম। আরতি মুখোপাধ্যায়ের গানটি শুনতে শুনতে সে কথাই মনে হচ্ছিল।
1: এবং এই যে রেওয়াজের ব্যাপারটা, যেটা প্রথম থেকে তুমি বলছো যে চর্চা, চর্চিত গলা, এখনো মানে এটা কিছুদিন আগে পর্যন্ত বা এখনো যদি বলি যে এই প্রত্যেক দিন নিয়ম করে অন্তত 45 মিনিট, 40 থেকে 45 মিনিট হারমোনিয়ামটা নিয়ে বা তানপুরোটা নিয়ে বসা এবং গলাটাকে রেওয়াজে রাখা, এটা কিন্তু তিনি করেন, করে এসেছেন বহু বছর ধরে। এবং তিনি বিভিন্ন জায়গায় বলছেন যে রেওয়াজ আমার নিত্যদিনের জীবনের একটা অংশের মতো, একটা অঙ্গের মতন। কণ্ঠস্বরটা যদি প্রতিদিন আমি একটু না খেলিয়ে নিই অন্তত কিছুটা সময়, তাহলে মনে হয় সারাদিনে যেন কিছু একটা করিনি।
0: সত্যিই তাই। দেখো, যারা পুরনো আর্টিস্ট তাদের জীবনে রেডিও কত বড় একটা ভূমিকা গ্রহণ করেছে। তিনি খুব সুন্দর বলছেন যে বেতারে বড় বড় আর্টিস্টদের ক্লাসিক্যাল গান হতো সেই সময়, ন্যাশনাল প্রোগ্রাম হতো, ডেকে ডেকে মা শোনাতেন, ভাই বোনেরা গান শোনার পোকা ছিল, আমিও শুনতাম। আমিন সায়ানি, মানে তিনি বিখ্যাত রেডিও উপস্থাপক ছিলেন আমরা জানি, আমিন সায়ানির একটা অনুষ্ঠান ছিল, মানে ভাইও আর বহেনও বলে শুরু করতেন। তো বলছেন যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম, রেডিওর একটা 40-এর অনুরোধের আসর শুনতাম, রম্যগীতি শুনতাম, কিছুই বাদ যেত না। আমরা ছোটবেলায় তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তাম রাত 8টা কিংবা 9টার সময়। হঠাৎ রেডিওয় ঘোষণা হলো আমির খান সাহেবের গান আছে, ব্যাস মা আমাদের গান ঘুম থেকে তুলিয়ে আমির খান সাহেবের গান শোনাতে বসিয়ে দিলেন। মানে বাড়ি থেকে যদি এতটা প্রশ্রয়, এতটা সাপোর্ট না পাওয়া যায়
1: 100 বার,
0: তাহলে তো কখনোই ওরকম একটা জাত শিল্পী হওয়া সম্ভব হয় না।
1: একদমই, একদমই তাই। এবং এই যে সারাটা জীবন ধরে প্রায় 7 দশক ব্যাপী, মানে 6 থেকে 7টা দশক তিনি গান গেয়েছেন, এই এতটা সময় ধরে প্রায় 13টা ভাষায় নানান রকমের গান গেয়েছেন,
0: প্রায় 15,000-এর মতো গান গেয়েছেন,
1: 15,000-এর মতন, একেবারেই। এবং তার মধ্যে গজল থেকে, ঠুমরি থেকে, ভক্তিগীতি, সেমি ক্লাসিক্যাল,
0: সব
1: কোনটা বাদ আছে, কোনটা, কোনোটা বাদ নেই,
0: সত্যি তাই,
1: সমস্ত রকমের গান গেয়েছেন তিনি। আমাদের এই এতটা, এত কম সময়ে তার এত বড় পরিসরটাকে ধরে ওঠা যে কি কঠিন কাজ, তা যারা করে তারাই একমাত্র বোঝে। তো আমাদের ঘড়ি বলছে অনুপ্রবাদী, একটা সংবাদ বিরতিতে আমাদের যাওয়ার আছে।
0: যেতে যেতে কিন্তু আমরা আরেকটা জনপ্রিয় গান শোনাতে শোনাতে চলে যাই, তারপরে 3:10 আবার ফিরে আসবো।
1: হ্যাঁ, 3:10 আবার ফিরে আসবো আমরা।
0: শোনাই সেই গানটা,
1: বিখ্যাত গান,
0: ভীষণ জনপ্রিয় গান। এই গানের কথা এবং সুর কে লিখেছেন? কথা লিখছেন গৌরীপ্রসন্ন মজুমদার আর সুর
1: নচিকেতা ঘোষ।
0: নচিকেতা ঘোষ।

0: in Vancouver to reach the quarterfinals of FIFA World Cup for the first time since 1954. With this win, Argentina will play against Switzerland in the quarterfinals. And that is the end of this news bulletin.
1: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold শুনছেন ফিল্মি গানের সফর সুরেলা সফর সুরেলা সফর সুরেলা সফর 100.1 FM Gold সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক অমূল্য আধুনিক

0: আমরা আজকে একটু আগেই ছিলাম, মানে সংবাদ বিরতির আগে যে অনুষ্ঠানের যে অংশটুকুতে ছিলাম সেই পুরোটা জুড়ে রয়েছিলেন আরতি মুখোপাধ্যায়, আগামী পুরো অংশটা জুড়েও তিনিই থাকবেন। আবারও শুরু করলাম তাঁরই আরেকটা গান দিয়ে, তাই তো?
1: ঠিকই তাই। আজকের অমূল্য আধুনিকে অবশ্যই জীবন্ত কিংবদন্তী আরতি মুখোপাধ্যায়, স্টুডিও প্রান্তে আপনাদের সাথে আমরা দুজন, কোয়েল
0: আর অনুপূর, অনুপূর্বা আর কোয়েল। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুদিন দাশগুপ্ত সুরে আমরা এই গানটি শুনছিলাম। আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আছে অনুপূর্বাদি, বিজ্ঞাপন বিরতিটার ওপারে আমরা আবারও ফিরে আসব আরতি মুখোপাধ্যায়ের কথায় এবং তাঁরই গাওয়া গানের বেশ কিছু অংশ নিয়ে। সঙ্গে থাকবেন কিন্তু সবাই।
2: ক্যাচ দ্য রেইন, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হ্যায়, তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা।

0: দেখো কোয়েল, এই গানটা শুনতে শুনতে একটা কথা মনে পড়ছিল। এই গানের যিনি কম্পোজার, তিনি খুব বিখ্যাত কম্পোজার, কিছু বছর আগে মারা গেছেন, YS মুলকি।
1: একদম,
0: মানে গানটা যখন তিনি কম্পোজিশন কম্পোজ করছেন, আরতি মুখোপাধ্যায়ের যে টোনাল কোয়ালিটি, কিভাবে একদম গলার ভাঁজে ভাঁজে সুরটা বসানো, আর পাখিটা যে ডাকছে তার টুইটারিং মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।
1: খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আমি এক্ষুনিটাই বলতে চাচ্ছিলাম যে একটা অদ্ভুত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এই গানটার। ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সুন্দর, মানে প্রত্যেকটা নিখুঁতভাবে যাচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, সত্যি এটা মানে একটা অনবদ্য কাজ,
0: এবং অনবদ্য কাজ, আর সেই সাথে আরতির গলার কারুকাজ, পাখির গলাটা যেন তার গলাতেই বসানো রয়েছে।
1: এবং দেখো

0: এই গানটাতে অদ্ভুতভাবে, অন্যান্য গানগুলো ভীষণই সুন্দর, কিন্তু এই গানটাতে অদ্ভুতভাবে না সুরের ওঠা পড়াটা
1: ভীষণ
0: একদম অন্যরকম, চলনটা একদম অন্যরকম।
1: এটাই আমি বলছিলাম, এটা YS মুলকির বিশেষত্ব। তিনি যে গান তিনি কম্পোজ করেছেন, প্রত্যেকটা গান এক একটা অনবদ্য হয়ে উঠেছে। আরতি মুখোপাধ্যায়কে আজকে আমরা যেহেতু অমূল্য আধুনিক, ওই যে প্রথমেই বলেছি এক্সক্লুসিভলি আধুনিক গানের চাঙ্ক, আমরা আধুনিক গানের বাইরে যেতে পারছি না, কিন্তু আরতি মুখোপাধ্যায়কে ধরাটা অসম্পূর্ণ থাকবে বা খুব সংকীর্ণ হয়ে যাবে।
0: হ্যাঁ, একেবারেই।
1: আমরা যদি তার প্লেব্যাকের কথা একটু না বলি,
0: না বলি, একদমই একদমই,
1: হিন্দি এবং বাংলা চলচ্চিত্রে একটা বিরাট জায়গা রয়েছে। 1976 সালে ছুটির ফাঁদে চলচ্চিত্র, আরতির প্লেব্যাক, অসাধারণ কিছু গানের জন্য তিনি পুরস্কৃত হলেন। দেখো, একদিকে মাধবী মুখার্জি, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, তনুজা, দেবশ্রী রায়, এমন কোনো নায়িকার নেই সেই সময়, প্রায় 80s এবং 90s, যাদের লিপে কিন্তু আরতি মুখার্জি গান করেননি।
0: আবার আবার তুমি যদি হিন্দিতে যাও, বৈজয়ন্তীমালা, মধুবালা, নিম্মি, সায়রা বানু, মানে কার জন্য তিনি গাননি?
1: রাখি, রাখি, তপস্যার দুটো গান, ওই যে বাচ্চে হো তুম খেলানে, কিশোর কুমারের সাথে দো পাঞ্চি দো তিনকে, আহা কি জনপ্রিয় গান।
0: কিম্বা শাবানা আজমির লিপে দো নায়না ওর এক কাহানি,
1: থোড়া সা বাদল থোড়া সা বাদল,
0: অসম্ভব সুন্দর।
1: আমরা শোনাতে পারছি না, শুধু হাত কামড়াচ্ছি।
0: ঠিক
1: তাই, বসে
0: ঠিক তাই,
1: আধুনিক গান, সেই সাথে কিন্তু তিনি লোকগানও গেয়েছেন অনেক, লোকসঙ্গীত শিল্পী দীনেন্দ্র চৌধুরীর সংস্পর্শে এসে কিছু কাজ করেছিলেন, লিমিটেড সেগুলো, কিন্তু তিনি লোকগানও গেয়েছেন। আসলে গানের শিক্ষার ক্ষেত্রে যার বেসটা খুব শক্তপোক্ত, তার পক্ষে যে কোনো গান গাওয়াটাই খুব সহজ।
0: একদমই। এই মাসুমের কথা হলো বলে মনে পড়লো, যে মাসুমের জন্য যখন তাকে সাইন করানো হয়েছিল যে এই গানটি তাকে গাইতে হবে, তখন তার গল্পটা শোনার পরে তিনি বলেছিলেন, এ তো এরিক সেগেলের বই, ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ডের মতন লাগছে শুনতে। তো তখন পরিচালক মানে শেখর কাপুর তাকে হাসতে হাসতে বললেন, আপনি তো ঠিকই বলেছেন, আমি তো সেই গল্পটারই রিমেক করছি এখানে। তার মানে শুধুমাত্র গান গাইছি বা সুর নিয়ে কারবার করি তা নয়, সুরের পিছনে যে কাজগুলো করছি তার পিছনের গল্পগুলোও তার কতটা জানা ছিল।
1: ঠিকই তাই। একটা ইন্টারভিউতে বলছেন যে বাচ্চেলাল বলে এক ভদ্রলোক খুব ভালো সারেঙ্গি বাজাতেন, উনি প্রায়ই কম্পিটিশনে বাজাতেন, উনি আসতেন সকালবেলা আরতি মুখোপাধ্যায়ের বাড়ি, তাকে রেওয়াজ করাতেন, সকাল 9টার সময় আসতেন, রেওয়াজ শুরু হতো চলতো বেলা 1-2 অবধি, মানে এই রাগ ওই রাগ, তাল কিভাবে করানো যায়, সারাক্ষণ তার মধ্যে থাকতেন, মানে মানসিকভাবে তিনি এটা, মানে রেওয়াজ যদি, তিনি বলছেন যে এই বয়সেও যদি আমি রেওয়াজ করতে না পারি তাহলে যেন আমার মনে হয় যে কোনো মনটা কীরকম লাগে, সারাদিন গানের মধ্যেই ডুবে থাকা, সেটাই জীবন।
0: একদমই তাই।
1: আমরা গানে চলে যাই আরেকটা গানে,
0: একদম,
1: এটাও যে গানটা শোনাবো ভীষণ জনপ্রিয়। আরতি মুখোপাধ্যায়ের আধুনিক গানে কোনটা জনপ্রিয় নয়,
0: কোনটা জনপ্রিয় নয়, এইটাই
1: গান বাজছিলাম আমাদের যে 2:30 থেকে 3 2 ঘন্টা, 2 থেকে 2:30 নিউজ ব্রেক থাকে গান বাজার সময়, কৈলার আমি বলছিলাম কোন গানটা শোনাবো না, ভেবে পাচ্ছি না,
0: খুঁজছি আমরা যে কোনটা শোনাবো না কোনটা শোনাবো, ভেবেই পাচ্ছি না।
1: শোনাই সেরকমই আরেকটি ভীষণ জনপ্রিয় প্রিয় গান।

0: আমরা আরতি মুখোপাধ্যায়ের নানান রকমের গান নিয়েই কথা, মানে আধুনিক গানেরই নানান রকম দিক নিয়ে কথা বলছি। তো এই মুহূর্তে একটা গানের কথা খুব মনে পড়ছে, আমরা গানটা শুনবো একটু পরেই, মানে গল্পটার পরেই গানটা শুনবো। তো এই গানটা তুমুল জনপ্রিয় হয়েছিল সেই সময়, এবং সেই সময় ফ্রি স্কুল স্ট্রিটের একটা দোকানে পুরনো ওয়েস্টার্ন রেকর্ড বিক্রি হতো। হ্যাঁ, এবং গানটা যখন রেকর্ড হয়েছে, তো যিনি বিক্রি করতেন তিনি একটা ওই ব্রাজিলিয়ান গ্রুপের একটা অ্যালবাম আরতি মুখোপাধ্যায়ের হাতে একদিন দিয়েছেন আর কি। এবং চমৎকারভাবে ওই গানগুলোর, মানে গানের যে সুরটা, গানের যে কম্পোজিশনটা, চমৎকারভাবে একটা, মানে একটা দারুণ কম্পোজিশন আর কি। এবং আরতি মুখোপাধ্যায়ের হাতে যখন ওই রেকর্ডটা আসে, ওটা শুনে ওনার এতটাই ভালো লাগে, উনি ওটা নিয়ে চলে যান সুধীন দাশগুপ্তর কাছে, এবং সুধীন দাশগুপ্তর কাছে নিয়ে গিয়ে তাকে শোনান। শোনানোর পর সুধীন দাশগুপ্ত বলেন যে, তুমি কি এটা গাইতে চাও? তো আরতি বলেন যে, হ্যাঁ, আপনি যদি গাওয়ান আমি নিশ্চয়ই গাইব, আমি গাওয়ালেই আমি গাইব আর কি। তো তখন ওই যে ব্রাজিলিয়ান কম্পোজিশনটা ছিল, সেটার শুরুর অংশটুকু খালি নেওয়া হয়েছিল, মানে সুধীন দাশগুপ্ত নিয়েছিলেন, এবং বাকিটা কিন্তু পুরোটাই তার নিজস্ব সৃষ্টি। তো সেই গানটা দারুণ জনপ্রিয়
1: গান তৈরি হলো। গানটা শুনে নি,
0: গানটা শুনে নিই।

0: নবনীতা দেবসেন ছিলেন আরতি মুখোপাধ্যায়ের খুব কাছের বন্ধু,
1: ঠিক?
0: এবং সেই সময় আরতি মুখোপাধ্যায় নবনীতা দেবসেনের জন্মদিনে তাকে একটা গান উপহার দিয়েছিলেন। ভাবো, গানও মানুষকে উপহার দেওয়া যায়।
1: অবশ্যই,
0: তাই না? সেই সুরটি ছিল রবীন্দ্র জৈনের করা একটা ভজন, হরি ওম তৎসৎ। আরতি মুখোপাধ্যায় একটি সাক্ষাৎকারে বলছেন, খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন আমি এই গানগুলো গাইতাম। এবং এই গানটি যখন তিনি গেয়েছেন, রেকর্ড করছেন, তখন বলছেন যে রবীন্দ্র জৈন তাকে তার গানের খাতাটা আনতে বলেছিলেন সঙ্গে করে। এবং গানটা শোনার পরে তিনি খুব আস্তে করে বলেছিলেন, এত উপরে নিয়ে যাস না, এটা তো ঠুমরি তপ্পা শোনা, এটা একটু আলতো করে গা, মানে একটু নরম করে গা আর কি। মানে হয়তো উনি একটু উঁচু স্কেলে গানটা গাইছিলেন, সেই কারণে রবীন্দ্র জৈন কথাটা বলেছিলেন। ছোট্ট ছোট্ট স্মৃতি, কিন্তু এই ধরনের সুরেলা মানুষরা যখন একসঙ্গে বসেন, একসঙ্গে কোনো একটা কাজ করেন, সুর বাঁধেন, তখন হয়তো এমনই জল্পনা কল্পনা চলে।
1: এই যে তুমি রবীন্দ্র জৈনের কথা বলছিলে, আরতি মুখোপাধ্যায়, তুমি ধনঞ্জয় ভট্টাচার্যের কথাও বলেছিলে, একটা কম্পিটিশনে গিয়ে কিভাবে তার সাথে আলাপ হলো এবং তিনি চিনে নিলেন জহুরির চোখ নিয়ে।
0: ঠিক,
1: আরতি মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়ের এই কম্পোজিশনে গান আমরা শুনিয়েছি এবং এতটাই স্নেহ করতেন। আরতি মুখোপাধ্যায় যখন মুম্বাইতে থাকেন, তখন হেমন্ত মুখোপাধ্যায় একটা সময় গেছেন, একটা ভারী মজার ঘটনা হয়েছে। তিনি বলছেন, একবার হেমন্তদাকে নিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল। সেটা হলো, ডিনারের জন্য হেমন্তদাকে নেমন্তন্ন করেছিলাম। ডিনারের জন্য নেমন্তন্ন করা, হেমন্তদা এসেই আমাকে বললেন, আলো, মানে আরতি মুখোপাধ্যায়ের ডাকনাম
0: আলো,
1: অন্য কিছু খাবো না, আজ তোমার হাতে তৈরি কেক খাবো। তো কেকের সব উপকরণ বাড়িতেই ছিল। আরতি মুখার্জি আভেনে কেকটা চাপিয়ে দিলেন, কেক তৈরি হচ্ছে। এমন সময় আমির খান সাহেবের গান শুনতে বসেছেন হেমন্ত মুখোপাধ্যায় আর আরতি মুখোপাধ্যায় দুজনেই। তো হঠাৎ করে গানের কথা, গান শুনতে বসে দুজনেই সঙ্গীতের মানুষ, সঙ্গীতের উজ্জ্বল জ্যোতিষ্ক, এমন তারা মগ্ন হয়ে গেছেন, কেক এদিকে আভেনে পোড়া লেগে গেছে, ঘরে পোড়া গন্ধ বেরোচ্ছে। তো তখনই আরতি মুখোপাধ্যায়ের মনে হলো যে আমি তো হেমন্তদার জন্য কেক চাপিয়ে এসেছি, রাতের ডিনারে শেষ পর্যন্ত হেমন্ত মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায়ের হাতে তৈরি ওই পোড়া কেকই খেলেন ডিনারে। তো বলেছিলেন যে, আলো, গানের সুরের মতনই এ কেক কিন্তু এক আলাদা স্বাদ নিয়েছে। মানে এটা এই কারণেই ঘটনাটা বললাম, দেখো তারা খাওয়া দাওয়াও কিন্তু ভুলে যেতেন,
0: ঠিক,
1: গানের পরিসরে এতটাই নিমগ্ন হয়ে যাওয়া দুজন মানুষ।
0: একদম একদম, এরকম নানান রকমের স্মৃতিচারণা তার রয়েছে। আমরা এক্ষুনি শুনছিলাম আয়নাতে মুখ দেখবো না, আমরা কি চিনেছি চিনেছি তোমারই মন শুনেছি,
1: চিনেছি চিনেছি তোমারই মন শুনেছি, জলে নেবো না কিন্তু শুনি,
0: জলে নেবো না আমরা, শুনি
1: শুনিয়ে নিতাম
0: বেশ।

0: পুলক বন্দ্যোপাধ্যায় গঙ্গাবক্ষে ভ্রমণ করছেন, মানে তিনি তার বাড়িটাই এমন জায়গায় যে যাতায়াতের পথেই গঙ্গাটা পড়ত, এবং সেই সময় একদিন এরকম তিনি একটি ওই বজরা ধরনের যে নৌকোগুলো বড় নৌকো, সেই নৌকোয় করে ফিরছেন। তো তখন ওই যারা মাঝি মল্লা, মানে যারা দাঁড় টেনে নিয়ে যাচ্ছে আর কি নৌকোটা, সেখানে ওই যে যখন দাঁড়টা টানছেন, ওই সেইটা টানছেন জলের, তখন ওরা নাকি জল মাপে এবং মেপে বুঝতে পারে যে এখন জোয়ার চলছে না ভাটা চলছে এরকম কিছু একটা। এবং সেই সময়ই হঠাৎ করেই মাঝি বলে ওঠে যে আপনারা কিন্তু বেশি নড়াচড়া করবেন না বা সামনের দিকে এগিয়ে আসবেন না, কারণ এখন কিন্তু জল বাড়ছে, মানে জল মেপে ওরা বুঝতে পেরেছে যে জলটা বাড়ছে আর কি। তো সেটা বেশ খানিকক্ষণ সেই প্রসেসটা চলছে। এইটা দেখেই কিন্তু ওখানে বসেই সৃষ্টি হলো এই অনবদ্য গানটা, জলে নেব না অর্থই পাবে না। তো এরকম নানান রকমের গল্প সেই মণিমাণিক্যের মতন এদিক ওদিক ছড়িয়ে আছে, হিডেন ট্রেজার নয় কিন্তু এগুলো, এগুলো সব উন্মুক্ত গুপ্তধন আর কি,
1: ঠিকই তাই।
0: আমরা শুধু কুড়িয়ে কুড়িয়ে তুলে নিই এক একটাকে।
1: হ্যাঁ, আমরা শুধু কুড়িয়ে কুড়িয়ে তুলে নিই, তুলে নিতে নিতেই কিন্তু ঘড়ির কাঁটা বড্ড নিষ্ঠুর, সে একেবারে দারুণ বেগে ছুটতে থাকে, কোনো কিছুই পরোয়া করে না। আমরা একটুখানি ফিল্মের কথা বলছিলাম, কত ফিল্মের গান আমরা কিন্তু ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা ছবিতে তার গলায় গান পেয়েছি। আরও তুমি খুব অধ্যায় রবীন্দ্রনাথের গানও খুব যত্ন করে শিখেছিলেন
0: একদম
1: দেবব্রত বিশ্বাসের কাছে, কোন রাগের উপর কোন গান, এই জায়গাটা এইভাবে করো, এই জায়গাটা ওইভাবে করো, মানে স্বতঃস্ফূর্তভাবে তিনি যখন কোনো একটা গান তার সামনে বসে গাইছেন, এত ভালো লাগতো তিনি।

0: মন থেকেই বল আহ কি ভালো গাইলো, মনটা ভরে গেল। তো যে অঙ্গের গান, যে ধারার গানই তিনি শিখেছেন, খুব যত্ন সহকারে শিখেছেন, আর গানের সাথেই তার জীবন, মানে মন প্রাণ জড়িত। তাই প্রত্যেকটা গান যেন এক একটা মানে ছবি রত্ন হয়ে গেছে।
1: ঠিক,
0: আমাদের প্রায় 3:45 বাজে, ওই যে বললাম নিষ্ঠুর ঘড়ির কাঁটা দৌড়চ্ছে। আমার খুব প্রিয় একটা গান আছে, আরতি মুখোপাধ্যায়ের সব গানই প্রিয়, তার মধ্যে একটা গান বেশ একটা সংহতির বার্তাও যেন কোথায় পাই ওই গানটাতে। শোনাই কোয়েল তাহলে গানটা।

0: আরতি মুখোপাধ্যায় জীবনের দুটো আক্ষেপ, একটা সলিল চৌধুরী এবং আরেকজন আদি বর্মন, তাদের সঙ্গে কাজ করা হয়নি, পূজোর অ্যালবাম রিলিজ করা হয়নি, এটা তার খুবই আক্ষেপের জায়গা। বিভিন্নবার বিভিন্নভাবে সুযোগও এসেছে, কিন্তু সে সুযোগ কোনো না কোনোভাবে হাতছাড়া হয়ে গেছে।
1: তো সেটা হয়ে গেছে ঠিকই, কিন্তু যাদের কম্পোজিশনে তিনি গান গেয়েছেন সেগুলো যে আমাদের কাছে রয়েছে রত্নের মতো রয়েছে।
0: একদম একদম।
1: এবং দেখো, যেহেতু এইসব শিল্পীরা স্বর্ণযুগের স্বর্ণশিল্পী, তাদের কাছে আমরা একটা বাড়তি পাওনা পেয়েছিলাম পূজোর গান, যে পূজোর গান নিয়ে একটা উন্মাদনা থাকতো। মহালার দিন পূজোর বেসিক রেকর্ড বেরোতো, সেটা এলপি হতে পারে কিংবা 45 RPM ছোট রেকর্ড হতে পারে, দুপিঠে দুটো গান অপেক্ষায় থাকতো যে সবাই কোন গানটা বেরোচ্ছে এবার পূজোয়, কার গান, সেই গান পূজো মণ্ডপে বাজতো, তাই না?
0: একদমই একদমই তাই।
1: মানে এগুলো বাঙালির এক একটা সেন্টিমেন্টের সাথে জড়িত,
0: নস্টালজিয়া
1: নস্টালজিয়া। যেরকম পূজোর বার্ষিকী, পূজোর সংখ্যা, তখন খুব লিমিটেড গান হতো, কিন্তু সেই গানগুলোর অনেক কোয়ালিটি। এখন যে কোয়ালিটি খারাপ এমনটা কখনোই বলছি না,
0: একেবারেই নয়, কিন্তু
1: মানে সেই সময়ের গানের যেন একটা প্রাণ ওই কর্ণের মধ্য দিয়ে মরমে পশিল।
0: মানে দেখো, এতগুলো দশক পরেও আমরা সেই যুগটাকে স্বর্ণযুগ বলি, গোল্ডেন এরা। মানে ওই গোল্ডেন এরা তকমাটা কিন্তু আমরা ওখান থেকে সরিয়ে এনে 10 বছর আগেকার গানগুলোতে ফেলতে পারছি না,
1: একদম,
0: তাই না? অথচ 10 বছর আগে যে ভালো গান হয়নি তা তো নয়, কিন্তু গোল্ডেন এরা বললে কিন্তু আমরা ওই দশকটাতেই চলে যাই, ওই সময়টাতেই চলে যাই।
1: এই পূজোর গানের কথা বলছিলাম, আরতি মুখোপাধ্যায় একটা ইন্টারভিউতে বলছেন পূজোর সময় বাবা মারা গেছেন ছোট বয়সে, দাদুর কাছে থাকতেন, দাদুই নতুন পোশাক আশাক সব করে দিতেন যৌথ পরিবার। পূজো ঠাকুর দেখতে যাবেন, নতুন জামা কাপড় পরে রেডি হচ্ছেন, হঠাৎ মনে হলো যে না, একটু গানই প্র্যাকটিস করি বেশি সময় ধরে। মানে পূজোয় নতুন জামা কাপড় পরে তৈরি হচ্ছেন, মণ্ডপে যাবে, তার থেকে বরঞ্চ গান নিয়ে বসে গেলেন। মানে গানের প্রতি কতটা তার দায়বদ্ধতা, ভালো লাগা, ওটাই জীবন।
0: একদম একদম ঠিক, না ঠিক, তাই।
1: সেই জন্যই তো বোধহয় এই ধরনের শিল্পীকে আমরা পেয়েছি, জাত শিল্পী,
0: জাত শিল্পী।
1: কত কাজ যে করেছেন, এবং আমার ব্যক্তিগত এটা ধারণা, আরতি মুখোপাধ্যায় যে মানের শিল্পী, আরো অনেক গান তার কাছ থেকে আমরা পেতে পারতাম, বিশেষত মুম্বাই প্লেব্যাকের ক্ষেত্রে।
0: একেবারেই। আমাদের হাতে যেটুকু সময় আছে অনুপ্রবাদী, দুটো গান আমাদের শোনানো হয়ে যাবে,
1: হয়ে যাবে
0: সেই প্রিয় গান দুটো।
1: হ্যাঁ।

0: যে মানুষকে নিয়ে অনুষ্ঠান করতে বসা তিনি আমাদের কাছে জীবন্ত কিংবদন্তি। ১৯৪৩ সালে জন্ম আরতি মুখোপাধ্যায়। হয়তো তিনি বয়সের ভারে শারীরিকভাবে কিছুটা নুজ্জ হয়েছেন, কিন্তু তার কণ্ঠ এখনও সেই চিরতরুণ তন্নি চিকন কণ্ঠি, তাই না?
1: একদমই।
0: অনেক গান তিনি আরও বেশি গাইতে পারতেন, কিন্তু তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, একটা সময় মনে হলো যে সংসারটা মন দিয়ে করি, ছেলেকে মানুষ করি। আরতি মুখোপাধ্যায়ের ছেলে শ্রেয়স মুনিম, সেও প্রখ্যাত শরৎবাদক।
1: ঠিক,
0: মানে মা ছেলের এই যে গান বাজনা বাজানো, তার পরিবারে তিনি দেখে এসেছেন, এই সব কিছু নিয়েই যেন তিনি খুশি। আর যা পেয়েছেন দর্শক শ্রোতাদের কাছ থেকে তা তো চির অমলিন, তাই না?
1: ঠিক তাই।
0: কোয়েল, যে গানটা না শোনালে আরতি মুখোপাধ্যায়ের সেই সিগনেচার গান বলা যেতে পারে।
1: একদম একদম, সেই গানটা আমরা শুনবো। শুনতে শুনতে এই অনুষ্ঠান থেকে বিদায় নেব কোয়েল অনুপূর্বা, আবারও কখনো তাকে নিয়ে কথা হবে।
0: কথা হবে আজকের অমূল্য আধুনিকে, তিনিই কিন্তু আমাদের কাছে অমূল্য শিল্পী হয়ে রইলেন। আমরা শোনাই তাহলে সেই গানটি।
1: ঠিক।

0: Media post, Mr. Margarita said the discussions focused on India-Afghanistan bilateral relations, including ongoing cooperation for the welfare and development of the Afghan people. U.S. President Donald Trump has said the memorandum of understanding signed with Iran to end the conflict is over, adding that he did not want to engage with Tehran. Trump's statement came during the press conference at the NATO summit in the Turkish capital, Ankara, as the U.S. and Iran traded strikes after three tankers were hit by projectiles in the Strait of Hormuz. Iran has not directly claimed responsibility. The interim ceasefire agreement signed between Washington and Tehran was intended to provide a 60-day window for negotiations on a permanent agreement, but indirect talks in Qatar ended with no sign of headway, and the U.S. military unleashed a new wave of strikes against Iran yesterday. Benchmark domestic equity indices plunged more than 2% today as renewed geopolitical tensions weighed heavily on the markets. The Sensex tumbled 1,677 points to close at 76,504. The quarterfinal lineup for the FIFA World Cup has been finalized. France, Morocco, Norway, England, Spain, Belgium, Argentina and Switzerland have booked their places in the last eight after winning their round of 16 matches. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার সফর শেষে তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সেদেশের রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো শ্রী মোদীকে বিমানবন্দরে বিদায় অভ্যর্থনা জানান। তিন দিনের অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি তিনি ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও যোগ দেবেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার যোগ্যাকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরমবানান মন্দির পরিদর্শন করেন। সেদেশের রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো শ্রী মোদীর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন রাজ্য বিধানসভার সচিব সৌমেন্দ্রনাথ দাসকে রিটার্নিং অফিসার নিযুক্ত করেছে। বিধানসভার যুগ্ম সচিব শান্তনু দাসকে নিযুক্ত করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে। রাজ্যসভার এই তিনটি আসনে ভোট নেওয়া হবে 24 জুলাই। প্রায় এক বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে দেশে ফিরলেন বীরভূমের পাইকর গ্রামের সুইটি বিবি, তার দুই নাবালক সন্তান এবং সোনালি বিবির স্বামী দানেশ শেখ। আজ দুপুরে মালদার মহদীপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিজনেরা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। শাসক দল বিজেপি বলেছে এর মধ্যে দিয়ে সরকার এক উদাহরণ তৈরি করল। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, কোন রাজনৈতিক নেতার আশ্রয় থেকেও অপরাধীরা যে রেহাই পাবে না এই ঘটনায় তাই প্রমাণিত হয়েছে। মূল অভিযুক্তকে আড়াল করতে এনকাউন্টার করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের এই অভিযোগও খারিজ করে দেন তিনি।
2: মানুষ তৃণমূলকে চেনে, মানুষ কাকুরের ঘটনা দেখেছে, মানুষ নদীয়ার ঘটনা দেখেছে, দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের অপশাসন দেখেছে। এখন তৃণমূল নির্মূল হয়ে গেছে, তৃণমূলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা জনমূলে নেই।
1: শ্রমিকবাবু কামদুনির ঘটনার তদন্ত পুনরায় চালু করার জন্যও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। এদিকে কংগ্রেসের দাবি, এভাবে এনকাউন্টারের পথে না হেঁটে বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখা উচিত ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ বারুইপুরে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন। সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও পুলিশের আধুনিক প্রশিক্ষণের ওপর জোর দেন। তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠীও এই ঘটনায় সরকারের প্রশংসা করেছে। এই প্রসঙ্গে তারা মমতা ব্যানার্জি সরকারের আনা অপরাজিতা বিলের কথা উল্লেখ করে। তবে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রভাসের মৃত্যুর ঘটনাকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করে অভিযোগ করেছেন, এ রাজ্যেও শুরু হয়েছে জঙ্গলরাজ। সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ ভট্টাচার্য এই এনকাউন্টার আগে থেকেই পরিকল্পনা ছিল বলে দাবি করেছেন। এদিকে এই এনকাউন্টারের ঘটনায় রনি সরকার ও অর্ঘ্য মণ্ডল নামে যে দুই পুলিশ অফিসার গতকাল প্রভাসের সঙ্গে ছিলেন তাদের তলব করা হয়েছে পুলিশ।

0: লোকসভার অফিসে। নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল ঘিরে আজ উত্তেজনা ছড়ায়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে তৃণমূলের ছাত্র যুব সংগঠনের মিছিল শুরু হলে সেটি ঘিরে চোর স্লোগান ওঠে। তৃণমূলের অভিযোগ, হাইকোর্টের অনুমতি থাকার পরেও মিছিলে অশান্তি ছড়ায় বিজেপি। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই, এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। প্রভাসের স্ত্রী চাপা মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, তার স্বামী দোষ করেছে তাই তাকে মরতে হয়েছে। মৃত মেয়েটির পরিবার অবশ্য পুলিশি এনকাউন্টারে প্রভাসের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছে। মেয়েটির বাবা বলেছেন, মুখ্যমন্ত্রী যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তেমনি কাজ হয়েছে।
1: সরকারের পুরো রাস্তা ভরসা আছে, সিএমের কালকে কথা দিয়েছে, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএমের পুরো ফুল ভরসা আছে আমাদের, পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না।
0: বর্ষায় পাহাড়ে ভূমিধস ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় স্থায়ী বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সেপ্টেম্বর মাস থেকেই দার্জিলিং পাহাড়ে আধুনিক সরঞ্জাম সহ 50 সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ নবান্ন থেকে ভার্চুয়ালি দুধিয়া বেইলি ব্রিজের উদ্বোধন করেন।
2: और हमारी सिविल डिफेंस की ओर से सेप्टेम्बर महीने से परमानेंटली एक 50 मेंबर का टीम विद मॉडर्न इक्विपमेंट हम लोग पहाड़ में परमानेंटली पुलिस आर्मी फायर ब्रिगेड का साथ हेल्प करने के लिए हम लोग परमानेंट अरेंजमेंट कर रहा हूँ। उसका साथ साथ कुछ मेटेरियल भी हम लोग अच्छा मॉडर्न इक्विपमेंट भी प्रोक्योर कर रहा हूँ।
0: মুখ্যমন্ত্রী জানান, এই বিশেষ ইউনিটে প্রাথমিক পর্যায়ে প্রাক্তন সেনাকর্মীদের অন্তর্ভুক্ত করা হবে, পরবর্তী পর্যায়ে অগ্নিবীরদের নিয়োগেরও পরিকল্পনা রয়েছে। জরুরি মেরামতির কাজ এবং যানবাহন চালকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কের 20 মাইল বারদাং এলাকার একটি অংশে 11 থেকে 13 জুলাই প্রতিদিন সকাল 5টা থেকে 10টা 5 ঘন্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 6টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পাহাড়ে সেপ্টেম্বর মাস থেকেই 50 সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়ালি পুনর্নির্মিত দুধিয়া বেইলি ব্রিজের উদ্বোধন করেন তিনি। স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার সাফাই কর্মীদের হাতে স্বচ্ছ কবচ কিট তুলে দেবে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনি সহ তিনটি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা ফ্রিজ করেছে। কণ্ঠস্বরের নমুনা প্রদান মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি একাধিকবার হাজিরা এড়ানোয় কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বর্ষায় পাহাড়ে ভূমিধ্বস ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় স্থায়ী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। দার্জিলিং পাহাড়ে আধুনিক সরঞ্জাম সহ 50 সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী আগামী সেপ্টেম্বর মাস থেকেই মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়ালি দুধিয়া বেইলি ব্রিজের উদ্বোধন করে তিনি জানান, ভবিষ্যতে পাহাড়ে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণকার্য পরিচালনার লক্ষ্যেই এই বিশেষ বাহিনী গঠন করা হচ্ছে।
1: और हमारी सिविल डिफेंस की ओर से सेप्टेम्बर महीने से परमानेंटली एक 50 मेंबर का टीम विद मॉडर्न इक्विपमेंट हम लोग पहाड़ में परमानेंटली पुलिस आर्मी फायर ब्रिगेड का साथ हेल्प करने के लिए हम लोग परमानेंट अरेंजमेंट कर रहा हूँ। उसका साथ साथ कुछ मेटेरियल भी हम लोग अच्छा मॉडर्न इक्विपमेंट भी प्रोक्योर कर रहा हूँ।
0: মুখ্যমন্ত্রী বলেন, এই বিশেষ ইউনিটে প্রাথমিক পর্যায়ে প্রাক্তন সেনাকর্মীদের অন্তর্ভুক্ত করা হবে, পরে অগ্নিবীরদেরও নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শুরু হয়েছে অত্যাধুনিক এবং উন্নত মানের দুর্যোগ মোকাবিলা সরঞ্জাম সংগ্রহের কাজও। রাজ্যে তিনটি পৃথক বিশেষ উদ্ধারকারী ইউনিট গড়ে তোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে 100 সদস্যের একটি ইউনিট কলকাতায়, 50 জনের একটি ইউনিট সাগরদ্বীপে এবং দার্জিলিং কালিম্পং কার্শিয়াং পাহাড়ি অঞ্চলে আরও একটি ইউনিট মোতায়েন থাকবে। উল্লেখ্য, গত 19 জুন প্রবল বর্ষণে বালাসন নদীর জলস্তর বেড়ে হিউম পাইপের তৈরি অস্থায়ী দুধিয়া সেতুর একাংশ ভেসে যায়। ঘটনার 20 দিনের মধ্যে পুনর্নির্মিত বেইলি ব্রিজের আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শ্রী অধিকারী আরও জানান, আগামী মার্চ মাসের মধ্যে কংক্রিটের দুধিয়া সেতু নির্মিত হবে। স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার সাফাই কর্মীদের সুরক্ষায় তাদের হাতে স্বচ্ছ কবচ কিট তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার আলিপুরের উত্তীর্ণ প্রেক্ষাগৃহে এ কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, আগামী 2 মাসের মধ্যে রাজ্যজুড়ে 50,000 সাফাই কর্মীর হাতে রেইনকোট, গামবুট, জ্যাকেট, গ্লাভস, টুপি সহ এই সুরক্ষা কিট তুলে দেওয়া হবে। প্রতি 3 মাস অন্তর করা হবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও পরিবেশ রক্ষায় রাজ্যে 7 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর আগে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে যত্রতত্র ময়লা আবর্জনা থুতু ফেললে 200 টাকা জরিমানা করা হবে। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে ব্যাগ ভেন্ডিং মেশিন বসানো হবে বলেও তিনি ফের জানান। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2 জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। শাসক দল বিজেপি বলেছে, এর মধ্যে দিয়ে সরকার এক উদাহরণ তৈরি করল। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, কোনো রাজনৈতিক নেতার আশ্রয় থেকেও অপরাধীরা রেহাই পাবে না। মূল অভিযুক্তকে আড়াল করতেই এই এনকাউন্টার বলে তৃণমূল কংগ্রেসের দাবি খারিজ করে দিয়েছেন তিনি।
2: পূর্ণ প্রশাসনিক বিষয়, সমাজে অপরাধীদের কোন স্থান নেই। যে দৌরাত্ম্য চলেছিল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকে ছেড়ে রাখা যাবে না। কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না, এই ঘটনা সেটাই প্রমাণ করবে।
0: পূর্বতন সরকারের আমলে কামদুনির ঘটনার যথাযথ তদন্ত হয়নি, তাই এই ঘটনার পুনরায় তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী এই ঘটনায় সরকারের প্রশংসা করেছে। তবে মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রভাসের মৃত্যুর ঘটনাকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করে অভিযোগ করেছেন, এ রাজ্যেও শুরু হয়েছে জঙ্গল।

0: ওপর জোর দেন।
1: এই পুলিশ দিয়ে কি করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমি আরেকটা কথা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যে অপরাধী যে তাকে যেন শনাক্ত করা হয়, অপরাধের নামে যেন সাধারণ মানুষের উপরে কখনো জুলুম করা না হয়। পশ্চিমবঙ্গের পুলিশের এটাই ট্রেন্ড, এটাই প্রবণতা, কিন্তু যে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজেদের অপদার্থকে ঢাকার চেষ্টা করে।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হাইকোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। মৃত মেয়েটির বাবা প্রশাসন ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন।
2: সরকারের উপরে রাস্তা ভরসা আছে, সিএম কালকের কথা দিয়েছে, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি, অত্যন্ত খুশি, সেভাবে পুরো ফুল ভরসা আছে আমাদের, পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে, পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না।
0: এদিকে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন তার ছেলে নিজের অপরাধের উপযুক্ত শাস্তি পেয়েছে। আগেই জানানো হয়েছে গতরাতে সূর্যপুরে অকুস্থলে প্রভাসকে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণে গেলে এক পুলিশ কর্মীর বন্দুক ছিনিয়ে সে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায় সে, এরপরই আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে নিহত হয় অভিযুক্ত। এদিকে এই ঘটনায় কবির মোল্লা নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুন, তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ, নিটের প্রশ্ন ফাঁস সহ একাধিক ঘটনার প্রতিবাদে কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের মিছিলকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিল শুরু হওয়ার পরই বিজেপি কর্মীরা তাদের লক্ষ্য করে চোর স্লোগান দেয় বলে অভিযোগ। কিছুক্ষণ পর দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি বাধে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দলনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। পূর্ব বর্ধমানে দেওয়ানদিঘিতে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগে পুলিশ শেখ আজিজুল ও শেখ ভদাই নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল একটি মাঠ থেকে ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অবৈধ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থ পাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা করানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার মামলায় প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বে কমিটি গঠন করা হতে পারে বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ জানিয়েছেন, বিচারপতি তালুকদারের ছেলে এই মামলায় একপক্ষের হয়ে সওয়াল করছেন, তাই তাঁকে এই কমিটির দায়িত্ব দেওয়ার ব্যাপারে কারো আপত্তি থাকলে আগামীকালে শুনানিতে তা জানাতে বলেছেন বিচারপতি। সব পক্ষের বক্তব্য শোনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কণ্ঠস্বরে নমুনা দেওয়ার জন্য আজও বিধাননগর আদালতে উপস্থিত হননি। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন তিনি। সিআইডি আধিকারিক এবং কণ্ঠস্বর নমুনা সংগ্রহ বিশেষজ্ঞরা প্রায় 2 ঘণ্টা আদালতে অপেক্ষা করেন। সরকার পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্যই এই কাজ করছেন অভিষেক। আগামী 18 জুলাই তাকে হাজির হতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। বিদেশ থেকে আসা শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরেও অন্যান্য শংসাপত্রের জন্য নাম নথিভুক্ত করতে গিয়ে সমস্যায় পড়ছেন, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি মামলায় কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামী 31 জুলাই এই সমস্যার সমাধানে কেন্দ্রকে তাদের বক্তব্য জানাতে বলেছে। উত্তর চব্বিশ পরগনার সোদপুরে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুনের পর স্বামীর আত্মহননের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কাঁচকল স্কুল মোড়ে সাইকেলে করে স্টেশনে যাওয়ার পথে গীতা দাস নামে বছর 33-এর ওই মহিলাকে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে তার স্বামী সুভাষ। এরপরই নিজেকে আঘাত করে সে। হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত হয় গীতার। গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী 1 সপ্তাহ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আগামীকাল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পাহাড়ে সেপ্টেম্বর মাস থেকেই 50 সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনি সহ 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: মেজবানি এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
2: ঘড়ির কাঁটা বলছে 8:02 হয়ে 8 সেকেন্ড, শুনছেন আপনার কথা। আপনার কথায় বিশ্বজিৎ আর মনীষা রয়েছে, আজ শুনবে আপনার বক্তব্য। আচ্ছা, এই যে প্রত্যেক দিন আমরা আসি, আপনাদের মতামত শুনি, আপনারা নিজেদের মতামত বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ের উপর আমাদের শোনান, এতে আমাদের যেমন আপনার মতামত সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়, তেমন কিন্তু অন্যদের কথা, যারা আপনার সঙ্গেই সহযোদ্ধা বা বলতে পারেন আপনার সঙ্গে সহ শ্রোতা, তাদের মতামতও আপনি শুনতে পান। ঠিক সেরকমভাবেই আজও অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। আজকের বিষয়,
3: আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে অনেকের মধ্যে বিষয়টা নিয়ে সংশয় থাকে। তারা মনে করেন যে না, সত্যি কি এটা এরকম? আমরা বারবার সেই বিষয় নিয়ে হয়তো প্রকাশ্যে কোনো কথা বলি না, কিন্তু এটাও তো ঠিক, প্রকাশ্যে কথা না বললেই বিষয়টা মিথ্যে হয়ে যায়। অনেকের হয়তো সেই বিষয়টা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চায় না, কারণ তাদের বিভিন্ন সময় এই বিষয়টা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। আমরা তাই আপনাদের কাছে আসছি যে আপনারা কি সত্যিই এই বিষয়টা সঠিক মনে করেন যে প্রতিদিন নিজেকেও সময় দেওয়া উচিত,
2: নাকি আপনার মনে হয় যে নিজের জীবনটা এই সংসারের 8-5টা মানুষের কাছেই নিবেদিত, তাদের জন্যই আপনি বাঁচেন, কি মনে হয় আপনার? সেটাই শুনবো।
3: সরাসরি চলে আসবেন আমাদের কাছে 2248-8085 নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন 9903055992 নম্বরে। আমাদের ফেসবুক পেজের পোস্টার রয়েছে, তার নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার মতামত জানিয়ে দিতে পারেন। মানে প্রত্যেক দিন আমাদের নিজেদেরও নিজেদের জন্যে সময় রাখা উচিত। আমরা কি সময় রাখি? আমরা জানি যে অনেক দেশে, উন্নত দেশগুলোতে প্রতিদিন নিজেকে সময় দেওয়া হয় তার রীতি, কারণ নিজেকে ভালোবাসা, নিজেকে বোঝা, নিজে নিজের সঙ্গে সময় কাটানো, তাহলেই তো অন্যকে বোঝা যাবে।
2: আপনারাও কি মি টাইম,
3: একদম আপনি কি মনে করছেন সেটা নিয়ে আমাদের কাছে আসবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে কিন্তু চলে এসেছেন আমাদের লিসনার।
2: হ্যালো,
4: নমস্কার।
3: নমস্কার,
4: এখানে আছে কি? অরিমেশ ভট্টাচার্য কথা বলছি।
3: বলুন।
4: কথায় বলে আত্মানং বৃদ্ধি নো দাই সেলফ, যদি প্রতিদিন নিজের জন্য আমরা সময় দিই, আমি মনে করি দেওয়া উচিত, তাহলে আমরা নিজেদেরকে জানতে পারি, নিজের সঙ্গে কথা বলা, আত্মবিশ্লেষণ করা, সৃষ্টিশীল কাজের মধ্যে থাকা, কোন গল্প লেখা, গান লেখা, কবিতা লেখা, এগুলোর মধ্যে থাকলে কর্মক্লান্ত দিনের শেষে ক্লান্তিটাও দূর হয়, আর অনেক সৃষ্টিশীল হওয়া যায়, অনেক বেশি চিন্তাশীল হওয়া যায়, আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজেকে সংশোধন করা যায়। তাই আমি মনে করি অন্তত প্রতিদিন আধ ঘন্টার সময় আমাদের নিজেদের জন্য দেওয়া উচিত। নমস্কার।
2: বেশ, একটু ফেসবুকের যে কমেন্টগুলো এসছে সেখানেও চোখ রাখব। আজকের প্রথম যে কমেন্টের দিকে আমাদের চোখ পড়ছে, তার মতামত শুনব। প্রত্যেকেই বলছি আমরা যে

0: অবশ্যই নিজের জন্য সময় দেওয়া দরকার, কিন্তু আমরা যে নিজের জন্য সময় দিতে বলছি সেই সময়ের মধ্যে কোনো ফাঁক থাকছে না, তো সেটাও দেখে নিতে হবে। একদম প্রথম যে কমেন্ট, সর্বেশ্বর পাল লিখছেন মহেশ হুগলি থেকে, আমরা নিজেদের কথা ভাবার সময় পাই না, যতদিন পরের প্রজন্মের উন্নতির ব্যাপারে নিবেদিত প্রাণ হয়ে অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে সংসারের জন্য প্রায় দিনের সব সময়টাই ব্যয় করি। বয়সজনিত কারণেই চিরকালের জন্য তা সম্ভব নয়, কিন্তু তখন নিজের জন্য সময় বের করে নিতেই হয়। সময়ে খাওয়া, বিশ্রাম নেওয়া, শরীরচর্চা করতে সময় দেওয়া, সর্বোপরি সমমনস্ক মানুষের সঙ্গে সময় কাটাতে সময় দরকার। এরকম সময়কে বলতে পারি নিজের জন্য দেওয়া সময়।
1: এই মুহূর্তে একজন লিসনার আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো।
2: হ্যালো, নমস্কার দাদা ভাই, দিদি ভাই,
1: নমস্কার।
2: শুভ সন্ধ্যা, আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
1: বলুন।
2: হ্যাঁ, আজ বিষয়টা খুবই সুন্দর। আর বর্তমানে বেশিরভাগ মানুষই আমার মনে হয় নিজের জন্য সময় রাখেন, কারণ সোশ্যাল মিডিয়া তো আছে হাতে, ফোন, তারপরে খবরের কাগজ আছে, বই আছে, আর আকাশবাণী তো আছেই, আমরা লিখি, ফোনে করা, এই যে কথা বলছি, এর জন্য তো সময় লাগে। আর আমি নিজের জন্য সময় রাখি, এ লেখালেখিও করি। আর আরেকটা কথা দাদা ভাই, দিদি ভাই, বেশিরভাগ মহিলারাই হাড়ের ব্যথায় কিন্তু কাবু হয়ে আছে, তাদের তো ব্যায়াম, জিম, যোগা, আরো কত কি যে করতে হয়, আর এগুলো নিয়ে তো তাদের সময় রাখতেই হয়। আর যারা নিজের জন্য সময় রাখেন না, তাদের বলবো অবশ্যই সময় রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঈশ্বরের নাম নিন, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
0: বেশ, চলে যাব পরের কমেন্টে। তাই
1: হ্যাঁ, পরে আমাদের ফেসবুকে যিনি লিখেছেন শুভ্রা ভট্টাচার্য, লিখেছেন নিজেকে ভালো রাখাকে আমি স্বার্থপরতা মনে করি না, কারণ আমি থেকেই আমরা উৎপত্তি, তাই আমি সত্তা ভালো না থাকলে আমরা সুস্থ সুন্দর থাকবো কীভাবে। এই জন্য প্রতিদিন সমাজ, সংসার, পরিবার, কর্মস্থল সকলকে ভালো রাখার দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে ভালো রাখা একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ নিজের মনের সঙ্গে কথা বলা, নিজেকে নিজে আনন্দ করা, নিজের ভুল ত্রুটি সংশোধন করে নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করা, নিজে শরীরে সুস্থ আর মননে হাসি খুশি ইতিবাচক থাকলে তবেই না অন্যের জন্য শতকরা 100 ভাগ উজাড় করে দিতে পারবো। তাই শত ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে নিজের জন্যে কিছুটা সময় অন্তত রাখি। শুভ্রা ভট্টাচার্য, শিক্ষিকা, সমাজকর্মী, হুগলি, চুচুড়া।
0: আগের ফোনটাও হুগলিতে, এই আগের কমেন্টটাও হুগলি থেকেই ছিল, মহেশ থেকে। দেখে নেব কে আছেন ফোনে।
1: হ্যালো।
3: হ্যালো, নমস্কার দিদি ভাই, দাদা ভাই,
1: নমস্কার।
3: আমি শাহপুর থেকে অশোক দত্ত।
0: আবারও একটা হুগলি জেলার ফোন।
3: শুনুন, নিজের জন্য তো সময় দেওয়া একদম উচিত। এখন আমাদের বয়স হয়েছে, আমরা একটা সময় নিজের জন্য সময় দিতে পারতাম না, কেননা সকাল থেকে ধরুন সারা রাতি, ও মানে 24 ঘন্টাই কাজের মধ্যেই থাকতে হতো, তার মধ্যে যা 2-4 ঘন্টা পেতাম ঘুমাতাম। তা এখন নিজেকে সময় দেওয়ার জন্য একটু ব্যায়াম করা, শারীরিক পরিশ্রম করা, যেমন ধরুন একটু হাঁটা, একটু ব্যায়াম করা, আর একটু এই রেডিও, আমার রেডিও আছে, রেডিও শোনা, একটু এই খবর টবর এবং গান টান এসব শোনা একদম দরকার। নাহলে নিজে ভালো না থাকলে আমার সংসারে যারা আছে তাদেরকে দেখাশোনা করতে পারবো না। তা এখন দাদা ভাই আমি ভালো আছি, নমস্কার।
0: বাহ, সুন্দর মতামত দিলেন তিনি। চলে যাব একটু হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে নাকি।
1: হোয়াটসঅ্যাপে লিখছেন বিশ্বজিৎ মনীষা, শুভ সন্ধ্যা। আমরা পরিবার পরিজনের জন্য দায়িত্ব কর্তব্য পালন করতে প্রতিদিন ব্যস্ত থাকি, অর্থাৎ আপনজনদের ভালোবাসতে দিন অতিবাহিত হয়। দিনের শেষে দেখা যায় নিজেকে এতটুকু ভালোবাসা গেল না, অথচ নিজের জীবনটাকেও ভালোবাসা উচিত এবং নিজেকে কিছুটা সময় দেওয়া উচিত। নিজে ভালো না থাকলে স্বজন পরিজনদের ভালো রাখা একটু কঠিন কাজ হয়ে যেত, তাই প্রতিদিন নিজেকেও সময় দেওয়া প্রয়োজন। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন।
0: আজমা বিবি তার ফেসবুক প্রোফাইল থেকে লিখছে, তুফান কবিতার নাম, নিজের জন্য।

0: কিছুক্ষণ। প্রতিদিন একটু নিজের কাছে ফিরি, নীরবতার সুরে নতুন স্বপ্ন গড়ি, সবাইকে নিয়ে নিজেকে না হারাই, ভাঙা মনটাকে ভালোবাসতে শেখাই। হাসির আড়ালে যত ব্যথা রয়, একটু সাহসেই মিলবে তার জয়। একটু থামি, একটু ভাবি, আশার প্রদীপ আবার জ্বালি। নিজেকে সময় দাও প্রতিদিন, তাতেই ফুটবে জীবনের রঙিন দিন। নিজেকে ভালোবাসো, রাখো আপন, সেখানেই লুকিয়ে সুখের জীবন।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে কে শ্রোতা আছেন দেখি। হ্যালো
2: হ্যালো হ্যালো দাদাভাই দিদিভাই দুজনকে শুভ সন্ধ্যা। দাদাভাই
1: শুভ সন্ধ্যা।
2: দাদাভাই আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি। দাদাভাই দাদাভাই দেখুন, সময়টা আমি ভাগ করে নিয়েছি নিজের জন্য, মানে সারাদিনে চার ভাগ করেছি। এক ভাগ আমার জন্য, এক ভাগ হচ্ছে বাড়ির সংসারের জন্য, এক ভাগ বাজার হাটের জন্য, আর এক ভাগ হচ্ছে গীতা পাঠ করি বিকেলবেলায়, ওইটার জন্য, আর ব্যায়াম চর্চাও করি তার মধ্যে। হ্যাঁ, তো এই জায়গাগুলো ভাগ করে নিয়ে আমি আমার জীবনে পথ চলছি দাদাভাই। জানি না কিরকম হবে লাস্ট অব্দি। হ্যাঁ, বয়স তো আমার ষাটে পড়লো। হ্যাঁ, এবং এইভাবেই চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইটুকু বললাম দাদাভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: হ্যাঁ, ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকে। চোখ রাখবে একটু পরের হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে নাকি?
1: হ্যাঁ, শুভ সন্ধ্যা দিদি দাদা। নিশ্চয়ই নিজেকেও সময় দিতে হবে বইকি, সবসময় তো পরের জন্য জীবন ঢেলে দেওয়া যায় না। তাই নিজে একা কোথাও একটু ঘুরে আসা, একটু কয়েকদিনের জন্য কোথাও গিয়ে থাকা, একটু বই পড়া, ভালো ভালো গান শোনা, সিনেমা দেখা, সেটা অবশ্যই একদমই একাই করতে হবে। এগুলো করলেই নিজে ভালো থাকা যায়। একটু ভিড়ের থেকে আলাদা করে রাখা নিজেকে অবশ্যই দরকার আছে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন।
0: শীষ মোহাম্মদ লিখছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। দিনের শেষে একটু সময় নিজেকে দিলে পরে আমাদের ব্রেন খানিকক্ষণ বিশ্রাম নিতে পারে। ডোপামিন হরমোন হয় যে ক্ষরণ, উৎফুল্ল হয় তার ফলে আমাদের মন, কর্মশক্তি বেড়ে যায়, বাড়ে শিল্পী মন। এই জন্য নিজেকে সময় দেওয়া প্রয়োজন। একা একা থাকলে পরে লেখার ক্ষমতা বাড়ে, গল্প কবিতা গান লেখা হয় এরপরে। বেশ,
1: এই মুহূর্তে আরো একজন লিসনার রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
3: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: নমস্কার,
3: শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
1: বলুন।
3: আমার মনে হয় যে মি টাইম প্রাইভেসি এইগুলো কিন্তু অনেকের কাছে একটু রুড হতে পারে। কারণ অনেকেই মনে করে যে সব সময় সবাইকে নিয়ে থাকো, কিন্তু একটা সময় থাকে সব সময় রাখা উচিত, যেটা আমরা করতে পারি না অ্যাকচুয়ালি। প্র্যাকটিক্যালি ভাবে দেখলে আমাদের চারিপাশে এতগুলো কাজ, আমরা প্রি অকুপাইডই থেকে যাই, নিজের জন্য সময় বের করতে পারি না, এটা কিন্তু ট্রু। কিন্তু আমাদের বুঝতে হবে, আমরা যদি 10 মিনিট যা পাই রাত্রিরে শোয়ার আগেও যদি একটু সময় পাই, তাহলে যেন সেটা করি। কারণ এর আগে অনেকে বলেছেন যে নিজেকে যদি তুমি ভালোবাসতে না পারো, তাহলে কিন্তু অন্যকে ভালোবাসা যায় না, এটা কিন্তু সত্যি। তাই নিজে কি করবে, এবং আমরা দেখেছি যখনই ধরুন মনস্তত্ত্ববিদ যারা আছেন, তারা যখন কোনো রেজলিউশন দেন কোনো রকম কোনো প্রবলেমের, তখন ওরা বলেন আপনারা সকালে ঘুম থেকে উঠে একটা পেজে লিখবেন যে আপনারা কি কি করতে চাইছেন আজকের দিনে, লাস্টে রাত্রিরে এসে আপনারা টিক মার্ক করুন যেগুলো করতে পেরেছেন, আর যেটা পারেননি সেটাকে আবার ডিউ লিস্টে ফেলে দিন। তো এই যে ব্যাপারটা, তাতে কি হয়, আমাদের যে সারাদিনের যে একটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি স্ট্রেস, কেউ তো আর বলতে পারবে না যে কারোর লাইফে কোনো স্ট্রেস নেই, সবার লাইফে আছে। একটা স্টুডেন্টের লাইফেও স্ট্রেস আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ স্ট্রেস। তো সেইগুলোকে ঠিক করতে গেলে নিজের জন্য একটা অল্প হলেও সময় দিতে পারবে। কারণ অনেকেই আমরা আছি যারা মেডিটেশন করতে পারি না, ইট ইজ ভেরি, মানে প্রপার মেডিটেশন করানো যায় না, তার জন্য ট্রেনিং প্রপার নিতে হবে। কিন্তু এমনি যদি একটু বই পড়া, গান শোনা, লাইটটা একটু অফ করে বা ডিম লাইট করে, সেটাই এনাফ। ধন্যবাদ।
0: বেশ, খুব সুন্দর বললেন তার নিজের মত। চলে যাব পরের হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে।
1: জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা প্রায়ই সকলের জন্য সময় বের করি, অথচ নিজের জন্য কয়েকটি মুহূর্ত আলাদা করে রাখি না। কিন্তু প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের সঙ্গে কাটানো মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং আত্ম উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নিজেকে সময় দেওয়া মানে শুধু বিশ্রাম নেওয়া নয়, বরং নিজের ভাবনা, স্বপ্ন, সাফল্য এবং সীমাবদ্ধতাকে নতুন করে উপলব্ধি করা। এই সামান্য সময়ই আমাদের ক্লান্ত মনকে পুনরুজ্জীবিত করে নতুন উদ্যমে পথ চলার শক্তি যোগায় এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। অন্যের জন্য বাঁচা যেমন মহৎ, তেমনি নিজের প্রতিও যত্নশীল হওয়া সমান গুরুত্বপূর্ণ। কারণ যে মানুষ নিজের মনকে ভালো

0: রাখতে পারে সেই অন্যের জীবনেও আনন্দ আলো ছড়িয়ে দিতে সক্ষম হয়। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছুটা সময় রাখুন, সেই সময় হয়ে উঠতে পারে আগামী দিনের শক্তি ও প্রেরণার উৎস। শ্যামলী ঢাকুরিয়া থেকে লিখছেন।
1: শ্যামলীর পর চোখ রাখব দীনেশ নস্করের মেসেজের দিকে। ফেসবুকে লিখেছেন বালিরাজ চন্দ্রপুর থেকে, লিখছেন, আগে আমি নিজের প্রতি সময় দিতে জানতাম না, সংসারের প্রতি সময় দিতাম, সারাক্ষণ নাওয়া খাওয়া ঠিক মতো হতো না, গ্যাস অম্বলে ভুগছিলাম। আমার এক দাদা প্লাস বন্ধু কিশোরদা, সে আমাকে শিখিয়েছে নিজেকে কিভাবে ভালোবাসতে হয়। ওর কাছে গিয়ে বসলেই কিশোরদা আমাকে জিজ্ঞাসা করে কোন প্রবলেম, খুলে বললাম, বলো ভালো ডাক্তার দেখাবি, নিজের শরীরের যত্ন নে, সংসারের চিন্তা করতে হবে, সংসারকে ভালো রাখতে হবে, এটা ভালো জিনিস, কিন্তু সংসারের আসল মানুষটাই যদি না থাকে তাহলে সংসারটা ভালো থাকবে কী করে। তখন থেকে আমার টনক নড়ল, কিছু যোগা দেখালো, মেডিটেশন কীভাবে করতে হয়, মন কীভাবে শান্ত হয় সব বোঝালো। মাসে দুবার তিনবার কিশোরদার সঙ্গে বেরিয়ে পড়ি রোববার দেখে। কিশোরদা খুব মিশতে ভালোবাসে, ওর যত স্কুল কলেজ লাইফের বন্ধু সবাইকে টেনে টেনে বের করে। মাঝে মধ্যেই আমরা 3-4 ঘন্টা এদিক সেদিক কোনো মন্দির ঘুরতে বেরিয়ে যাই, মনটা ভালো থাকে, একঘেয়েমি কাটে। সত্যি কিশোরদার কথা শুনিয়ে নিজেকে সময় দিতে শিখলাম। আমাকে FM নেশা ধরিয়েছে কিশোরদা, এ তো মনটা ভালো থাকে। ধন্যবাদ।
0: আমাদের যারা হোয়াটসঅ্যাপ করেছেন, সরাসরি যাব হোয়াটসঅ্যাপ মেসেজে। আমার একটি মতামত আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আজকাল আমরা সবাই যেন ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছি, কাজ পরিবার আর চারপাশের সবার প্রত্যাশা মেটাতে গিয়ে আমরা নিজেদের চাওয়া পাওয়াগুলোই যেন ভুলে যাই। আমরা ভাবি চারপাশের সবাইকে খুশি রাখতে পারলেই বুঝি আমাদের সব দায়িত্ব শেষ, কিন্তু নিজেকে সময় না দিলে যে ভেতর থেকে কখনোই সত্যি ভালো থাকা যায় না সেটা আমরা ভুলে যাই। সারাদিনের শেষে অন্তত কিছুটা সময় শুধু নিজের জন্য রাখা খুব প্রয়োজন। তা সে পছন্দের গান শোনাই হোক, শখের কোনো কাজ করাই হোক, বা চুপচাপ বসে নিজের সাথে কথা বলাই হোক, এই নিজের জন্য সময়টুকু আসলে নিজেকে নতুন করে রিচার্জ করার একটা উপায়। নিজে মানসিকভাবে ভালো না থাকলে অন্য কাউকে ভালো রাখা যায় না। তাই প্রতিদিন একটু হলেও নিজেকে সময় দেওয়াটা আমাদের সকলের জীবনে দরকার। দারুণ একটা বিষয় আজ আপনারা বেছে নিয়েছেন। ধন্যবাদ আন্তে বাবাই সিং বারাসাত।
1: বেশ, চলে যাব পরের আবারও ফেসবুক মেসেজের দিকে চোখ রাখব। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, সময় যাচ্ছে, সময়ের পথ ধরে সময় আটকাবো কী করে, নিজের কাজে ব্যস্ত আমি নিজের সঙ্গে গল্প করি, কখন হারিয়ে গেছে ছন্দ সুরের মিষ্টি মধুর মন। সেদিন ছিল স্বপ্ন ভরা দিন, মনটা ছিল কবি, শিউলি বকুল কৃষ্ণচূড়া লাগদো ভালো সবই, সেদিন কি আর আসবে ফিরে, হারিয়ে গেছে সময় আমার হাজার মনের ভিড়ে।
0: আমাদের সঙ্গে যারা বন্ধু আছেন তারা লিখছেন আমাদের তাদের কথা। এই মুহূর্তে যার হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা পড়ব, বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখছেন। আপনারা আমাদের সরাসরি আমাদের কাছে আসতে পারেন 2248080 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নাম্বারে। নিজেকে সময় দেওয়া দৈনন্দিন এক কাজ, গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনার কথায় আজ আপনার সাথে পরিকল্পনা এগিয়ে চলার পথে। নিজেকেও যাই চেনা আসীন যে জীবন রথে, শারীরিক কসরত তো আছেই, সাথে ভ্রমণ পড়াশুনো, নিজের তরফ থেকে অবশ্যই অজানাকে জানা, খোলামেলা বহিঃপ্রকাশ, থাকতে হবে সাবলীল, সুযোগ পেলে ঘরের কাজ, সুখের ধারা অনাবিল, মনকে রাখতে হলে চাঙ্গা ও চমৎকার, নিজের জন্য সময় দেওয়া প্রতিনিয়তই দরকার। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া।
1: চলে যাব পরের ফেসবুক মেসেজে। তপন চক্রবর্তী বসুবাটি সিঙ্গুর থেকে লিখছেন, রুটিন মাফিক জীবনের সময় কোথায়, সবসময় ইঁদুর দৌড়, তবু নিজেকে ভালো রাখতে একটু সময় বেছে নিতে হবে, ঋদ্ধ ও সমৃদ্ধ করতে। চলমান জীবনে ঘটে যাওয়া ঘটনা জানা, রিয়্যাক্ট করা, আকাশবাণী নিত্যসঙ্গী শ্রবণ সঙ্গীত আর অনুষ্ঠানে জুড়ে থাকা, জ্ঞান ভাণ্ডারের চাবিকাঠি তারা, মহান শিক্ষক, সঠিক তথ্যে জারিত করে, জ্ঞানের উন্মেষে তার অবদান অনস্বীকার্য। ফোন নিয়ে নেব, একটা ফোন এসে গিয়েছে। হ্যালো
0: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি কুমার চক ব্রাহ্মণপাড়া আমতা হাওড়া থেকে বলছি, নারায়ণ চক্রবর্তী
0: বলুন।
2: হ্যাঁ, আপনারা যে বিষয়টা বেঁচেছেন খুবই সুন্দর, হ্যাঁ ঠিকই।

0: যে নিজেকে সুস্থ রাখতে এবং নিজেকে স্বচ্ছ রাখতে একটা সময় অবশ্যই বার করে নিতে হবে হাজারো কাজের মধ্যে। নিজে যতই ব্যস্ত থাকি না কেন, অবশ্যই এটা প্রয়োজন এবং এটা কিন্তু স্বার্থপরতা নয়, এটা নিজের প্রতি একটা সুন্দর চিন্তা এবং নিজেকে ঝরঝরে এবং পরিষ্কার রাখার একটা ব্যবস্থা। নমস্কার, ভালো থাকবেন।
1: ধন্যবাদ। আমরা এবার চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে লিখেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, বলছেন প্রতিদিন নিজেকে সময় দেওয়া কোনো বিলাসিতা নয়, বরং মানসিক শান্তি এবং সুস্থতার জন্য একটি অত্যন্ত জরুরি। একটি মানসিক এটি মানসিক শান্তি বাড়ায়, ক্লান্তি দূর করে এবং নতুন উদ্যমে কাজ করার শক্তি যোগায়। নিজেকে যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়, বরং সুস্থভাবে বেঁচে থাকার জন্যে এটি একটি অপরিহার্য অভ্যাস। পরিশেষে বলা যায়, জীবনের ব্যস্ততার মাঝেও প্রতিদিন নিজের জন্যে কিছুটা সময় রাখা অত্যন্ত আবশ্যক। মানসিক সুস্থতা এবং নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্যে এটি এক অপরিহার্য চাবিকাঠি। নিজের যত্ন নিলে তবেই জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও ভালোভাবে দায়িত্ব পালন করা সম্ভব হয়। আপনারা সবাই খুব ভালো থাকবেন।
2: বেশ, মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস ফোন দিয়ে নেব।
1: হ্যালো,
3: নমস্কার। কোন্নগর থেকে, আমি বেঙ্গল পাইন থেকে বাপি টেলার বলছি।
1: বলুন।
3: আমি আগের বছর বৃষ্টির
2: সময়, আপনি আগে রেডিওর সাউন্ডটা মিউট করুন।
3: হ্যাঁ, কোন্নগরে
2: আপনি আগে রেডিওর সাউন্ডটা মিউট করুন।
3: আমি কোন্নগরে যেখানে থাকি, হ্যাঁ, ওইখানে পুকুরের ধারে, আমি ঘরের সামনে পুকুর তো, ওইখানে কটা গাছ লাগিয়েছিলাম বৃষ্টির দিনে। এরকম গাছ লাগিয়েছি, টগর গাছগুলো যেগুলো কিনতেও হয় না, ওই ডাল ভেঙে পুঁতেছিলাম। এবছর দেখি অনেক বড় হয়ে গেছে আর গাছগুলো, ওইগুলো দেখে এবছরও আমি পুঁতেছি গাছ। হ্যাঁ, ওর জন্য আমি সবাইকে বলতে চাই, হ্যাঁ, বৃষ্টির দিন সবাই কিছু এরকম গাছ নিয়ে লাগান।
2: আপনি কি আজকের বিষয়টা জানেন?
3: হ্যাঁ, হবির বিষয়
2: বলছেন তো আর কি। ফোন করলে অনুষ্ঠানের বিষয় জেনে ফোন করা ভালো, না হলে আপনি অন্য একজনের ফোন তো ব্লক করলেনই, নিজেও কিছু মতামত দিয়ে উঠতে পারলেন না। আমাদের আজকের বিষয়, নিজেকে সময় দেওয়া কতটা প্রয়োজন, আদৌ কি নিজেকে সময় দেওয়া উচিত। নিজেকে সময় দেওয়া মানে মোটেই শুধু হবির কথা আমরা বলি না, তাই তো?
1: হ্যাঁ, নিজেকে সময় দেওয়া উচিত, প্রতিদিন আমাদের নিজেদের সময় নিজেকে সময় দেওয়া উচিত। এবারে বলছি কিশোর বালি হাওড়া থেকে, তিনি লিখছেন, প্রতিটা মানুষকে বলবো নিজের দিকে খেয়াল রাখুন, সংসারের কাজ করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজে দু ঘন্টা সময় বার করতে হবে। যেসব মানুষরা বাড়ির মহিলা বলুন বা বাড়ির পুরুষ সারাদিন কাজ করে যায়, নিজের খেয়াল রাখে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তারা নিজের জন্য এটুকু সময় বার করবেন? মিউজিক শুনুন, মোবাইল দেখুন, সিরিয়াল দেখুন, আপনার মন যেভাবে ঠিক থাকে সেটা করুন। সপ্তাহে একদিন স্বামী স্ত্রী বাইরে বেরুন, সন্তানদের নেবেন না। কোনোদিন কোনোদিন ছেলেবেলার স্কুল লাইফের বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন, মন ভালো থাকবে। একটু মেডিটেশন করুন, একটু যোগ করুন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। ছেলেমেয়েরা যদি অনেকটা বড় হয়ে যায়, ওদেরকে ওদের মতো থাকতে দিন। ছোটবেলায় যে শাসন করেছেন তার করার দরকার নেই, এবার নিজেরটা নিজে একটু বুঝুক। ছেলে মেয়ে নিয়ে টেনশান বেশি না করাই ভালো। FM গোল্ড অনুষ্ঠানে আমাদের মতো মেসেজ করুন, আনন্দ পাবেন। এই নেশায় কোনো সাইড এফেক্ট নেই, আগ্রহ থাকলে আজকে থেকেই শুরু করুন। এভাবেই আমরা কিছু মানুষ ভালো আছি। কিশোর বালি হাওড়া থেকে লিখছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে লিসনার রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো, হ্যালো,
4: নমস্কার। আমি হরিণঘাটা বড়জাগুলি জেলা নদিয়াতে সমীর দাস বলছি।
1: বাহ, বলুন।
4: বলছি দেখুন, আমি ছোট্টবেলার থেকেই একটু আবেগপ্রবণ ছিলাম, কারণ শিশু বয়সে আমি গর্ভধারী মাকে হারিয়েছি। তো সৎ মা সৎ বোন নিয়ে আমার পরিবার, এবং আমার বাবা ছিল প্রচন্ড অসুস্থ। আমার সবকিছু যেন মনে হতো যে আমি পরিবারের যেহেতু একমাত্র পুত্র সন্তান, পরিবারের সকল দায় দায়িত্ব কর্তব্য, বাড়ি ঘর করা, বাবার চিকিৎসা করা, বোনদের বিয়ে দেওয়া, এই সমস্ত কিছু দায়িত্ব আমি নিজেই নিয়েছিলাম। এরপর সমস্ত কর্তব্য দায় দায়িত্ব পালন করতে গিয়ে আমি নিজের কথা কোনোদিনই ভাব

0: আর সময় পাইনি যে আমাকে কিছু করতে হবে। এবং একটা সময় দেখা গেল যখন আমার পুরো জীবনের ধারাপাতটাই আমি তাদের হাতে তুলে দিলাম, তারপরে আমার চোখে গ্লোকোমা হলো, আমি দৃষ্টিহীনতায় ভুগতে থাকলাম, তখন দেখা গেল যে আমার পাশে আর কেউ নেই। আজকে তারা বিশাল উন্নতি করছে, আমার বাবা সরকারি চাকরি করতো, হরিণঘাটা ফার্মে চাকরি করতো, বাবা রিটায়ার্ড হয়েছে, আমার সৎ মা পেনশন পায়, আমার দুই বোন চাকরি করে, ছোট জামাই নবান্নে চাকরি করে, বড় ভাগ নেই আমেরিকায় থাকে, মানে বিশাল ওরা হাইফাই জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আমার জন্য কেউ নেই। তো সারাদিন যখন আমি বসে থাকি তখন আমার মনে হয় নিজে নিজেই যে সারাটা জীবন ধরে আমি যা করেছি মানে পুরোটাই যেন মনে হলো আমার বিফল। আমি মনে হচ্ছে যেন একটার দিকে মনে হচ্ছে যে আমি দায়িত্ব কর্তব্য পালন করেছি, কিন্তু একটা সময় মনে হচ্ছে যে পুরোটাই বিফল, কারণ কেউ তো আর আমার কথা ভাবলো না। এখন যখন আমি নিজের কথা ভাবতে যাই তখন যেন মনে হয় আমার সবকিছু সময় চলে গেছে, আমি কি ভাবতে পারি। তা এখন বসে বসে আমি নিজে নিজে গান লিখতে পারি না, কারণ যেহেতু আমার চোখের দৃষ্টি হারিয়েছে, মনে মনেই আমি গান সৃষ্টি করি, মনে মনেই সুর দিই, নিজেই নিজের গান শোনাই বা কিছু পরিবেশ এইসব নিয়েই থাকি। তা মনে হয় যে কদিন আমি বেঁচে থাকব কিছু একটা নিজের জন্য করা এবং কিছু রেখে যাওয়া স্মৃতি হিসাবে, যে আমার অবর্তমানে যেন কেউ বুঝতে পারে যে সমিত দাস বলে কেউ একজন ছিল, যে কিছু করতে পারতো, যার কিছু করার ছিল, কিন্তু সে সকলের দায়িত্ব পালন করতে গিয়ে সে নিজের জন্য কিছু করতে পারেনি। তা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই দায়ী দায়িত্ব কর্তব্য সংসার সমস্ত কিছু করার পরেও দিনের শেষে একবার নিজের কথা ভাবা উচিত, না হলে শেষের দিনে তাকে দেখাশোনা করার জন্য আর কেউ থাকবে না। কারণ এটা তো আর সেই যুগ নয় যে দস্যু রত্না কর রাম নাম জপ করে আবার বাল্মীকি মুনিতে পরিণত হবে। এই বলেই নমস্কার জানালো।
1: খুব ভালো বললেন। হ্যাঁ, এবারে আমরা আরো বন্ধুরা আছেন আমাদের কাছে, আসছেন তাদের মতামত নিয়ে, অনেকে লিখছেন, ফেসবুকে লিখছেন, হোয়াটসঅ্যাপে লিখছেন। আমরা ছোট্ট একটা গান শুনে ফিরে আসছি আবার আপনাদের কাছে আপনার কথা নিয়ে। না তাহলে ফোনটা নিয়ে আমরা গানে যাব।
2: হ্যালো, না বন্ধু ছিলেন, হয়তো গানে চলে যাব, এটা শুনেই তিনি ফোনটা রেখে দিয়েছেন। বেশ, আমরা

0: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লিসনার, সঙ্গে সঙ্গে যাব তার কাছে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: যেটা আপনাদের যে বিষয় সেই অনুযায়ী আমি বলছি, আসলে আমরা সারাদিন তো সবার জন্য দৌড়ই, পরিবার, অফিস, সমাজ, কিন্তু দিন শেষে আমরা নিজেদেরকেই ভুলে যাই। আমার মনে হয় প্রতিদিন অন্তত 20-30 মিনিট শুধু নিজের সাথে কাটানোটা কোনো বিলাসিতা বা স্বার্থপরতা নয়, এটা বেঁচে থাকার অক্সিজেন। এই সময়টুকুতে একটু পছন্দের গান শোনা, একটু চুপচাপ বারান্দায় বসা কিংবা নিজের ভালো লাগার কোনো কাজ করা, এটা আমাদের মনকে নতুন করে রিচার্জ করে দেয়। আর আসলে আমি রান্না করতে খুবই ভালোবাসি, নতুন নতুন নিত্য নতুন যে রান্না, আমি রান্না ঘরেতেই একটু বেশি সময় কাটাই, কারণ আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। সেই সময়টা কিন্তু আমি আমার নিজের জন্য বার করে নিই। নিজেকে ভালোবাসতে না পারলে আমরা তো অন্য কাউকে ভালো রাখতে পারবো না। তাই আমি আপনাদের এই টপিকের মাধ্যমে আজ সব শ্রোতা বন্ধুদের বলতে চাই, ব্যস্ততার মাঝেও রোজ অন্তত কিছুটা সময় প্লিজ শুধু নিজের জন্য রাখুন। ধন্যবাদ, অনেক
0: ধন্যবাদ। খুব সুন্দর বললেন এবং সুন্দর রান্না করেন শুনে আমরা খুব পুলকিত হলাম, কাছাকাছি বাড়ি হলে চলে যেতাম।
1: একদম একদম আসবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো আপনাদেরকে।
0: ধন্যবাদ ধন্যবাদ।
1: আমি ভীষণ ভালোবাসি সবাইকে খাই খাওয়াতে আর কি, আমার ভীষণ খুশি হয়, আমি ভীষণ আনন্দ পাই আর কি।
0: বাহ, ভালো থাকবেন,
1: ভালো থাকবেন।
0: আমাদের কাছে যারা লিখেছেন, প্রচুর হোয়াটসঅ্যাপ আছে আমাদের কাছে, সেই হোয়াটসঅ্যাপগুলো আমাদের বন্ধুরা লিখছেন। এইবার যার কথা বলবো তিনি হচ্ছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর। লিখছেন, প্রতিদিন নিজেকে সময় দেওয়া অত্যন্ত জরুরি। নিজেকে সময় দেওয়া মানে জীবনের চাকা ঠিক রাখা। নিজের সাথে সময় কাটালেই গভীর চিন্তার সুযোগ তৈরি হয় ও নিজের ভুলগুলো বোঝা যায়। নিজে ভালো থাকলে অন্যকেও ভালো রাখা যায়। একটি মোবাইল ফোনের ব্যাটারি যেমন প্রতিদিন চার্জ দিতে হয়, ঠিক তেমনি আমাদের মন এবং শরীরকে সতেজ রাখার জন্যে প্রতিদিন নিজের জন্য কিছুটা একান্ত সময় অবশ্যই প্রয়োজন। ঠিক যেমন আমি প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় বার করে যোগব্যায়াম, বাগানের পরিচর্যা করি, সঙ্গে অবশ্যই বই এবং রেডিওর সঙ্গে থাকি। আপনারা সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি।
2: মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার কালীগঞ্জ থেকে লিখছেন, প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় রেখে দেওয়া মানে অবশ্যই তার নিজের আত্মার জানলাটি খুলে দেওয়া। এই নীরব মুহূর্তটি আমাদের নিজেদের সুখ দুঃখের প্রকৃত ভাষা শুনতে শেখায়। ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাওয়া স্বপ্নগুলো তখন আবার নতুন আলোয় জেগে ওঠে। নিজেকে সময় দেওয়া আত্মবিশ্বাসের শিকড়কে আরো গভীর উদৃঢ় করে। নিঃশব্দ একান্তে মন তার ক্লান্তি ঝেড়ে নতুন উদ্যমে পথ চলার শক্তি খুঁজে পায়। যে মানুষ নিজেকে বোঝে সেই অন্যের অনুভূতিকে শ্রদ্ধা করতে শেখে। আত্মসমালোচনার এই ক্ষণ জীবনের ভুলগুলোকে সংশোধনের সুযোগ এনে দেয়। প্রতিটি সূর্যাস্তের আগে নিজের সঙ্গে কয়েকটি মুহূর্ত কাটানো জীবনের এক অনন্য সাধনা। নিজেকে ভালোবেসে কোনো স্বার্থপরতা নয়, বরং সুন্দর আগামী গড়ার প্রথম পদক্ষেপ।
0: এই মুহূর্তে বন্ধু আছেন, কে আছেন দেখি। হ্যালো,
3: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
3: আমি বের দাদা দিদি দুইজনকে শুভ সন্ধ্যা, দুইজনকে আমার প্রণাম নেবেন।
2: হ্যাঁ বলুন।
3: বলছি যে বেলগুড়া থেকে লক্ষ্মী মঞ্জুদার বলছি যে নিজেকে ভালো রাখার জন্য, নিজের জন্য একটু সময় বার সাথে কাজ করলে তো হবে না। নিজের জন্য একটু আসন করা, একটু এই যে সবসময় এই যে ঘরের সংসারে কাজ করে আপনাদের কখন অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের জন্য আমরা বসে থাকি, যে আপনাদের আপনারা এত সুন্দর মানে এক একটা আপনারা ইনি আসেন, এই এত সুন্দর এইটা একদম ছাড়াই যায় না। আপনাদের অনুষ্ঠানে সবসময় যোগাযোগ থাকি ইসের জন্য, নিজের মনটা ভালো রাখার জন্য, গান শোনা। হ্যাঁ, কিন্তু নিজে ভালো না থাকলে দাদা দিদি ওরকে কি করে ভালো রাখবো বলুন।
0: ভালো থাকবেন আপনিও। আমাদের যারা লিখেছেন হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি পড়ে দিই কয়েকটা, আমাদের সময় বেশি নেই। ব্যস্ত জীবনে আমরা কাজ দায়িত্ব আর সম্পর্কের জন্য সময় বের করি, কিন্তু নিজের জন্য কয়েকটা মুহূর্ত রাখতে ভুলে যাই। অথচ প্রতিদিন একটু সময় নিজের সঙ্গে কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজন। সেই সময়টুকু নিজের ভাবনা গুছিয়ে নেওয়া, প্রিয় বই পড়া, গান শোনা, হাঁটাহাঁটি করা বা নিঃশব্দে বসে থাকাও হতে পারে। নিজের জন্য সময় দেওয়া কোনো বিলাসিতা নয়, বরং নিজেকে সুস্থ, শান্ত, ভারসাম্যপূর্ণ রাখার একটি প্রয়োজনীয় অভ্যাস। কারণ যে মানুষ নিজের যত্ন নিতে জানে, সেই অন্যের পাশে আরো ভালোভাবে দাঁড়াতে পারে। পরমা মিত্র, ভবানীপুর, কলকাতা।
2: চলে যাব উত্তম দালালের মেসেজে। তিনি লিখছেন, সম্পর্ক নির্ধারণ করতে হবে কি আমাকে সবচেয়ে উদ্দীপিত করছে, কি আমাকে সর্বোচ্চ কিক দিচ্ছে। কারণ ওই নেশা দ্রব্যটিকে প্রায় ব্যবহার না করলে আমি নিজেকে বয়ে নিয়ে যেতে পারবো না বেশি দূর, নিজের প্রাণ শক্তির প্রাবল্য বজায় রাখতে পারবো না এত লম্বা জীবনের রেসে। সাহিত্য তথা লেখালেখি আমার পক্ষে সত্যিকারের নেশা, আমাকে সত্যি সত্যি খেপিয়ে তোলে। আজ বলছি, বই পড়া, লেখালেখি আর বইয়ের কোল ঘেঁষটে যেই না আমি বসি, অমনি বুঝতে পারি এই জীবনে অন্তত অক্সিজেনের খোঁজে আমাকে আর হাঁপ টানতে হবে না। হৃদয়ের ধাঁচ যখনই এতটুকু অবসন্ন হয়, প্রসন্নতা যেই নুয়ে পড়ে কিছুটা, আমাকে শুধু চলে আসতে হয় অপেক্ষারত ওই বইগুলির কাছে কিছুটা সময় কাটাতে। এর ফলে একলা থাকা ও নেশাবস্তুর কাছে আসার মিলন সুখের স্বর্গে পরিণত হয়। অতএব আমার নিজের জন্য কিছুটা সময় দেওয়া আত্মনির্মাণ প্রক্রিয়া হয়ে দাঁড়ায়, সাহিত্যের কোলে একলা থাকা। খরসরাই বেগমপুর থেকে উত্তম দালাল।
0: প্রতিদিন নিজেকে সময় দিতে হবে, অবশ্যই। এই নিজেকে সময় দেওয়ার কথাটা আমরা ভুলে যাই। তাছাড়া নিজেকে সময় দেওয়ার ব্যাপারটা জানতেও হয়। জীবনের পথে হাজার কোলাহলের

0: যার মেকি ব্যস্ততার ভিড়ে শুধু বাইরে চিন্তাকেই আমাদের মন অশান্ত থাকে, কিন্তু আমরা বুঝি না প্রাণের কাছাকাছি আসতে পারলেই শান্তি। সেই শান্তি পেতে সেই নিজের কাছে আসতেই হয়, নিজের জন্য বের করতেই হয় সময়, নিজের মুখোমুখি হতে হবে, তবেই পরম শান্তি। শঙ্খ অধিকারী, সাবড়াকোন, বাঁকুড়া।
1: দত্তপুকুর থেকে শুভ দত্ত। আমাদের সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কথা এটি। সারাদিনে কাজের প্রবল চাপ আর দৈনন্দিন জীবনের নানা দায়িত্ব সামলাতে গিয়ে আমরা যেন নিজেদেরকেই সবচেয়ে বেশি অবহেলা করি। সবার জন্য এবং সব কাজের জন্য সময় বের করা গেলেও নিজের ভালো লাগার কাজগুলো করার জন্য বা নিজের সঙ্গে একটু একা সময় কাটানোর সুযোগ যেন হয়ে ওঠে না। অথচ আমি মনে করি মানসিক শান্তি আর সুস্থতার জন্য নিজের জন্য কিছুটা সময় রাখা দরকার। সারাদিনের ব্যস্ততার পর ওই সময়টুকুতে নিজের পছন্দের কোনো কাজ করলে বা শুধুই নিজের মতো করে কিছুটা সময় কাটালে মনের ক্লান্তি অনেকটা দূর হয়। এই নিজের দেওয়ার সময়টুকু কিন্তু আমাদের পরের দিন নতুন উদ্যমে কাজ করার শক্তি যোগায়।
0: অবশ্যই নিজের একান্ত ভালো লাগা কিছু বিষয় বিশেষ মানুষ যেন অক্সিজেনের মতো কাজ করে। সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে দেখছেন। এবারে চলে যাব।
1: আচ্ছা, প্রদীপ বসাক, তিনি লিখছেন কি একটু দেখে নিই। প্রদীপ বসাক লিখছেন, সত্যি আমরা জীবনের ব্যস্ততায় অন্য সবার জন্য সময় বের করি কিন্তু নিজের জন্য কয়েকটি মুহূর্ত রাখতে ভুলে যাই, অথচ নিজের মন শরীর মানসিক স্বাস্থ্যের যত্নে নেওয়া সমান প্রয়োজন। প্রতিদিন অল্প কিছু সময় নিজের জন্য বরাদ্দ করলে ক্লান্তি দূর হয়, আত্মবিশ্বাস বাড়ে, নতুন উদ্যমে জীবনকে এগিয়ে নেওয়ার শক্তি পাওয়া যায়। নিজেকে ভালোবাসা কখনোই স্বার্থপরতা নয়, বরং এটি একটি সুস্থ সুন্দর ভারসাম্যপূর্ণ জীবনের ভিত্তি।
0: প্রদীপ বসাক কিন্তু এখানেও লিখেছেন, আপনারা যে কোনো একটি মাধ্যমে লিখবেন কারণ এতে আমাদের নানান অসুবিধা হয়। হ্যাঁ, একজন লিখছেন, হ্যাঁ পুরোপুরি সহমত, দিনের একটা সময় নিজের জন্য রাখা আবশ্যক। নিজেকে সময় দেওয়া মানেই নিজের যত্ন নেওয়া, আর নিজে ভালো থাকলে কাছের মানুষদেরও ভালো রাখা যায়। পশ্চিম বর্ধমান থেকে সুচিতা লিখছেন। এবারে চলে যাব। শুভ সন্ধ্যা দাদাভাই দিদিভাই, সবসময় কারো কারবারের মধ্যে থেকে মনটা একঘেয়েমি হয়ে যায়, তাই আমি আমার জীবন যাতে একঘেয়েমি না থাকে তার জন্য ভোরবেলা হাঁটতে বেরিয়ে পড়ি। সকালে হাঁটতে বেরোলে মনটা খুবই ভালো হয়ে যায়, শরীরের রোগ ব্যাধি থেকে উপকার পাওয়া যায়, যেমন গ্যাস অম্বল। এবং সকাল থেকেই কারবারের সাথে রেডিওর গান শোনা, কিছু সময় বাড়িতে কাটানো মেয়েদের সাথে, তারপর রাত্রি 9টা। সুন্দর লিখেছেন আপনার রুটিন, কিন্তু নিজের জন্য সময় দরকার। ইতি নিশাকর ধর, আমতা জগদ্ধাত্রীতলা থেকে। কার্তিক মণ্ডল বলছেন, ব্যস্ত জীবনের ফিরে নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন। কিছুক্ষণ বই পড়া, গান শোনা বা নীরবে বসে থাকা উপকারী, এতে মানসিক চাপ কমে এবং নতুন উদ্যম ফিরে আসে। নিজেকে সময় দিলে আত্মবিশ্বাস এবং আত্ম উন্নয়নের পথ আরও প্রসারিত হয়। অন্যদের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
1: চলে যাব। আর কি মেসেজ করেছেন?
0: কার্তিক মণ্ডলের মেসেজ আমরা পড়েছি ইতিমধ্যে। এবারে আমাদের কাছে যারা লিখছেন,
1: গোপাল মান্না উলুবেরিয়া থেকে লিখছেন, অহম্বোধ অবশ্যই থাকা উচিত আমাদের প্রত্যেকের। আমি বাড়িতে বসে কাজ করার ফাঁকে 15 মিনিট আমি জানলার বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখি এবং বিভিন্ন পাখির কলরব মন দিয়ে শুনি, এতে মন পরিষ্কার ও সতেজ হয়। বেশ, আমাদের আজকের যা বিষয় ছিল মোটামুটি আমরা সকলের মেসেজই পড়ে ফেলতে পেরেছি। আবার ঠিক,
0: বন্ধুরাও আসছেন অনেকে, কিন্তু এই মুহূর্তে একেবারে শেষ বেলায় আর বন্ধুদের সঙ্গে কথা বলার মতো সময় নেই, কারণ এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হতে পারে। কারণ নিজেকে সময় না দিলে, নিজেকে না চিনতে পারলে, নিজের মূল্যায়ন না হলে তখন আমরা অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড়াই। তাই নিজেকে সময় দেওয়া মানে নিজেকে নিজের সঙ্গে কথা বলা, নিজেকে আরও একবার দেখা, যাতে করে আমরা আগামী দিনটা আমার চারপাশের মানুষজনদের, প্রিয়জনদের, আপনজনদের দেখতে পারি নতুন করে। সুতরাং আজকে আমাদের বিষয় ছিল যে প্রতিদিন নিজেকেও সময় দেওয়া উচিত। আপনারা অনেকে এসছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, ফেসবুকে লিখেছেন এবং সরাসরি ফোনে এসছেন। ভালো থাকবেন, আপনার কথা এখনই শেষ করছি, তবে 9:30 ফিরে আসব সঙ্গে স্পেশালিস্ট নিয়ে, বিশ্বজিৎ আর মনীষা, আর সঙ্গে থাকবেন একজন মনোবিদ। তিনি বলবেন যে ছোটদের বড় করার খুঁটিনাটি বিষয়।
1: শুনতে থাকুন।
2: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে মুনীশ শর্মা। মুখ্য সমাচার। प्रधानमंत्री नरेंद्र मोदी तीसरे भारत ऑस्ट्रेलिया वार्षिक शिखर सम्मेलन में शामिल होने के लिए मेलबर्न पहुंचे। भारत और रूस ने बहुपक्षीय मंचों पर आतंकवाद रोधी सहयोग को मजबूत करने के लिए प्रतिबद्धता दोहराई। रक्षा अनुसंधान और विकास संगठन डीआरडीओ ने ओडिशा के चांदीपुर में लंबी दूरी के गाइडेड रॉकेट पिनाका का सफल फ्लाइट टेस्ट किया। कृषि मंत्री शिवराज सिंह चौहान ने कहा, मॉनसून में सुधार से राहत मिली है, जुलाई में बारिश और तेज होने से खरीफ की बुआई में और तेजी आएगी। केंद्र सरकार ने बाढ़ प्रभावित राज्यों को हर संभव मदद का आश्वासन दिया। अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने ईरान के साथ संघर्ष विराम समाप्त होने की घोषणा की और विंबलडन टेनिस में यूक्रेन की मार्ता कोस्त्युक और चेक गणराज्य की लिंडा नोस्कोवा महिला सिंगल्स के सेमीफाइनल में पहुंची। और अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी आज तीन देशों की यात्रा के दूसरे चरण में ऑस्ट्रेलिया के मेलबर्न पहुंचे। हवाई अड्डे पर ऑस्ट्रेलिया की मंत्री क्लेयर ओनील ने प्रधानमंत्री की अगवानी की, उन्हें गार्ड ऑफ ऑनर भी दिया गया। मेलबर्न में सामुदायिक स्वागत समारोह में बड़ी संख्या में प्रवासी भारतीयों ने श्री मोदी का स्वागत किया। ब्यौरा हमारे संवाददाता से।
3: मेलबर्न में आज प्रधानमंत्री मोदी के स्वागत के लिए भारतीय समुदाय में जबरदस्त उत्साह देखने को मिला। बड़ी संख्या में प्रवासी भारतीयों ने उनका गर्मजोशी से स्वागत किया। कार्यक्रम से पहले प्रधानमंत्री ने भारतीय समुदाय के लोगों से मुलाकात की और उनका अभिवादन स्वीकार किया। सांस्कृतिक प्रस्तुति की शुरुआत ऑस्ट्रेलिया के पारंपरिक वाद्य यंत्र डिडजेरिडू और भारतीय तबले की अनूठी जुगलबंदी से हुई। दोनों वाद्य यंत्रों की सुर और ताल ने भारत और ऑस्ट्रेलिया की सांस्कृतिक साझेदारी को सजीव रूप में प्रस्तुत किया। इसके बाद मेलबर्न की प्रसिद्ध कथक नृत्य संचिता ओबरोल के नेतृत्व में कथक नृत्य की आकर्षक प्रस्तुति दी गई। कार्यक्रम का समापन ऑस्ट्रेलिया इंडिया ऑर्केस्ट्रा की प्रस्तुति से हुआ। कलाकारों ने एआर रहमान के प्रसिद्ध गीत माँ तुझे सलाम की सिम्फनी प्रस्तुति देकर दर्शकों का मन मोह लिया।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
1: ঘড়ির কাঁটা বলছে 9:45, সঙ্গে স্পেশালিস্ট। আর আপনারা এই সময়টা জানেন যে আপনাদের প্রশ্ন এবং স্পেশালিস্টের উত্তর নিয়ে সাজানো হয় এই ঘন্টাটা, একদম টানা 11টা পর্যন্ত। সঙ্গে স্পেশালিস্টে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনার সঙ্গে।

0: আজকে কে আছেন আমাদের সঙ্গে, এটা আপনাদের উৎসাহ রয়েছে, কিন্তু যারা আমাদের পোস্টার দেখেছেন তারা ইতিমধ্যে জানতে পেরেছেন। জানেন তো, একটা প্রশ্ন বারবার বিশেষত মায়েরা করেন বা বাড়ির যারা বড়জন আছেন তারা করেন, যে কিছুতেই তার সন্তান কথা শোনে না, কিছুতেই মোবাইল ফোনটাও রাখে না, আর অনেকটা সময় সে ডিপ্রেস থাকে, কি করবে, সাজেশন চায়। অনেকে আবার পৌঁছে যায় বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্যে অন্যের কাছে, কিন্তু বিশ্বাস করুন আজ পরামর্শ দেব আমরা, মানে স্টুডিওর প্রান্তে বসে বিশ্বজিৎ আর মনীষা নয়, আমাদের সঙ্গে অতিথি রয়েছেন এবং তিনি বলবেন প্যারেন্টিং অর্থাৎ ছেলে মেয়ের বড় করার খুঁটিনাটি। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন অনন্যা সেনগুপ্ত, মনস্তত্ত্ববিদ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার। অনন্যা সেনগুপ্তর সঙ্গে আপনি কথা বলতে পারেন ফোনের মাধ্যমে, প্রশ্ন করতে পারেন ফোনের মাধ্যমে, এছাড়াও আরও যে মাধ্যমগুলি খোলা রয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন, যারা এতদিনের লিসনার, যারা আজকেই প্রথম রেডিও সেট অন করলেন তাদের জন্য বলি, আপনারা কিন্তু ফোন করতে পারেন আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে, অর্থাৎ অবশ্যই ফোন করতে পারেন 2248 8085 নাম্বারে, অথবা SMS করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903 05 999 2 এই নাম্বারে, কিংবা আপনি মানে যারা আমাদের ফেসবুকে লাইভ দেখছেন, একযোগে লাইভ চলছে 100.1 এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ থেকে, সেই পেজে কমেন্ট সেকশনে এসে লাইভে প্রশ্ন করতে পারেন আমাদের আজকের অতিথিকে। সন্তান মানুষ করার খুঁটিনাটি, আমরা বলি না যে মা হওয়া মুখের কথা নয়, শুধু মা হওয়া কেন, মা বাবা কোনোটাই হওয়া মুখের কথা নয়, কারণ একজন সন্তান ভালো হবে না খারাপ হবে সেটা কিন্তু ডিপেন্ড করে তার মা বাবা তাকে কিভাবে মানুষ করছেন, কোন পরিবেশে সে বড় হচ্ছে, চারপাশে কেমন একেবারেই একটা এপিটোম অফ এনভায়রনমেন্ট পাচ্ছে এটার উপর, এই পরিবেশ, মা বাবার সাহচর্য, সান্নিধ্য, বাড়ির পরিবেশ, সবটা মিলিয়েই একটা সন্তানকে রূপদান করে। আমরা আপনার মতো এত কিছু জানি না হয়তো বিষয়টাতে, কিন্তু ওই ধরতাইয়ের জন্য এটুকু বলতেই হয়, তাই সরাসরি আপনার কাছে প্রশ্নে চলে যাব। সন্তান মানুষ করা, আমরা জানি তার প্রত্যেকটি ধাপ আছে, ছোট থেকে বড়, বড়রাও ভুল করে ছোটরাও ভুল করে, সেসব তো আর জানব। একদম প্রথম যে প্রশ্নটা, এখন যে প্রশ্নটাতে মা বাবারা সবসময় জেরবার, সেটা হচ্ছে হাতের মোবাইলটি সন্তান ছাড়ছে না, অথচ আমরা দেখি যে এই মোবাইল মা বাবাই হয়তো খাওয়ানোর সময় হাতে তুলে দিয়েছে, মা বাবাই হয়তো এই মোবাইলটি তাকে অন্য সময় হাতে তুলে দিয়েছে, আবার সে যখন ছাড়ছে না তখন মা বাবাও নাজেহাল হয়ে পড়ছে। হাতের মোবাইলটি ছাড়ানোর সহজতম পন্থা কি?
2: হাতের মোবাইল ছাড়ানোর সহজ পদ্ধতি যদি প্রথম স্টেপ বলি, বাবা মায়েদের মোবাইল কিন্তু ছাড়তে হবে। বাবা মারা যখন ফ্রি টাইম পাচ্ছেন, কিছু করার নেই, একটা কাজ হয়ে গেছে নেক্সট কাজে শিফট করছেন, সেই সময় হাতে মোবাইলটা নিয়ে নিচ্ছেন, রিলস দেখছেন বা অন্য কোনো কাজ করছেন, অফিস থেকে এসছেন তখন বাবা বা মা মোবাইলেই ব্যস্ত, অফিসের যে বাকি কাজগুলো সেগুলো বাবা মা মোবাইলে করছে, কিন্তু বাচ্চা কোলে ঝাঁপিয়ে আসার চেষ্টা করছে, গল্প করার চেষ্টা করছে, কিন্তু বাবা মা কিন্তু সেই সময়টা দিচ্ছে না। এইখানে বাবা মাকে কিন্তু প্রথমে যেটা করতে হবে যে মোবাইল ব্যবহার কমাতে হবে, বাবা মাকে কনসিস্টেন্ট হতে হবে, মানে আমি তোমায় মোবাইল দেবো না মানে কিছুতেই দেবো না, এরম নয় আজকে আমার অনেক কাজ আছে তুমি মোবাইল দেখে খেয়ে নাও, বা আজকে আমি অন্য কাজে ব্যস্ত তাই মোবাইলটা তোমায় দিলাম তুমি মোবাইলটা দেখে তাড়াতাড়ি চটপট খেয়ে নাও, এই জায়গা যদি হয় বাচ্চা কিন্তু বুঝবে যে মা বা বাবা একটা কথাই স্টিক থাকে না, তো একে একটু বায়না করলে পাওয়াই যেতে পারে, তো এই জায়গাটা থেকেও কিন্তু বাবা মাকে বুঝতে হবে যে আমরা যেটা বলছি সেটা যেন আমরা করি, আমরা যেন কনসিস্টেন্ট থাকি।
1: বেশ, আর এই যে আপনারা সবসময় বলেন যে বেশি বকাবকি করবেন না, বেশি মারধর করবেন না, কিন্তু অনেক সময় তো বাচ্চা এতটাই বাড়াবাড়ি করে যে বাবা মা বাধ্য হন গায়ে হাত তুলতে, বাধ্য হন বকাবকি করতে। এখন আমরা শুনি যে সমস্ত যারা প্যারেন্টিং কনসালটেন্ট আপনাদের মতন প্রত্যেকে

0: বলেন যে শাসন করবেন না, কিন্তু আপনারাও যখন বড় হয়েছেন, আপনারা শাসনের মধ্যে বড় হয়েছেন, স্কুলে বকা খেয়েছেন, মার খেয়েছেন, বাড়িতেও তাই, মানে আপনারা যে সময় বড় হয়েছেন সেটা কি খুব খারাপ বড় হয়েছে?
1: এখানে আসি
2: আমি, বরং এই প্রশ্নের সঙ্গে আরো একটা প্রশ্ন যোগ করে দিই, যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা বকবো কেন? বকবো না কি? যদি ছোটরা অন্যায় করে তাদের তো বকা উচিত, আপনার সাজেশন কি?
1: হ্যাঁ, আমরা বকবো, কিন্তু আমরা বকার ভাষাটা কি, আমরা কি, আমরা যে ডেলিভার করছি আমাদের যে বকাটা বা যে কথাগুলো, সেই কথাগুলো কি এতটাই তীক্ষ্ণ যে ওদের মনে দুঃখ পেয়ে যাবে বা ট্রমা তৈরি করে দেবে? সেটা যদি আমরাও বড় হয়ে থাকি এই কথা শুনে, বা আমাদের আপনারা বা আমাদের চেয়ে যারা বড় তারাও যদি এইভাবে বড় হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ভুল। কারণ বকা, আমরা যে আমরা এখন যে প্যারেন্টিং আমরা এখন যে শেখাই, বা জেন্টেল প্যারেন্টিং, বা আমরা যারা প্যারেন্টিং কনসালটেন্ট, আমরা যারা প্যারেন্টিংয়ের ওপরে যে জায়গাগুলোর ওপর কাজ করি, আমরা বলি অবশ্যই যে পানিশমেন্ট বা ফিজিক্যাল পানিশমেন্ট দেবেন না বা মারবেন না, এই জায়গাটা করবেন না, কিন্তু বকতে পারে, কিন্তু সেখানে কোনো নেগেটিভ কমেন্টস, মানে তোর দ্বারা কিছু হবে না, তোর জন্য আমার জীবনটা চলে গেল, আমার সকালবেলা সব জলাঞ্জলি দিয়ে দিতে হলো, এই যে জায়গাগুলো, এই নেগেটিভ কমেন্টস বলে করে বকা, এটা কিন্তু ভুল। যদি এটা আমারও হয়ে থাকে বা আপনারও হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ভুল হয়েছে। দেখুন, আমাদের কিন্তু এরকম থাকে ছোটবেলার কিছু স্মৃতি, বাবা মা হয়তো আমাদের বকেছেন, কিন্তু বাবা মা ভুলে গেছেন, কিন্তু আমাদের ওই ট্রমাটা কিন্তু আমরা ক্যারি করে যাই। যে সেই একদিন একটা বিয়ে বাড়ি যাওয়ার সময় আমি হয়তো সাজতে লেট করছিলাম, আমার বাবা আমাকে হয়তো বলেছিলেন বা মা হয়তো বলেছিলেন, হ্যাঁ ওই সেজেই যা, ওই লিপস্টিকটাই মেখে যা, পড়াশোনা তোর আর কিছু হবে না। এই যে একটা বকা, এই যে একটা তির্যক মন্তব্য, বাবা মা হয়তো ভুলে গেছেন, কিন্তু আমরা হয়তো ক্যারি করে নিয়ে যাচ্ছি। এই যে নেগেটিভ কথাগুলো, এগুলো আমরা সব সময় বলি, বারণ করি যে এগুলো বলবেন না, কিন্তু বাচ্চার বিহেভিয়ারকে বদল করার জন্য তাকে ইনস্ট্রাকশন দেওয়া, পজিটিভ রিইনফোর্সমেন্ট, আমরা তো এটা নিয়ে কথা বলবই, সেগুলো অবশ্যই করা যেতে পারে।
2: আমরা যে আলোচনা করছি যে ছোটদের বকা উচিত কি উচিত না, একটা জিনিস যে প্রশ্নটা আসে একদম ছোটবেলা থেকে, শিশুরা যখন বড় হচ্ছে তাদেরকে কি শেখাবো?
1: প্রথমে আমরা শেখাবো যে মিথ্যের আশ্রয় আমরা নেব না। এবারে যে মিথ্যের আশ্রয় নেব না, মিথ্যের আশ্রয় কেন নেয় বাচ্চারা? একটা হচ্ছে ভয় পেয়ে নেয়, আর একটা হচ্ছে অ্যাটেনশন সিকিং, মানে হয়তো বাড়িতে আমার দিকে মনোযোগ ঘোরাতে পারবো, বা এইটা জানলে মা বাবা বাড়ির বড়রা আমাকে বকবে, ভয় ট্রমা, এইটা থেকে কিন্তু বাচ্চারা মিথ্যা কথা বলে। তো প্রথমেই মিথ্যা কথা বলবো না। বাবা মার সাথে বাচ্চার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে আমরা নন জাজমেন্টাল থাকবো, যে বাচ্চা একটা কিছু বলছে হয়তো একটা আনন্দের মুহূর্ত আমাদের সাথে শেয়ার করছে, মা জানো তো যে আজকে না এই বন্ধুকে আমি ঠেলা মেরেছি, এবার ও ওই সময় খুব ইমোশনাল, আমি ওকে একটা নীতিবোধের পাঠ দিচ্ছি, কেন ঠেলা দিয়েছ, উচিত হয়নি, তুমি কি, তোমাকে কি আমরা এরকম শিখিয়েছি নাকি? তো আমরা যদি ওই মুহূর্তে ওইটা আমরা শুনলাম, কিন্তু আমরা কিছুক্ষণ বাদে, যখন হয়তো বাচ্চা অতটা ইমোশনাল নয়, হয়তো অন্য কাজে নিজেকে ইনভলভ করে রেখেছে, তখন ওকে বললাম যে বাবা তুমি যে আজকে বলছিলে আমাকে স্কুল থেকে এসে তুমি ওই বন্ধুকে ঠেলা মেরেছিলে খেলতে খেলতে, এটা কিন্তু উচিত হয়নি, এটা না করলেও পারতে। কিন্তু ও যখন ইমোশনাল, ও কিন্তু ওই জাজমেন্টের জায়গাটা নিতে পারে না, ওই মুহূর্তে পারে না। তো আমরা এইভাবে এই নীতিবোধের জায়গাটা বলতে পারি। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখন দেখি বুলি করা স্কুল কলেজে বা সেই সব জায়গায়। আমি কাউকে, মানে আমি আমার বাচ্চাকে শেখাবো তুমি কাউকে বুলি করবে না, বা তোমাকে যদি কেউ বুলি করে তাহলে তুমি কিভাবে এটাকে ম্যানেজ করতে পারো, সেটাও কিন্তু আমাদের প্যারেন্টিং এর ভেতরে একটা পার্ট পড়ে।
2: আমি যখন বুঝতে পারলাম যে আমার সন্তান মিথ্যে কথা বলছে, একবার নয়, একবার বোঝানোর পরেও মিথ্যে কথা বলছে, এই মিথ্যে কথা বলা বন্ধ করার জন্য তাকে আমরা কি ধরনের ব্যবহার তার সঙ্গে করব?
1: মিথ্যে কথা বলানোর জন্য প্রথমেই বাবা মা খুব রেগে যায়, বকা দেয়, মারে, কেন করেছিস, তোর থেকে আমরা এটা এক্সপেক্ট করিনি, বাড়িতে কি আমরা কেউ এরম কথা বলি, তুই কি শুনেছিস? কিন্তু দেখা যায় না, আমরা না বড়রা ছোটোখাটো বিষয়ে একটু বাচ্চাদের সামনে মিথ্যে বলে দিই, মানে ফোনে বাবা বাড়িতে ফোনে বলছে হ্যাঁ আমি বেরিয়ে গেছি, আমি রাস্তায় আছি, এটা কিন্তু আপনি মিথ্যা কথা বললেন বাচ্চার সামনে। বাচ্চা বুঝলো যে এরকমই কথা বলা যেতে পারে, এই জায়গাগুলো না বলা। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা এই যে মিথ্যাটা বললো, কেন বললো তে যাওয়া, এইটা মানে এর পেছনের কারণটা যাওয়া। এরকম নয় যে তুই

0: মিথ্যা বললি, তুই কিন্তু সবার কাছে খারাপ হয়ে গেলি, এরম কেন করছিস, ব্যাপারটা এরম না করে, আচ্ছা এই যে তুই মিথ্যাটা বললি, তুই কি ভয় পেয়েছিলিস মাকে কথাটা বলতে বা বাবাকে বলতে, তুই আমাকে খুলে বলতে পারিস, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং একটা অ্যাক্টিভ লিসেনার হওয়া বাবা মাকে কিন্তু এটা জরুরি, মানে বাবা বাবা মারা না মানে কথা শোনেন বলার জন্য, শোনার জন্য নয়, বাবা মাকে কথাটা কিন্তু তুই শুনতে হবে যে কেন মিথ্যা বললো বা ও কিসে ভয় পাচ্ছে সেই জায়গাটায়। কিন্তু খুব নেগেটিভ পানিশমেন্ট, মারা, বকা, এই বা নেগেটিভ কথা বলা, এর সাথে ইনভলভ করে দেওয়া, এইটা না করা, আমরা বারবার বলবো।
1: আপনি ভয়ের কথা বললেন, বারবার এই ভয়ের বিষয়টা গুরুত্বপূর্ণ। শিশু যখন জন্মগ্রহণ করে তার মনে তো কোনো ভয় থাকে না, ভয়টা পরবর্তীকালে আমরা তৈরি করে দিই। তাহলে এই ভয়টা, এই যে সে রাতের বেলা এক ঘর থেকে অন্য ঘরে যেতে পারে না, সে বাথরুম যেতে পারে না, তার মধ্যে একটা ভয় লাগে এবং সবসময় চায় বাবা মাকে পাশে চাইতে বা যারা বড়রা আছে তারা পাশে চাইতে, এই ভয় কাটাবো কি করে?
0: দেখুন, এগুলোকে আমরা বলি টক্সিক ফিয়ার, মানে আমরাই হয়তো এরকম বলি মা বাবারা, খাচ্ছিস না তো, ভূতু এসে ধরে নিয়ে যাবে, কিন্তু ওই অন্ধকারে কিন্তু দাঁড়িয়ে আছে ভূতু, তুই ঘুমোচ্ছিস না তো, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু বাচ্চাদের মনে একটা ভয়ের প্রভাব ফেলে। তো আমরা এরকম টক্সিক ফিয়ার আমরা দেখাবো না। আর একটা জায়গা, সেটা হচ্ছে যে বাচ্চাদের এখন যেটা হয় যে মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়া, এই জায়গা থেকে না অনেক এমন কিছু ভিডিওস বলুন বা এমন কিছু গেমে হয়তো বাচ্চারা ইনভলভ হয়ে যায় যেখান থেকে ওদের একটা ভয়ের উদ্রেক বা একটা উৎস হতে পারে, সেই জায়গাটা যেন না হয়। বাচ্চার ভিতরে কনফিডেন্স বিল্ড আপ করা, কনফিডেন্স বিল্ড আপ করার জন্য ওদেরকে কিন্তু কিছু ডিসিশন মেকিং করতে ছাড়তে দিতে হবে। খুব বেশি ওভার ইনভলভ, মানে বাচ্চা কি খাবে, কিভাবে খাবে, কোন জামাটা পরে টিউশনে যাবে, সবই যদি মা বাবা বলে দেয়, তাহলে কিন্তু বাচ্চার ভেতরেই ল্যাক অফ কনফিডেন্স হতে পারে, বাচ্চার ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু কমে যেতে পারে বা ভয় পেতে পারে, সেখান থেকেও কিন্তু ভয়ের উদ্রেক হতে পারে।
2: আচ্ছা, এই যে আপনি বারবার বলছেন যে বাবা মা কন্ট্রোল করবে না, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাকে ছেড়ে দিতে হয়, এটার তো একটা ইফেক্টও আছে। মানে আমরা অনেক সময় দেখি যে বাচ্চা এতটাই বেশি নিজের স্বাধীনতা এবং মতামতকে প্রাধান্য দিতে শুরু করে যে সে আলটিমেটলি একটা জেদি মানুষে পরিণত হয়, সে অন্যের মতামতে তোয়াক্কা করে না, সবটাই স্বাধীন চেতা হয়ে অতিরিক্ত স্বাধীন চেতা হয়। এই অতিরিক্ত স্বাধীন চেতা হওয়াটাও কিন্তু এখনকার বাচ্চাদের একটা আমরা দেখতে পাই চারপাশে যে স্বভাব, অতিরিক্ত স্বাধীন চেতা এবং মতামত নিতে পারার মতো সক্ষম করে তোলা, এর ফারাকটা কোথায়?
1: আমরা থাকবো এই প্রশ্নের উত্তরে, তবে তার আগে একজন আমাদের মধ্যে চলে এসেছেন লিস্টার, আমি সরাসরি যাব তার কাছে। হ্যালো, হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার,
3: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
3: আমার প্রশ্ন হচ্ছে, এখন আমরা লক্ষ্য করি বেশ কিছু ক্ষেত্রে পিতা মাতা দুজনেই কর্মরত থাকেন, অনেকের 12-14 ঘন্টা ডিউটি করেন, তাদের সন্তান সন্ততি হয় ক্রেশে থাকছে বা কোনো বেবি সিটারের কাছে থাকছে, এই সমস্ত ক্ষেত্রে তাদের মানুষ যথাযথভাবে মানুষ হয়ে ওঠার
2: বেশ শুনতে থাকুন। যে প্রশ্নে প্রথম ছিলাম, স্বাধীন চেতা সন্তান এবং সেখান থেকে মতামত তৈরি করা, মানে একটা নেগেটিভ ভাবে স্বাধীন চেতা, একটা পজিটিভ ভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই দুটো বাবা মা শেখাবেন কি করে?
0: হ্যাঁ, এখানে না একটা বাবা মাকে একটা বাউন্ডারি তৈরি করতে হবে, মানে যখন বাচ্চা একদম ছোটবেলা থেকে বড় হচ্ছে, এইটা আসে কোথা থেকে বলুন তো, যেটা ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, আমাকে এক্ষুনি এটা দিতে হবে, আমি এটা এখনই চাই, আমি আজকে ব্লু জামাটা কিছুতেই পরবো না, ব্ল্যাকটাই পরবো, এই ছোটো ছোটো বিষয় থেকে। এবার আমি যেটা বলছি সেটা কিন্তু এই জায়গাটা থেকে পৃথক, যে তাকে ডিসিশন নিতে দেওয়া যে ঠিক আছে আমি তোমার আজকে, তুমি যদি ব্ল্যাক জামাটা পরো তাহলে তোমার গরম লাগবে বা তুমি এইটা হয়তো ফুল স্লিভ, তোমার হয়তো কষ্ট হবে, আমি তাকে কনসিকোয়েন্সেসগুলো বুঝিয়ে দিলাম, তারপর সে চুজ করলো। সেখানে কিন্তু কিছু কিছু বাবা মা করেন যে না, তোমাকে ব্ল্যাক জামা আমি কিছুতেই পরতে দেবো না, এই যে বাবা মা জেদ করলেন, বাচ্চা কিন্তু এখান থেকেও জেদের জায়গাটা অ্যাডপ্ট করে, মানে বাচ্চারা তো মেনলি দেখে শেখে, বড়রা যেভাবে রিয়্যাক্ট করছে, রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে, এবার সেখান থেকে ও, আচ্ছা মা বলছে যে কিছুতেই তোকে ব্ল্যাক জামা পরতে দেবো না, এবার ও বড় হয়ে কিন্তু বা একটা সময় ও বলবে আমি ব্ল্যাক জামা ছাড়া যাবোই না পরতে। মানে এখন আমরা এরকম কেসেস দেখি যে টিনেজদের যে ব্ল্যাকের প্রতি একটা খুব অ্যাডিকশন, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক সব কিছু পরবো, বাবা মারা আমাদের কাছে এসে বলেন যে ম্যাডাম কালো জামাটা ছাড়াবো কি করে, মানে একটা জামা পরলে আর ছাড়ছে না, মানে ওটাই যেন ওদের একটা ফ্যাশন স্টেটমেন্ট। তো এই যে জায়গাটা, মানে আমি যে জায়গাটায় ছিলাম যে বাচ্চাকে আমরা একটা বাউন্ডারি শেখাবো যে তুমি পরতে পারো কিন্তু কনসিকোয়েন্সেসগুলো কী হতে পারে, তুমি যদি এই জামাটা রোজ পরছো, এই জামাটা থেকে কিন্তু খুব দুর্গন্ধ বেরোচ্ছে বা হয়তো এটা নোংরা হয়ে গেছে।

0: এটা কাচতে দিতে হবে বা পরিষ্কার করতে হবে, এই কনসিকোয়েন্সেসগুলো আমরা যেরকমভাবে বোঝাবো। কিন্তু যেই জায়গায় দেখছি যে আমরা স্বাধীন চেতা হয়ে যাওয়ার একটা প্রবণতা আসছে, জেদের জায়গা আসছে, সেখানে কিন্তু আমাদের একটা স্ট্রিক্ট হতে হবে, কিন্তু ফার্ম হতে হবে। কিন্তু যে জায়গাটা বলছিলাম, নেগেটিভ কমেন্ট নয়, এই জন্য এরম নয় যে তুই যে এত জেদ করিস আমার আর ভালো লাগে না, আমি এবার বাড়ি থেকে বেরিয়ে যাব, এরকম মা বাবারা কিন্তু বলেন। আমি তোর জন্য আমার চাকরিটা ছেড়ে দিয়েছি, তোকে মানুষ করার জন্য এত কিছু করলাম, এর জন্য তুই এরকম করছিস। এবার এই যে একটা ইমোশনাল ব্ল্যাকমেলিং, এইটা থেকেই কিন্তু বাচ্চাদের তৈরি হয়, বেশ করেছি জেদ করেছি ওটাই করব, করতে দেবে না মানে। এবং তাছাড়া কিছু বিহেভিয়ারাল ইস্যুস, ক্লিনিক্যাল ইস্যু যেগুলো থাকে, সেখানে তো বাচ্চাদের মানে আমরা দেখি যে বাবা মা একটা সময় অজান্তেই দায়ী হয়ে যায় বাচ্চাদের এই বিহেভিয়ারাল ইস্যুগুলোর জন্য। ক্লিনিক্যাল পার্সপেক্টিভ যদি থাকে, বাচ্চা যদি ADHD থাকে, বাচ্চার যদি কনডাক্ট ডিসঅর্ডার থাকে, তাহলে তো বাচ্চার জেদ করাটা ওর ক্লিনিক্যাল সিমটম হিসেবেই আমরা দেখি।
1: আচ্ছা, এই যে ধরুন বন্ধু তৈরি,
0: হ্যাঁ,
1: আমরা অনেক সময় দেখি যে দেখুন সব বন্ধু তো সারা জীবন থাকবে না,
0: একদম থাকবে না,
1: বহু বন্ধুর কাছ থেকে সে আঘাত পাবে, বহু বন্ধু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। কিন্তু আমরা ছোটবেলা থেকেই কি তাদেরকে এই ব্যাপারটাতে ট্রেন করতে পারি যে বন্ধু নির্বাচন সে কিভাবে করবে এবং বন্ধুর থেকে আঘাত পেলে সে নিজেকে কিভাবে সামলাবে, এটা বাচ্চাকে শেখাবো কি করে?
0: এই জায়গার জন্য প্রথমে বলবো যে বাচ্চা যখন বন্ধুত্ব করছে, প্রথমেই না অনেক বাবা মা করেন যে ওর সাথে মিশবি না, এটা করবি না, ওর সাথে তুই কথা বলবি না, বা ওই ফার্স্ট বয়ের সাথেই বেশি খোল বন্ধুত্ব কর, এই জায়গাগুলো প্রথমেই আপনারা ইনভলভ হবেন না অতটা, ওকে কনসিকোয়েন্সেসগুলো ফেস করতে দিন। যেই বন্ধু বুঝতে পারছেন খুব খারাপ বন্ধু, ওর সাথে মিশে ওর খারাপ হচ্ছে হয়তো, খুব মানে ওই যে বললাম জেদের জায়গাটা, মা বারবার বলছে তুই ওর সাথে কিছুতেই মানে ঘুরতে যাবি না বা ওর ওই বন্ধুর বাড়িতে যাবি না, বাচ্চার কিন্তু আবার সেখান থেকে একটা জেদ তৈরি হচ্ছে, এতবার করে বলছো তো আমি যাবই। কিন্তু ওকে এটা বোঝানোই, দেখো বাবা তুমি যে এই বন্ধুকে তোমার নিজের বন্ধু মনে করলে, সে কিন্তু তোমার ইমোশনের, হয়তো এরকম হয় যে আমাদের যে সেই বন্ধু আমার কষ্টে আমি ফোন করেছি সে ফোন তোলেনি, বা আমার কিছু ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্ক প্রয়োজন ছিল সে আমাকে হেল্প করেনি, এই কনসিকোয়েন্সেসগুলো আমার যেন মায়ের বা বাবার এন্ড থেকে বাচ্চাকে বোঝানো। কিন্তু আবারও বলবো যে আমরা যদি খুব বেশি ইনভলভ হয়ে পড়ি ওদের লাইফে, আমাদের বাবা মাদের এবং বাচ্চাদের ভেতরে যদি এই ব্যবধানটা বা এই গ্যাপটা না থাকে, তাহলে কিন্তু ওরা জেদ ফলাবে, জেদ মানে রাখার চেষ্টা করবে। সে কারণে কিছু স্পেস দেওয়া, কনসিকোয়েন্সেসগুলো ওদেরকে বুঝতে দেওয়া, এবং এইটা নয় যে বাবা মা পুরোটাই কন্ট্রোল করতে পারবে। আবারও বলছি ওই ক্লিনিক্যাল ইস্যুস যদি থাকে, ADHDতে যেটা হয়, অ্যাডাল্ট ADHDতে এত বন্ধুত্ব করে মানে মনে হয় যেন বাবা মার থেকেই বন্ধুরাই সবচেয়ে বেশি, মানে ওদের কথাই মানে দিন রাত সব হচ্ছে, এটা কিন্তু ক্লিনিক্যাল ইস্যু থাকলেই বেশিরভাগ দেখতে পাওয়া যায়। যাদের অতটা নেই তারা কিন্তু একটা বয়সের পর এই জায়গাটা ম্যানেজ করে নেয়।
2: ছোটদের কি তাহলে কোনোভাবেই বকা যাবে না?
0: 100 বার বকা যাবে, বকবো আমরা, কিন্তু বকার সাথে কোনো নেগেটিভ কমেন্ট আমরা মানে ইনক্লুড করব না, যুক্ত করব না।
2: অনেক সময় বলি ওকে দেখে শেখ, তুই তো না, এই যে কম্পেয়ার করা, তাহলে ছোটদের বা যারা বড় হচ্ছে তাদের ক্ষেত্রেও, যারা স্কুলে পড়ছে, উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, প্রত্যেক মুহূর্তে তাদের তুলনা করা হয় তার সমবয়সী কারোর সঙ্গে, তাহলে এটা কি করা উচিত নাকি তাকে অন্য কোনো পথে বলা উচিত?
0: কম্পেয়ার তো একদমই করা উচিত নয়। আরও একটা যেটা হয় যে সিবলিং রাইভালরি তৈরি হয়ে যায়, ভাই বোন দাদা দিদি থাকলে দেখ দিদির মতো হ, দাদার মতো হ, ভাই তত কত তাড়াতাড়ি খেয়ে নিল, এই কম্পেয়ারিংগুলো কিন্তু আমরা মনে করি যে আমরা হয়তো বাচ্চাদের একটা না মানে মোটিভেট করতে পারলাম যে দেখ তোর বন্ধু পারছে তুই চেষ্টা করলে পারবি, কিন্তু এটাতে না বাচ্চারা মোটিভেট হয় না। মানে ধরুন আপনি খুব ভালো রান্না করেন, আমি আপনার সাথে পাশের বাড়ির যে ভদ্রমহিলা তার কম্পেয়ার করছি, দেখুন উনি কত ভালো চিকেন বানান আপনি বানাতে পারেন না, এবার প্রথমে আপনার মনে হবে ঠিক আছে আমি ট্রাই করছি, এবার রোজই আপনাকে আমি কম্পেয়ার করছি, এবার এক আপনার রাগ হবে আমার ওপর কারণ আমি কম্পেয়ার করছি, দ্বিতীয় রাগ হবে ওই পাশের বাড়ির বন্ধুর ওপর যে তুই কেন রোজ ভালোভাবে চিকেন বানাস যার জন্য আমাকে রোজ বাড়িতে বকা খেতে হয়। তো সে কারণে কম্পেয়ারিং কখনোই করা উচিত নয়।
2: এবার যে কথাটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা শুরুতে একবার আলোচনা করেছিলাম যেটা মনীষা প্রশ্নটা তুলেছিল, মোবাইল ফোন এখন মনে হয় ছোটদের বড় করার ক্ষেত্রে সব থেকে বড় প্রতিবন্ধকতা। একথাও বলতে পারি না, ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে পড়ছে তার থেকেও একটু বড় হচ্ছে, মোবাইল ফোনটা তাদের পড়াশুনোর ক্ষেত্রে কাজে লাগছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই মোবাইল ফোনে তারা অ্যাডিক্টেড হচ্ছে, এটা বন্ধ করব কি করে?
0: বাচ্চাদেরকে না আমরা বোর হতে দিই না। আমরা কি করি, আমরা বোর হচ্ছে আচ্ছা মোবাইলটা নিয়ে বসে পড়, এইটা না করা।

0: দ্বিতীয়ত হচ্ছে নিজেদের মোবাইল ব্যবহার কমানো ওদের সামনে, তৃতীয়ত হচ্ছে ওদের সাথে কমিউনিকেট করুন। অফিস থেকে এসে আপনার কাজ মোবাইল, যতই আপনার কাজও থাকুক মোবাইলে, সেই জায়গাটা না করে কমিউনিকেট করুন বাচ্চার সাথে। আর একটা জায়গা, সেটা হচ্ছে আমরাই না বাচ্চাকে শেখাই যে মোবাইলে ভিডিও আছে, মোবাইলে গেমস আছে, ওরা জানতো কী করে? বন্ধুদের থেকে হয়তো জানে, কিন্তু আপনি যদি প্রথম থেকে এটা করেন যে এটা রুল করেন যে আমরা যখন এইটা আমাদের ফ্যামিলি টাইম, আটটার পরে যখন সবাই আমরা একসাথে থাকি, এরপরে আমরা কেউ মোবাইল ব্যবহার করি না খুব এমার্জেন্সি ছাড়া, এই যে একটা বাড়িতে একটা রুল তৈরি হলো, সেখান থেকেও কিন্তু বাচ্চারা দূরে থাকতে পারে। আর একটা জিনিস করতে পারেন, আমরা যেটা বলি যে বাড়িতে না এরকম একটা জোন তৈরি করুন যেটা হচ্ছে মোবাইল ফ্রি জোন, মানে এই জোনে আমরা যদি থাকি আমরা মোবাইল ব্যবহার করব না। কিন্তু তোমার যদি মোবাইল ব্যবহার করতে হয় তাহলে একটা এরকম করো, ব্যালকনির একটা কোণে একটা সোফা রাখা আছে, তুমি ওইখানেই মোবাইল ব্যবহার করবে এবং ওখানটা রেখে চলে আসবে, বা একটা তা একটা জায়গায় রেখে চলে আসবে। বেডরুমে আমরা মোবাইল নিয়ে যাব না, ডাইনিং টেবিলে আমরা মোবাইল নিয়ে বসবো না, এটা কিন্তু বাবা মা দাদু ঠাকুমা সবার জন্য প্রযোজ্য।
1: বারবার একটা কথা বলে শোনানোই যাচ্ছে না, যতবার বলা হচ্ছে ততবার সেই কাজটা সে করছে, শোনাবো কি করে?
2: মানে জেদ তার কমাবো,
0: জেদ। হ্যাঁ দেখুন, জেদের জন্য না আমরা যেটা বলি রিপিটেটিভ, এক কথা বাবা মা যদি বারবার কথাটা বলে বাচ্চার জেদ হবেই। সে কারণে আমরা বলি যে একদম ফার্ম এবং শর্ট ইনস্ট্রাকশন দিন। বাবা দেখো ছটা বেজে গেছে, তোমাকে ঘুম থেকে উঠতে হবে। এই যে একটা ইনস্ট্রাকশন আপনি বারবার দিতে থাকছেন, এবার একটা হয় যে বিরক্ত হয়ে করবোই না, বেশ করেছি করবো না। এবার এই জায়গার জন্য আমরা ফার্ম একটা জায়গা দেবো প্রথম থেকেই। আর একটা আমরা টাইম লিমিট দিয়ে দেবো, এর মধ্যে তোমাকে করতে হবে। যদি ও করে তাহলে কিছু পজিটিভ রিইনফোর্সমেন্ট, মানে এরম নয় যে কোনো জিনিস দিলাম, মেটেরিয়ালিস্টিক সবসময় নয়, ওকে বাহবা দেওয়া, ওর পজিটিভ জায়গাগুলোকে তুলে ধরা। মানে যেরকম ধরুন ওর 10টা অঙ্ক হোমওয়ার্ক আছে, ও হয়তো 6টা অঙ্ক করেছে, 4টে অঙ্ক করেনি, এই যে 6টা অঙ্ক করলো এইটাকে মানে উপভোগ করুন, বা ওকে বোঝান যে ঠিক আছে তুমি করেছো, বাট 4টে করেনি বলে আমরা ওটার পেছনে বসে থাকি, 4টে এখনো করলি না, এখনো কিন্তু কমপ্লিট হয়নি, কালকে কিন্তু স্কুল আছে। মানে যেইটুকু করেছে সেই পজিটিভের ওপরে আমরা যাতে ফোকাস করতে পারি সেটার চেষ্টা করব। আর একটা জিনিস একটু বলি, যে যে বাচ্চাদের এরকম জেদ রয়েছে কিছুতেই সে মানছে না, তাহলে কিন্তু বুঝতে হবে তার কিন্তু ইনস্ট্রাকশন ফলো করতে সমস্যা রয়েছে এবং কিছু ক্লিনিক্যাল ইস্যু অবশ্যই থাকতে পারে।
2: একটা ফোনে শ্রোতা চলে এসেছেন, দেখে নেব কে।
1: হ্যালো হ্যালো
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: নমস্কার
1: নমস্কার,
3: আমি মহেশপাড়া থেকে দেবাংশ। অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, প্রথমত একটাই কথা, দ্বিতীয়ত হচ্ছে ধরুন একটি ছেলে এই একটি মেয়ে প্রেমে আবদ্ধ হয়ে গেছে, মেয়েই হোক ছেলেই হোক, এবার বাইরের লোক খুব বড় লোক, তারা জানতে পারলো যে যে সম্পর্কটা হচ্ছে সেটা কোনো মতেই বাস্তবকৃত নয়, বাস্তবে তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ তারা হয়তো হাই সোসাইটিতে বিলং করছে, আর যার সাথে তার রিলেশন হয়েছে সে একটি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে বা মেয়ে, তখন তার কি করা উচিত? সে কি করতে পারে? তাকে যদি হঠাৎ করে তাকে বারণ করা হয় তাহলে তো সে ইরিটেটিং হবে, তার বিরক্ত হবে, সে হয়তো অঘটন ঘটিয়ে ফেলবে, যেগুলো দেখছি আমরা যে তাকে বারণ করা হচ্ছে তারপরে সে সুসাইডাল দিকে চলে যাচ্ছে, পরিস্থিতিটা এতটাই তার এ হয়ে যাচ্ছে। এইটা এখান থেকে বের করার জন্য তাকে কি করা উচিত? আর একটা হচ্ছে যে ফেসবুক বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া থেকে যে পেনগুলো হচ্ছে, সেখান থেকে গার্জেনদের কতটা দায়িত্ববান হলে তারা প্রপার জায়গাটা বুঝতে পারবে যে না ওই মেয়েটা খারাপ কি ওই ছেলেটা খারাপ, হ্যাঁ এই জিনিসটা কিভাবে তারা মেনটেন করতে পারবে। আর তৃতীয় হচ্ছে যারা হোস্টেলে থাকে তাদেরকে বড় লোক মানে আমাদের গার্জেনরা বিভিন্ন কারণে ডিউটিতে থাকার জন্য তারা দেখতে যেতে পারে না, তাদেরকে কতটা সময় দিলে তারা ওই বাড়ির যে বিহেভিয়ারটা সেটা পাবে, কারণ দেখা যাচ্ছে মাস দুয়েক হয়ে যাচ্ছে, তিনেক হয়ে যাচ্ছে, তারা দেখতে যাচ্ছে না। এইখানে তাদের কি করা উচিত, কি ধরনের ব্যবহার করা, ছুটিতে আসলে তারা হয়তো সেই ক্লাব পাতি নিয়েই থাকছে, তাকে সময় দিচ্ছে না, এইখানে তাদের কি করা উচিত?
2: শুনতে থাকুন, দুটো প্রশ্ন, আসলে তিনটে না, একটি হচ্ছে সম্পর্ক, একটা এমন সম্পর্ক যেটা তার সঙ্গে যায় না, পরিবারের সঙ্গে যায় না, তার ক্ষতিই হবে, সেখান থেকে বাচ্চাকে বের করবো কি করে? আর দুই, হোস্টেলে থাকা বাচ্চাকে সময় দেব কি করে?

0: প্রথমেই আমরা বলি যে বাবা মাকে বন্ধু হতে হবে। বাবা মাকে বন্ধু হতে হবে মানে ওর সাথে খুব ইয়ার্কি মারলাম, মজা করলাম, রোজ ওকে একটু বললাম কিরে প্রেম করছিস, এর মানেই কিন্তু বন্ধু হওয়া নয়। বন্ধু হওয়া মানে আপনার বাচ্চা আপনাকে সিকিওর ফিল কর, মানে আপনার সামনে বা আপনার কাছে ও সিকিওর ফিল করছে, তো ওর ইমোশনগুলো আপনাকে বলতে পারছে, তো ওর এই যে মানে নগ্ন ইমোশন যেটা আমরা বলি, মানে আমাদের মনের ভেতরে যা চলছে সেটাই আমরা এক্সপ্রেস করতে পারছি তো বাবা মার কাছে, নাকি আমাকে মেকি হতে হচ্ছে। আমরা এরম অনেক কেসেস দেখি, রেজাল্ট বেরিয়েছে, হয়তো খারাপ রেজাল্ট হয়েছে, বাড়িতে মিথ্যে কথা বললো, বাচ্চা কিন্তু জানে যে কদিন বাদেই রেজাল্ট বাড়িতে এসে যাবে, বাড়ির লোক জেনে যাবে আমার আসল মার্কস, কিন্তু ওর কি হলো ইমিডিয়েট একটা গ্র্যাটিফিকেশন যে হয়তো ওই উইকেন্ডে ওটা ঘুরতে যাওয়া ছিল, ও জানে ও যদি ওইটা বলে দেয় তাহলে হয়তো ঘুরতে যাবে না বা তার আগে বকা মার পড়বে। এবার এই যে ইমিডিয়েট মানে আচ্ছা ঠিক আছে বেরিয়ে তো আসি তারপর দেখা যাবে, তার মানে আমার কোথাও গিয়ে ওই মানে ওই বাচ্চার কোথাও গিয়ে ওই মা বাবার সাথে সেই সিকিওর ফিল করছে না, মনে করছে আমাকে ভুল বুঝবে। আচ্ছা আমি যদি বলি আমি কম নাম্বার পেয়েছি আমাকে বেড়াতে নিয়ে যাবে না, মানে এই যে জাজমেন্টাল হয়ে যায় বাবা মারা সেটা না হওয়া। আর একটা জায়গা সেটা হচ্ছে যে তাকে সময় দেওয়া, মানে আপনার জীবনে কি চলছে সেটাও তাকে বলুন, তার জীবনের খবরটা রাখুন। বাবা মারা না এরকম আমরা সেশন নিই যখন বাবা মা, আগে কালকেই একটা সেশন নিচ্ছিলাম, মা বলছিলেন আমি না সময় দিতে পারি না, ওটা হবে না, ওটা বাদে অন্য যদি কিছু উপায় থাকে বলুন, মানে এইরকম কিন্তু নয়, এটার কোনো অল্টারনেটিভ নেই বাচ্চাকে সময় দেওয়া ছাড়া। বাচ্চার বয়স হয়তো 8-9, এবার সে যা যাবে কদিন বাদেই টিনে, এবং তিনি বলছেন এরকম যে আমি মেয়ের জন্য অনেক কিছু করেছি কিন্তু সময়টা দিতে পারি না, আমি ওকে খেলনা কিনে দিয়েছি, আমি উইকেন্ডে ঘুরতে নিয়ে যাই, এটা মানেই কিন্তু আমি আমার বাচ্চাকে সময় দিলাম না। আমার বাচ্চাকে আমি যখন সময় দেব কোয়ালিটি টাইম, মানে এরম নয় আমি মোবাইল স্ক্রল করতে করতে, টিভি দেখতে দেখতে, পেপার পড়তে পড়তে, হ্যাঁ বল শুনছি, এরম নয়, আই কন্টাক্ট করে একসাথে বসে সামনাসামনি বসে আপনার ফেসিয়াল এক্সপ্রেশনে চেঞ্জ আসছে যখন ও কিছু বলছে, ও তাই এরম হয়েছে, ও আচ্ছা তোর খুব দুঃখ হয়েছে, এই যে এক্সপ্রেশন ও কিন্তু বুঝবে যে রিলেট করতে পারলো আমার সাথে মা বা বাবা, এই জায়গাটা করুন। এবং এরকম কিন্তু হয় না যে হঠাৎ একদিন বাচ্চা বিগড়ে যায়, এটা কিন্তু হয় না আসলে, তার কিন্তু হতে পারে তার যে ধরুন টডলারে বলুন বা তারপরে যেন আর্লি চাইল্ডহুড, এই জায়গাতেই কিন্তু অনেক ইমোশনাল ট্রমার ও ক্রস করেছে, হয়তো ও হয়তো বাড়িতে অনেক কনফ্লিক্টস দেখেছে, বাবা মার ভেতরে কনফ্লিক্টস দেখেছে, এবং ও দেখেছে দোষারোপ, হয়তো মাকে দোষারোপ করা হয় বা বাবাকে দোষারোপ করা হয় বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একটা কনফ্লিক্ট দেখেছে। এবার ওর ভেতরে কিন্তু একটা প্রবণতা হয় বাচ্চাদের যে আমি এদের কাছে সিকিওর নই, আমার বন্ধুর কাছে, বন্ধুর বাড়িতে অনেক বেটার থাকি, আমার একজন প্রেমিক হলে হয়তো ও আমাকে অনেক ভালো রাখবে, এই জায়গাটাতে কিন্তু এখান থেকে শুরু হয়।
1: আমরা এই আলোচনায় থাকব, অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক উঠে এলো, তবে যারা আমাদের রেডিও শুনছেন 100.1 FM গোল্ড, তারা আমাদের এই অনুষ্ঠান আবার শুনতে পাবেন ঠিক 10:10। আমরা 10:10 সংবাদ বিরতি নেব, কিন্তু যারা ইতিমধ্যে আমাদের ফেসবুক লাইভ দেখছেন, ফেসবুক লাইভে আপনারা থাকুন, আমাদের অনুষ্ঠান চলবে এবং সেখানে গিয়ে কমেন্ট সেকশানে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন, শুধুমাত্র এই 10 মিনিট তাদের জন্য যারা ফেসবুকে লাইভ রয়েছেন।
2: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর, ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত সংবাদে। তিন দিনের সফরের দ্বিতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। অস্ট্রেলিয়ার আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী ক্লেয়ার ওনিল তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন এই সফর দুদেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা

0: আলোচনার জন্য তিনি তাকিয়ে রয়েছেন। এই সফরে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময়ের সুযোগ তিনি পাবেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদি ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন। তিনি দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। রাষ্ট্রসংঘ ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্দশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশমন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। শান্তি বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার পাশাপাশি জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছে ভারত। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান আহ্বান জানিয়েছে নতুন দিল্লি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং আজ এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শিবরাজ সিং চৌহান আজ সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের ওপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার ওপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टेयर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সাথিসেনের সঙ্গে কথা বলেন। কর্মচারী ভবিষ্য নিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন যে নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবলড সার্ভিস সিআইটিইএস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরজিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্ব থেকে এই এলআরজিআর উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য ডিআরডিও ও ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যকে মন্ত্রী দেশীয় নকশা এবং প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে অভিহিত করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ারড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনে সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এটি ছিল আইম্যাটের পঞ্চম এই ধরনের পরীক্ষা। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের ওপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের

0: একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের একটি আরও নির্ভুল মানচিত্র তৈরি করতে সাহায্য করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতিটি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থপাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2 জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
1: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like
0: ইউক্রেনের মার্তা কস্তুক, চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নস্কোভা জার্মানির এলিসা মার্টিনাসকে 6-3, 7-5 সেটে হারিয়েছেন। অপর ম্যাচে কস্তুক ইতালির জাসমিন পাওলিনিকে 6-3, 6-2 সেটে হারিয়ে দিয়েছেন। এর আগে গতকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ সেমিফাইনালে পৌঁছন। আগামীকাল মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে গফ মুচোভার ও কস্তুক নস্কোভার বিরুদ্ধে খেলবেন। বিশ্বকাপ ফুটবলে শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।
3: বিশ্বজিৎ আর মনীষা ফিরে এলাম সঙ্গে স্পেশালিস্ট নিয়ে আবার রেডিওতেও। এতক্ষণ ছিলাম আমরা শুধু ফেসবুকে ঠিক 10 মিনিট, আর আবারও 9:30 থেকে ঠিক যেমন শুনছিলেন রেডিও সেটে, ঠিক সেরকম একটানা চলবে রাত 11:00 পর্যন্ত। লিসনার আছেন ফোনে।
4: হ্যালো,
5: হ্যালো,
3: হ্যাঁ বলুন।
5: বলছি
3: রেডিও সেটটা আগে মিউট করুন।
5: বলছি ম্যাডাম,
3: হ্যাঁ বলুন।
4: আমার একটা

0: মেয়ে রয়েছে 11 বছর বয়স, বুঝলেন তো, থেকে থেকে ওর যে জমের কষ্ট হয়, তো ডাক্তার আমি হসপিটাল দেখেছিলাম চিত্তরঞ্জন হসপিটালে, বুঝলেন তো, চিত্তরঞ্জন হসপিটাল দেখেছি, এক্সরে ফ্যাক্সরে সব করেছে, করার পরে কিছু পাওয়া যায়নি, কিছু পাওয়া যায়নি বলে কোন সময় হলে আপনি নিয়ে আসবেন এমার্জেন্সিতে। এবারে আমাদের এখান থেকে যেতে তো আমার 2 ঘন্টা লেগে যায় হসপিটালে, কিন্তু এই জিনিসটা থেকে থেকে হয়।
1: দেখুন, আজকে আমাদের যেটা বিষয় তার সঙ্গে আপনার প্রশ্নটি যাচ্ছে না। আজকে আমরা একেবারেই সন্তান মানুষ করার খুঁটিনাটি, তার মনস্তত্ত্ব, মা বাবার মানসিক অবস্থা, সন্তানের সঙ্গে তার বন্ধুত্ব, এগুলো নিয়ে কথা বলছি। আবারও আমাদের যেদিন ফুসফুসের ডাক্তারবাবু আসবেন বা হার্টের ডাক্তারবাবু আসবেন আরোগ্য অনুষ্ঠানে, আপনি অবশ্যই যোগাযোগ করবেন এই প্রশ্নটি নিয়ে। চলে যাব এর পরের যে প্রশ্ন, বাচ্চাকে না বলতে শেখানো ছোটবেলা থেকে ভীষণ জরুরি তার ভবিষ্যতের জীবনের জন্য, বিশেষ করে আজকের দিনে। এই না বলতে কিভাবে শেখাবো
2: বাচ্চাকে? সবসময় আপনি আমরা একটা বাউন্ডারি তৈরি করে দেব, মানে বাচ্চাকে ধরুন ওর একটা খুব একটা কেউ আঙ্কেল বা আন্টি ওকে আদর করতে চাইছে, একটু গাল টিপে আদর করতে চাইছে বা ওকে বলছে আসো একটু হাগ করি, জড়িয়ে ধরি। এবার বাচ্চারা আমরা যেটা করি যে যাও তোমাকে আন্টি ডাকছে, একটু কিসি করে দাও, একটু জড়িয়ে ধরো, একটু আদর করো, দেখো তোমার জন্য আন্টি গিফট এনেছে, তুমি আদর করো, কিন্তু আপনার বাচ্চা রেডি নয়। এবার আপনি ওকে এইখানে না বলা শেখানো শুরু করুন, ওকে বলুন মানে ওই ধরুন উনি যিনি ওটা চাইছেন এবং আপনার বাচ্চা এবং আপনি রয়েছেন, আপনি ওই ওনার উদ্দেশ্যে আপনি বাচ্চার হয়ে বলুন, ওনা আসলে হাগে বা কিসে অতটা অভ্যস্ত নয়, ও হ্যান্ডশেক করতে পারে, বাবা তুমি বলো আঙ্কেলকে বলো যে আমি হ্যান্ডশেক করব। এই যে আপনি না বলাটা শেখালেন, এবং এখানে এরম করলেন না যাও ওটা করো তোমার কিন্তু করা উচিত, দেখো তোমার জন্য গিফট এনেছে, তুমি কেন করলে না, আন্টি কিন্তু খুব রাগ করলো, এটাতে কিন্তু বাচ্চা বুঝলো যে আমাকে সবসময় মানুষকে প্লেজার দিতে হবে, মানে পিপল প্লেজার হয়ে গেল, হয়ে যাবে কিন্তু যে আমাকে, আচ্ছা আমার ইচ্ছে নেই কিন্তু আমার এই কাজটা করতে হবে, না বলতে পারবো না। এটা কিন্তু আমরা করি যে থাক ওর কষ্ট হবে আমি এই কাজটা করে দিই, কিন্তু এটা করতে করতে আমরা ওভারবার্ডেন হয়ে যাই পরবর্তীকালে। এই যে ছোটোবেলা থেকে আমি ওকে এইরকম একটা সিচুয়েশানে আমি জাস্ট বললাম যে আমি ওকে না বলাটা শেখালাম এবং ওকে গাইড করলাম, যখন এই বয়সে ধরুন বাচ্চার বয়স 5 বছর বা 5 বছরের কম, এরপরে যখন আসছে ধরুন না বলতে আর একটু বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, হাই স্কুলে যাচ্ছে, ওর এই না বলাটার জন্য আমরা ওর সামনেও কিছু কিছু জায়গায় না বলবো যে দেখো এইটা করা যায় না, কিন্তু তোমার এটা ইচ্ছে নেই হয়তো করার, কিন্তু তোমার এরম নয় আমাদেরকে প্লিজ করার জন্যই তুমি আজকে ভাত খাবে, তোমার যদি ইচ্ছা না হয় তুমি করো না। এটার মানে কিন্তু আমি স্বাধীন চেতা করছি না বাচ্চাকে, আমি কিন্তু বাচ্চাকে বোঝাচ্ছি তোমার মত প্রকাশ করতে পারো, কিন্তু যদি এটা এমন একটা জায়গায় এসে পৌঁছয় যে সেখানে বাচ্চা সবসময় মানে নিজের মত প্রকাশের স্বাধীনতা চাইছে এবং আমি খাবই না জেদ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা আবার বললাম যেটা ক্লিনিক্যাল জায়গায় চলে যাচ্ছে। কিন্তু ওর পাশে দাঁড়িয়ে ছোটোবেলা থেকেই একটা বাউন্ডারি তৈরি করে দেওয়া, এবং ও না বললেও, কোনো বিষয়ে না বললে বা সেটাতে ও যদি মত প্রকাশ করলো যে আমার ইচ্ছে করছে না, তাতে ওকে মানে এমন না করা, ক্রিটিক্যাল কমেন্ট না করা, তুই এটা কেন করলি, এটা না বল।
1: এক লাইনে জাস্ট একটা এটা রিভার্ট একটা প্রশ্ন করব যে এই যে বারবার বলছেন যে বাচ্চার সামনে না বলানোটা, এটা আমরা প্র্যাকটিস করছি, হ্যাবিট করছি, বাচ্চা না হয় না বলছে, এখানে ইল এফেক্টটা তৈরি হয় না তো, যে সংসারে তো ভবিষ্যতে বাচ্চাকে স্যাক্রিফাইস করতেই হবে, সেই যে না বলতে শিখে গেল সে আর কোনো স্যাক্রিফাইস করতে পারছে,
2: তাকে তো আমরা অ্যাডজাস্টমেন্ট করতে শেখালাম না, এরম নয়, মানে তোর যেটা ইচ্ছে নয় সেটা তুমি বলতে পারো, কিন্তু যেখানে আমরা এমন একটা সিচুয়েশন যেটা আপনি বলছেন যে সংসারে এমন জায়গা হয় আমার ইচ্ছা নেই কিন্তু তাও আমাকে করে দিতে হবে, কিন্তু এইরকম নয় যে আমি সেখানে গিয়ে খুব কনফ্লিক্ট করব, আমার যদি পছন্দ না হয় আমি ওই জায়গাটা থেকে সরে যাব, আমি ওই জায়গাটা থেকে পিছিয়ে যাব, কিন্তু আমি এরম নয় আমি কারুর সম্পর্কে একটা কমেন্ট ছুড়ে দিলাম যে আমার এটা পছন্দ হয়নি বলে তোমরা যা খুশি করো আমার কিছু যায় আসে না, এইরকম আমি কিন্তু বাচ্চাকে শেখাচ্ছি না, আমি বাচ্চাকে শেখাচ্ছি আমার এটা ইচ্ছা নেই, আমি এটা খাবো না, তোমরা খেতে পারো, আমি সেপারেটলি ডাল ভাত খেয়ে নিচ্ছি।
1: বেশ বেশ,
2: এই জায়গাটা।
3: এই মুহূর্তে আমাদের সঙ্গে শ্রোতা রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
4: হ্যালো, নমস্কার।
3: নমস্কার।
4: হ্যাঁ নমস্কার ম্যাডাম, আপনার ম্যাডাম যে সব কথা বললো আমরা খুব উপকার পেলাম।
1: বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমার একটা সারপাঁচ, আমার নানি দুটো, তা সারপাঁচ বছরের একটা নানি আছে, এই যত দিন যাচ্ছে খুব জিদ হয়ে যাচ্ছে, যেমন লেখাপড়া করছে, মোবাইল টোবাইল অত ঘাঁটে না, ও পড়াশুনো করে ট্রাফিক শেখে, কিন্তু ও জিদ হয়ে যাচ্ছে যে জিনিসটা চাইবে ওকে দিতেই হবে, এটা কি করে ছাড়ানো যায় ম্যাডাম একটু বললে খুব ভালো হয়। নমস্কার।
3: সঙ্গে থাকুন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, জেদ কি করে কমানো যাবে, কারণ এটা একটা বড় সমস্যা জেদ হয়ে যাওয়াটা। তাই জেদ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি, পরে অবশ্য অন্য প্রশ্নের অনুষঙ্গে বিষয়টা আসবে। এবারে যে প্রশ্নটা করব, যে অনেক সময় আমরা দেখি বাচ্চাদের ওভার থিঙ্কিং করা, এই ওভার থিঙ্কিং বন্ধ করব কি করে?
2: বাবা মারা বাচ্চাদের না খুব বেশি কনসিকোয়েন্সেসগুলো না মানে এক্সপ্লেন করবেন না, এখান থেকে ওদের ওভার থিঙ্কিং তৈরি হয়। মানে ধরুন বাচ্চার পটি ট্রেনিং, এটা তো একটা খুব বিশাল বড় বিষয়। যখন বাচ্চা হয়তো প্রি প্লে স্কুল থেকে হাই স্কুলে যাচ্ছে বা গেছে, এবার ধরুন ওকে পটি ট্রেনিং আপনি শেখাচ্ছেন যে তুমি টয়লেট পেলেই বলবে যে আমি যাব বা আমি ওয়াশরুমে যেতে চাই। এই জায়গাটাতে না খুব ওই যেটা বলছিলাম যে ফার্ম এবং শর্ট ইনস্ট্রাকশন রাখুন। এইটা করে ফেললে কিন্তু খুব খারাপ হবে বাবা, তুমি যদি সবার সামনে হিসি করে ফেলো তাহলে কিন্তু সবাই ছিছি করবে, বা ক্লাসে কিন্তু এটা করা উচিত হয়নি, তুমি কিন্তু মাসিদের না বললে আন্টিকে না বললে কিন্তু ওরা তোমাকে বকা দেবে। এই যে আমরা এত কনসিকোয়েন্সেসগুলো ওদেরকে বোঝাচ্ছি না, এখান থেকে কিন্তু ওদের ওভার থিঙ্কিং হয়। দ্বিতীয়ত হচ্ছে ওদের সামনে আমরা অ্যাংজাইটি করবো না, ও বাড়ি থেকে এসছে, ও স্কুল থেকে এসছে, আচ্ছা হিসি করেছিস তো, আজকে পটি হয়নি তো, আচ্ছা আজকে পড়া পেরেছিস তো। এই যে জায়গাটা মানে কোনো বিষয় নিয়েই বলতে চাইছি যে ওদের সামনে আমরা অ্যাংজাস হয়ে যাচ্ছি, সেইটা না করা। এবং আর একটা জায়গা, সেটা হচ্ছে যে ওদের ওদের সাথে মানে ওদের মনে কি চলছে সেটা যাচ্ছে, বাবা তোমার তো আজকে হোমওয়ার্কটা হয়নি, তুমি তো কালকে পড়তে বসোনি ওই জন্য হোমওয়ার্কটা হয়নি, এবার গো অ্যান্ড ফেস দ্য সিচুয়েশন, যাও এবার দেখো তুমি কি করবে, এবার যদি না করো তাহলে কিন্তু টিচার বকা দেবে, ক্লাসে তোমাকে শাস্তি দেবে। এই জায়গায় আমরা এত কনসিকোয়েন্সে যাব না। আর যদি এর পরেও আরও বেশি ওভার থিঙ্কিং মানে যেখান থেকে অ্যাংজাইটির জায়গাও বাচ্চাদের তৈরি হয়, ওসিডির জায়গা বাচ্চাদের তৈরি হয়, সেটা ক্লিনিক্যাল ইস্যু, সেখানে তো অবশ্যই প্রফেশনালদের হেল্প প্রয়োজন।
3: আরও একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা টিনেজার তাদের ক্ষেত্রে বাড়িতে সেক্স এডুকেশন যৌনতা সম্পর্কে ধারণা সেটা দেওয়া হবে কি করে?
2: বাড়িতে দেওয়ার জন্য আমরা বলি যে যে বাচ্চা মানে ধরুন ছেলে বাচ্চা হলে বাবার এন্ড থেকে শুরু করা, আর মেয়ে বাচ্চা হলে মায়ের এন্ড থেকে শুরু করা, কারণ সেটা স্বাভাবিক। কিন্তু সবার ক্ষেত্রে এরকম নয়, তারাও আবার অপোজিট সেক্সের প্যারেন্টের সাথেও তারা খুব মানে ফ্রি হয়, সেটাও করতে পারেন। তাদের সাথে একদম ছোটবেলা থেকেই মানে যখন আমরা বাচ্চাদের বডি পার্ট চেনানো শেখাই না, ঠিক তখন থেকেই শুরু করুন। আমরা বলি যে ধরুন জেনিটাইল অর্গানগুলোকে না আমরা কিছু নিক নেম দিয়ে ডাকি ছোটোবেলা থেকে, এই রকম জায়গা না করা, ছোটোবেলা থেকেই ওদের জেনিটাল অর্গানগুলোকে শেখানো, গুড টাচ ব্যাড টাচ ছোটোবেলা থেকেই শেখানো।
1: গুড টাচ ব্যাড টাচের প্রশ্নে আসবো, তবে আপনি যে প্রশ্নটাই ছিলেন মানে যে প্রশ্নটা একটু আগে বিশ্বজিৎ করেছে সেই প্রশ্নটা যদি আরেকটু বিস্তারিত বলেন।
2: হ্যাঁ, এবার সেক্স এডুকেশনের জায়গা যেটা বলছিলাম আপনারা বলছিলেন আর কি, এবার এই 18 বছর বয়স বা তার আগে থেকেই তো ওরা জানতে পারে। এবার এটা কি হয়, ওরা এটা থেকে জানতে চায়, ওরা ওদের সমবয়সীদের থেকে ইনফরমেশনগুলো নেয় যেগুলো ভুল ইনফরমেশন, কারণে যে যদি ট্রাস্ট কমিউনিকেশন বন্ধুত্ব নন জাজমেন্টাল বিহেভিয়ার বাবা মার কাছ থেকে থাকে, তাহলে কিন্তু ওরা বাবা মাকে এসে বলবে যে মা এই কথাটা শুনেছি, এইটা ও বললো, এটা কি করব, বা এটা কি সত্যি হয়, বা একটা প্রশ্ন থাকে আমরা কি করে, আমি কি করে হলাম, আমি কোথা থেকে আসলাম। বাবা মারা ছোটোবেলা, আসলে আমি ছোটোবেলাটা এই কারণেই বলছি কারণ এগুলো না ছোটোবেলা থেকে আমরা এমন কিছু গল্প দিয়ে দিই ওদের ওখান থেকে উৎসাহ তৈরি হয় যে কিছু একটা আছে
3: বলে হসপিটাল থেকে
2: নিয়ে আসা হয়েছে। এবার ছোটোবেলায় ওর যা বয়স সেই বয়স থেকেই ওকে ওই উপায় বোঝানোর চেষ্টা করুন। এবং সেক্স এডুকেশনের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, নন জাজমেন্টাল এবং ওর সাথে ফ্রেন্ডলি এবং ফ্রি হওয়া।
1: বেশ, আমরা আসবো প্রশ্নে, আবারও আসবো, তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আছে।
5: ক্যাচ দ্য রেইন, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বাচানা হ্যায়, তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বাচায়ে।
6: চল হ্যায় তো হাম হ্যায়, আইয়ে ঘরোঁ অফিসোঁ মে রেন ওয়াটার হার্ভেস্টিং তকনিক অপনায়ে, রিচার্জ পিট অর শাফ্ট বনবায়ে, অনুপযোগী বোরওয়েলো কো ঠিক করে, জলাশয়ো সে গাদ নিকালে, অধিক সে অধিক পেড় লগায়ে, ইস বারিশ আইয়ে জুড়ে ক্যাচ দ্য রেন অভিযান সে।
7: পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।
8: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार, देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं, अब 5 लाख के मुफ्त इलाज के हकदार, अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं, और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
9: नाना कथा नाना काज, জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে।

0: 100.1 FM গোল্ডের সঙ্গে স্পেশালিস্ট নিয়ে বিশ্বজিৎ মনিশার আমাদের সঙ্গে আছেন, মনস্তত্ত্ববিদ অনন্য সেনগুপ্ত। এই মুহূর্তে আপনি আছেন 2248-8087 এ, কে আছেন আমরা চলে যাব তার কাছে। হ্যালো,
1: হ্যালো নমস্কার।
2: 2248-8085 নম্বরে কে আছেন?
1: নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলার নদীয়া থেকে সমীর দাস বলছি।
0: বলুন।
2: বলুন।
1: ম্যাডামকে নমস্কার।
2: নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমার একটু প্রশ্ন আছে যে ধরুন কোন একটা বাচ্চা সন্তান যখন তার 2 বছর বা 2.5 বছর বয়স, তখন তার গর্ভবতী মা মারা যায়, বাবা পুনর্বার বিয়ে করতে বাধ্য হয় তার সন্তানকে মানুষ করার জন্য, পরবর্তীকালে তার আবার 2 সন্তান হয়, কিন্তু দেখা যাচ্ছে যে সন্তান তো মাতৃস্নেহেই তো বড় হয়, কিন্তু পরবর্তীকালে যে 2 সন্তান আসলো, সে মা এবং বাবা দুজনেরই সমান ভালোবাসা তার স্নেহে বড় হলো, আর যেটা প্রথম পক্ষের সন্তান সে তো মাতৃস্নেহ ভালোবাসা পেল না, সে তো নিজের মায়ের কথা তো তার মনেই নেই, সে মানে বিমাতাকেই তার মা বলে তাকে জড়িয়ে ধরছে, তার বলে উঠতে চাইছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই মা তাকে নানান রকম ভাবে মানসিক অত্যাচার, তাকে খেতে না দেওয়া, মানে ওই যে 2 আলাদা আলাদা পৃথক ভাবটা, সেটা ছোটবেলার থেকে।
0: প্রশ্নটা বলুন একটু ছোট করে।
1: দেখা যাচ্ছে যে বাবা বলছে যে এটা কি তোমার নিজের সন্তান হলে পারতে,
2: আপনার প্রশ্নটা
0: বলুন।
1: তার সেই কারণে আমি জানতে চাই যে ছোটবেলার থেকে যে মানুষটার প্রতি যে অত্যাচার করা হচ্ছে, সেই সন্তানটাকে তো একরকম মানে হত্যা করাই বলে।
2: আপনার প্রশ্নটা কি?
1: আমার এটাই প্রশ্ন যে একটা মানুষকে যদি ছোটবেলার থেকে যদি অত্যাচার করা হয়, সেটা যদি মা বিশেষ করে, তাহলে সেটা কি আইনত অপরাধ নয়? সে তো মার জন্য।
0: সঙ্গে থাকুন আপনি, আমরা আসলে আইনগত বিষয় নয়, তাকে কিভাবে বড় করা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি, এবং বরং প্রশ্নটাকে আমরা এভাবে রাখি
2: যে ঘুরিয়ে রাখি,
0: হ্যাঁ, যে সন্তানকে ছোটবেলায় বাবা মা কি ধরনের ব্যবহার করবে, সে যদি সৎ সন্তানও হয় তাহলে বাবা মার ব্যবহারটা কি হবে।
2: এবং আমি এর সাথে একটা ছোট্ট প্রশ্ন, লেজুর প্রশ্ন জুড়ে দেব, যে ধরুন মা সৎ বা বাবা সৎ, তাহলে উল্টো দিকের জন যা নিজের সন্তান, তাকে বাড়তি কি ভূমিকা পালন করতে হবে?
3: প্রথমেই বলবো যে পরিবারের পরিবেশকে খুব ভালো হতে হবে। পরিবারে যদি বাবা মার কলহ, কনফ্লিক্ট, বাবা মাকে অপমান করছেন, মা বাবাকে অপমান করছেন, তির্যক মন্তব্য করছেন, ফ্যামিলি কনফ্লিক্ট যেটা আমরা বলি, সেটা যদি পরিবারে থাকে, তাহলে কিন্তু কোনো বাচ্চার মানে সৎ অসৎ যাই হোক আর কি, কারোরই মেন্টাল হেলথ ভালো থাকবে না, মানে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে না। আচ্ছা, এবার আর একটা জায়গা করতে হবে যে যেটা আপনি বললেন যে ম্যাডাম, যে যদি যিনি সৎ নন, মানে যার নিজের বাচ্চা হয়তো বায়োলজিক্যাল চাইল্ড আর কি, তার কি এক্সট্রা দায়িত্ব, তার এক্সট্রা দায়িত্ব আছে যে আমি যে পার্টনারকে চুজ করলাম, যাকে নিয়ে আসলাম আমার বাড়িতে বা আমি তার বাড়িতে গেলাম, তাকে কিন্তু প্রথম থেকে আমার প্রায়োরিটিটা বোঝানো যে আমার সন্তান আমার প্রায়োরিটি। আমি অবশ্যই হতে পারে, আমি অনেকে ডিসিশন নেন যে পরবর্তীতে সন্তান নেবেন না, অনেকে নেন সন্তান নেনও, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এই যে বাচ্চাটি যে তার যে একটা সাইকোলজিক্যাল ট্রমা, সে তার বাবা বা মাকে হারিয়েছে বা হয়তো ছেড়ে চলে গেছেন, সেই জন্য এই বাচ্চার এক্সট্রা কেয়ার, এক্সট্রা ইমোশনাল ভ্যালিডিয়েশন, মানে তার ইমোশনকে ভ্যালিডিয়েট করা, তাকে সবসময় সাপোর্ট করা, এটা দরকার। এবং ওই যে মা বা বাবা তার পার্টনারকে এটা সব প্রথম থেকেই বলে রাখা যে আমরা যেন সবসময় তাকে একটা সিকিউর এনভায়রনমেন্ট দিতে পারি।
0: এবারে যে প্রশ্নে যাব, যে একেবারে টিনেজারদের প্রশ্ন, টিনেজারদের মধ্যে এটা হয় যে ঠিক যখন সে বড় হচ্ছে তার ভিতরে কিছু কিছু পরিবর্তন আসে, শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন, সেটাকে প্যারেন্টস যারা রয়েছেন তারা কিভাবে ট্রিট করবেন?
3: শারীরিক পরিবর্তনগুলোর জন্যই আসলে মানসিক পরিবর্তন আসে, কিছু হরমোনাল চেঞ্জেসগুলো আসে। তো এই মুহূর্তে যে ওই সময় ওরা মনে করে কি, মানে আমরা সাইকোলজিতে এটা বলি যে এটা ওদের ঝড় ঝঞ্ঝার কাল, মানে যখন ঝড় হয় তখন আমাদের মানে পরিবেশের যেরকম সৃষ্টি হয় না, ওদের মনের অবস্থাটাও ঠিক থাকে, ঠিক সেই রকম থাকে। সে কারণে এই রকম বাবা মাদের একটু বুঝতে হবে, অবুঝ হলে চলবে না। এই যে ধরুন ও কেন বাইরে যেতে চাইছে, রোজ রোজ বাইরে যেতে চাইছে, কারণ ও চাইছে একটা স্বাধীনতা। এবার এই স্বাধীনতাটার একটা বাউন্ডারি তৈরি করা, কনসিস্টেন্ট থাকা, যে তুমি রাত 9টার পরে কোনো দিনই বাইরে থাকতে পারবে না, এরম নয় যে আজকে বার্থডে পার্টি ছিল তুমি আজকে 10টা অবধি থাকতে পারো, এরম নয়, একটাই রুল ফলো করা। বাবা মার ভেতরে কনফ্লিক্ট যেন, মানে ধরুন ও রাত করে ফিরছে বলে বাবা মাকে বকছেন, মা বাবাকে দোষারোপ করছেন, এই রকম সিচুয়েশন কিন্তু অনেক পরিবারে দেখতে পাওয়া যায়। এটাতে কিন্তু বাচ্চারা সিকিউর ফিল করে না।

0: তো সে কারণে বাড়ির পরিবেশকে ভালো রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে যে বাচ্চার সাথে পরিবার অন্যান্য বন্ধুদের যেটা আমরা করে থাকি যে কম্পেয়ারিং করে থাকি, যে দেখ তুইও বার্থডে পার্টিতে গেছিস, ও গেছিস, গেছে পরের দিনের এক্সামে কিন্তু ও ভালো মার্কস পেলো, যেটা আমরা একটু আগে কথা বলছিলাম, কম্পেয়ারিংয়ের জায়গাটা বন্ধ করা। এবং ওদের যে চেঞ্জ হচ্ছে, মানে আসলে ওরা চেষ্টা করছে, আমরা ভাবি কি ওরা চেষ্টাই করছে না আমাদের সাথে বন্ধু, আমরা অনেক আমাদের মারা এসে বলেন, বাবারা এসে বলেন যে ম্যাডাম সেশনে যে আমরা অনেক চেষ্টা করেছি ওর বন্ধু হওয়ার, কিন্তু ও না হতে চায় না। এটা কিন্তু নয়, ও হতে চাইছে কিন্তু ও হতে পারছে না, এটার জন্য কারণ কিছু হরমোনাল চেঞ্জেস, কিছু ফিজিক্যাল চেঞ্জেস। তো সে কারণে সেটা বুঝুন এবং দরকার পড়লে অবশ্যই প্রফেশনালের হেল্প নিন। এরম নয় যে সাইকিয়াট্রিক ইলনেস থাকলেই শুধু প্রফেশনালের কাছে যেতে হবে, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট। আপনার যদি বাচ্চার কোনো বিহেভিয়ারাল ইস্যু থাকে, অবশ্যই আপনারা কীভাবে প্যারেন্টিং দেবেন সেটাও কিন্তু জানার জন্য আপনারা স্পেশালিস্ট কনসাল্ট করতে পারেন।
1: বেশ, এই মুহূর্তে বন্ধু আছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
2: ছিলেন বন্ধু, একটা ভাইটাল প্রশ্নে ছিলাম আমরা, যে প্রশ্নটা খুব অল্প আলোচনা করে আমরা বেরিয়ে গেছি, এক লাইনের আলোচনা হয়েছে, ব্যাড টাচ গুড টাচ বাচ্চাকে শেখাবো কি করে?
0: হ্যাঁ, ব্যাড টাচ গুড টাচ শেখানোর প্রথম জায়গাটাই পরিবার থেকে শুরু করতে হবে। এখন বিভিন্ন স্কুলেও শুরু হয়েছে, যখন আমরা বাচ্চাদের কোনো অর্গান চেনাচ্ছি একদম ছোট বয়স থেকে, দু বছর তিন বছর, তোমার মাথা কোনটা, পা কোনটা, পেট কোনটা, তখন থেকে আমরা ওদের ব্যাড টাচ, আমাদের কোনটা মানে ব্যাড টাচ হতে পারে, কীভাবে আমরা ব্যাড টাচ করে কে কে, এটা কিন্তু সবচেয়ে আমাদের দেখতে পাওয়া যায়। পরিবারের বাইরের মানুষই শুধু ব্যাড টাচ করে না, কিন্তু খুব ক্লোজ মানুষও কিন্তু ব্যাড টাচ করে। সে কারণে ওর যদি কোনো অস্বস্তি হয়, ও যদি, আমরা এরকম অনেক কেসেস আমার ক্লিনিকে পাই যারা মেয়েরা আমাদের কাছে এসে বলে, ছেলেদেরও হয়, শুধু মেয়েদের যে এরকম হয় তা নয়, সেক্সুয়াল অ্যাসল্ট বা ফিজিক্যাল অ্যাবিউজ, যে বাড়িতে বলেছি কিন্তু বাবা মা বলেছেন যে না এটা নয়, সেজন্য বাচ্চাকে প্রথমে আপনারা ট্রাস্ট করুন। এরম নয় যে বাচ্চা ভুল বলছে বা ও বুঝতে পারছে না, ওকে প্রথমে ট্রাস্ট করুন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বাচ্চা যেটা বলছে সেইটা, সেই জায়গাটা ইম্পর্টেন্স দিন ওর। আমরা যেটা করি যে এটা কিছু নয়, সমাজ কি বলবে, এটা সবার সামনে আনা যায় না, তোর ভবিষ্যৎ পড়ে রয়েছে, কিন্তু আপনি এটা মনে করছেন, হয়তো আপনি আইনত বা সামাজিক দিক থেকে ওর ভবিষ্যৎ ভাবছেন, কিন্তু মানসিক দিক থেকে কিন্তু বাচ্চাটা একদম ট্রমাটাইজ হয়ে যায়। সে কারণে ওর পাশে থাকা, ব্যাড টাচ গুড টাচ মানে ধরুন এইভাবে আমরা শেখাবো যে যেই স্পর্শগুলোতে তোমার অস্বস্তি হচ্ছে, আমাদের যে প্রাইভেট পার্টসগুলো রয়েছে সেটাকে চিহ্নিত করা, যে টাচগুলোতে তোমার অস্বস্তি হচ্ছে সেটা, সেটার জন্য বলা। আর শুধুমাত্র অ্যাবিউজ যে টাচেই হয় তা নয়, এমন কেউ যদি কোনো কথা বলে, এমন কোনো ছবি বা ভিডিও তোমায় দেখায় যেটাতে তুমি অস্বস্তি বোধ করছো, তুমি চাইছো না, তোমাকে জোর করে করা হচ্ছে, বা বাচ্চাদের প্রলোভন দেখানো হয় কিন্তু যে এইটা দেব, এইটা করিয়ে দেব, এইটা নিয়ে যাব, এই খেলনাটা দেব, এই প্রলোভনের জায়গায় যেন কোনোভাবেই বাচ্চারা পা না দেয়, সেটাও কিন্তু আমরা বাবা মা হিসাবে বাচ্চাদের শেখাবো।
1: বাবা মা হিসাবে এটা শেখাবো কি করে, বাচ্চারা যদি খারাপ ভিডিও দেখে টিনেজে, তাহলে সেখান থেকে তাদেরকে বোঝাবো কি করে যে এগুলো তোমার দেখা উচিত নয়, নাকি বলবো যে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার?
0: না, একদমই কখনোই বলবো না, কিন্তু আমরা যেটা বলি যে যদি বাচ্চাদের মোবাইল ব্যবহার তো কমাতেই বলি, আর বলি আমরা বড় স্ক্রিনে ওকে দেখাতে। মানে ধরুন এরকম হলো যে আপনি এখন একটা 17 বছরের ছেলেকে বা মেয়েকে বলতে পারবেন না তুমি মোবাইলে হাত দিও না, ঠিক আছে তুমি দেখতে পারো, ট্যাবে দেখো, ট্যাবটা তুমি স্ট্যান্ড করে রাখো যাতে আমরা সবাই সেটা, তুমি সিনেমা দেখছো ঠিক আছে একসাথে দেখবো, কিন্তু ওর যে একটা পার্সোনাল জায়গা, মানে ধরুন ও একটা নিউ রুমে চলে গেল, দরজা বন্ধ করে গেল, এইরকম মানে কনসিকুয়েন্স গুলো যেন না তৈরি হয়, সার্কামস্ট্যান্স যেন না তৈরি হয়। আর একটা জায়গা দেখতে হবে যে অবশ্যই না বলতে হবে, ফর্মলি তুমি এটা দেখতে পারো না, কিছুতেই পারো না, কনসিস্টেন্ট থাকা। এরম নয় ধরুন, এরম হয় না যে টিভিতে এমন কিছু অ্যাড হচ্ছে বা এমন কোনো দৃশ্য হচ্ছে যেখানে বাবা মা চট করে ঘুরিয়ে দিলেন বা ওটা দেখলেন না, এটাতে কি হয় বাচ্চারা প্রথম ছোটোবেলা থেকেই বোঝা যাচ্ছে আপনি কিছু একটা হচ্ছে ওখানে, বোধহয় সামথিং ইজ কুকিং, হ্যাঁ বা কিছু একটা, তো সেইখান থেকে ঠিক আছে আমি এটা দেখতে পারি, কিন্তু এমন দেখুন টিভিতে যখন এমন কিছু অ্যাড দেয় না যেটা আমরা পরিবারের সাথে দেখতে পারি না, আমরা যদি ওটা দেখি ওটা অস্বস্তি বোধ করিও, তাহলে কিন্তু আমাদের ওটা বোঝাতে হবে যে এরম একটা কিছু হচ্ছে, আচ্ছা এইটা বড় হলে তোমাদের আমরা বলবো, বা এটা তুমি দেখতে পারো, তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে তুমি আমাকে বলতে পারো। এখন অনেক না এরকম অ্যাপ আছে বা ধরুন এমন কিছু ভিডিওস থাকে যেগুলো এডুকেশনাল বাচ্চাদেরকে বোঝানোর জন্য, সেগুলো আমরা দেখাতে পারি, কিন্তু অবশ্যই ফার্মলি তাদের কনসিস্টেন্টলি বলতে হবে না দেখতে পারো না।
1: বন্ধু বান্ধবের মধ্যে যখন মিশছে, মানে কোয়েড স্কুলগুলোতে বিশেষত হয়, যারা টিনেজার, যারা 9, 10, 11, 12 পড়ে, তাদের মধ্যে ক্র্যাশ তৈরি হয়, এ আমার ক্র্যাশ, বোঝাবো কি করে যে এই বয়সে ক্র্যাশ না থাকাই ভালো, নিজের ক্র্যাশ করে যাওয়ার সম্ভাবনা আছে।
2: ক্র্যাশ, সম্পর্ক, প্রেম, এগুলো টিনেজ থেকেই আস্তে আস্তে শুরু হয়। এই যে প্রশ্নটি ছিল যে

0: ক্রাশ, প্রেম, খুব সিরিয়াসলি নিয়ে নেয় বাচ্চারা এই সময় সম্পর্ককে, কিভাবে মোটিভেট করব, সরিয়ে আনবো সেখান থেকে, সরানোটা কি জরুরি,
1: জরুরি কিনা? একদম, দেখুন কিছু জায়গায় না বাচ্চাদের একটু কনসিকোয়েন্সেস গুলো ফেস করতে দিতে হয়, যেটা বলছিলাম, কিন্তু সেটা দেখতে হবে যে ওর পড়াশোনার কিন্তু খুব ক্ষতি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখতে পাওয়া যায়। কিছু বাচ্চা থাকে যে তারা হয়তো তাদের বুদ্ধিমত্তা দিয়ে লাস্ট মিনিটসে একটা বেরিয়ে চলে গেল যে ঠিক আছে ভালো রেজাল্ট করে দিল, কিন্তু সবাই সেটা পারে না। তো এইখানে অনেক বাচ্চারা বলে যে ও তো, ওর তো একটা গার্লফ্রেন্ড আছে, আমারও থাকবে। সেখানে বাবা মাদের আমরা বলি যে আপনারা যখন ছোটবেলায় কম্পেয়ার করতেন ও রেজাল্ট ভালো করেছে, আমাদের কাছে এরকম ক্লিনিকে এসে বলে বাচ্চারা যে ম্যাডাম মা তো বলে যে ও ভালো রেজাল্ট করেছে আমায় করতে হবে, তাহলে ওরও একটা গার্লফ্রেন্ড আছে আমার কেন থাকবে না, দিন এবার উত্তর। ঠিক সেইরকম জায়গায় দেখুন এই বয়সে অবশ্যই আমরা সেটা ওকে বোঝাবো যে আমরা কোনো এমন কোনো ইমোশনাল বন্ডিংয়ে নিজেকে ইনভলভ করবো না যেখানে কমিটমেন্ট থেকে যাবে। আমি বন্ধুত্ব করতে পারি, বন্ধুত্বের সীমারেখাটা কোথায় সেটা বোঝাতে পারি, আমি কোনো রেসপন্সিবিলিটি বা কমিটমেন্টস এই বয়সে যাব না। কিন্তু বন্ধু, মানে দেখুন কোয়েড স্কুলে আগে একটা ব্যাপার ছিল যে কোয়েড স্কুল, ছেলে বন্ধু, অনেক পরিবারে হয়তো এখনও আছে যে ছেলে বন্ধু হয়েছে, ছেলে বন্ধু হওয়া যাবে না, এই রেস্ট্রিকশনটা যেন না থাকে। ওই যে বললাম ওখানে কিছু একটা রয়েছে, তাহলে আমাকে দেখতে হবে একটা মেয়ে বন্ধু বানিয়ে কি আছে ওর মধ্যে। যদি প্রথম থেকে এই জায়গাটা সহজ সরল রাখেন তাহলে দেখবেন ওই জায়গাটা তৈরি হচ্ছে না, কিন্তু সম্পর্কে গেলে অবশ্যই না বলতে হবে
0: একটা বয়স পর্যন্ত।
1: একটা
0: বাচ্চা যে প্রচন্ড দুরন্ত, কিছুতেই কনসেন্ট্রেট করানো যায় না তাকে, তার মনোযোগ বৃদ্ধিতে ক্লিনিক্যাল ব্যাপারটা তো পড়ে, আগে বাড়িতে কি স্টেপ নেওয়া যায় তার স্মৃতিশক্তি উন্নত করতে, নম্বর ভালো তুলতে, মনোযোগ বৃদ্ধিতে?
1: একটা কনসিস্টেন্ট একটা রুটিন ফলো করা, মানে রোজ এই সময় ঘুম থেকে উঠবো, এই সময় খাওয়া, এই সময় ঘুম পাড়ানো। এবার ব্যাপারটা যখন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে মা বাবারা যে ম্যাডাম কোনো টাইম নেই, যখন খুশি খাচ্ছে, যখন খুশি চান করতে চাইছে, যখন চান করতে চাইছে না, তো প্রথম থেকে এটা রুটিন ফলো করানো। সেকেন্ডলি হচ্ছে যে ইনস্ট্রাকশন ফলো করানোর জন্য আমরা খুব ন্যাগিং করি, বাবা মারা খুব ন্যাগিং করে, করতেই হবে, করবি, এই ন্যাগিং বিহেভিয়ারটা না করা। বাচ্চা স্ক্রিন টাইমিং কমানো, মানে আমরা বলবো তিন বছর বয়সের নিচে তো একদমই নয়, তারপরেও যদি হয় সেটা যেন এমন কিছু কন্টেন্ট যেগুলোতে হাইপার অ্যাক্টিভিটি তৈরি হতে পারে এরম যেন কোনো কন্টেন্ট না হয়। মানে কীরকম, যেগুলো ওভার স্টিমিউলেটিং, মানে ধরুন অনেক বেশি আলো, এমন কিছু কার্টুন যারা সারাক্ষণ লাফাঝাপা করছে, বা এমন এমন কিছু চিত্র যেগুলো কোনো স্থির নেই, মানে দেখবেন কার্টুন চ্যানেলে কোনো কিছু কিন্তু স্থির নয়, কেউ মানে সবসময় তারা চঞ্চল, তো সেই জায়গাগুলোই তারা পাচ্ছে। আর একটা জায়গা সেটা হচ্ছে যে বাচ্চাদের, কিছু বাচ্চাদের শরীরে বেশি এনার্জির জায়গা থাকে, যেটা এডিএইচডির জায়গা আমরা বলি, সেখানে বাচ্চাদের এই হাইপার অ্যাক্টিভিটি ম্যানেজ করার জন্য তাদের মানে মাঠে দৌড়ানো, খেলতে দেওয়া, মানে তাদের এনার্জিগুলোকে একটু মানে ল্যাক করে দেওয়া আর কি, সেখান থেকে সঠিক পরিমাণে ঘুমটা খুব জরুরি, ডায়েটটা খুব জরুরি। এবং আর একটা জায়গা সেটা হচ্ছে আপনি বাচ্চাকে পড়াতে বসিয়েছেন, আপনি পাশে বসে মোবাইল স্ক্রল করছেন, বাচ্চার অমনোযোগিতা হবে, একটু লাফিয়ে এসে আপনি মোবাইলে কী দেখছেন, কার সাথে কথা বলছেন, কার ফোন আসলো, এই জায়গাগুলো হবে। সে কারণে আপনাদেরও একটা রুল বা রুটিন ফলো করতে হবে।
2: কথায় কথায় তর্ক করে, সব কথায় তর্ক করে, কোনোটা যুক্তিযুক্ত, কোনোটা যুক্তি নেই, কি করে বোঝাবো?
1: যখন দেখুন আমরা বলি চার বছর বয়স অবধি যে জায়গাটা হয় সেখানে কিন্তু একটা তর্কের জায়গা, মানে ওদের ওই যে বললাম যে একটা নিজের স্বাধীনতা, মানে আমি একটা আমার আমার একটা আমিত্ব আছে আর কি, সেটা বোঝানোর জায়গা হয়। সে কারণে এইটা খুব ওই বয়স অবধি নর্মাল, তারপরেও যদি এটা চলতে থাকে সেখানে কিন্তু আমরা ওকে, মানে কি হয় বাচ্চাদের না প্রিফ্রন্টাল কর্টেক্সটা অতটা ডেভেলপ হয় না, সে কারণে ওরা ওরা জানে হয়তো এটা করতে নেই, অত জল ঘাটতে নেই, কিন্তু ওরা সেটাকে ওদের জাজমেন্ট পুয়ার হয় বলে কতটা জল ঘাটবো বা বেশিক্ষণ বৃষ্টিতে ভেজা উচিত নয় সেটা ওরা বোঝে না, বা তারপর ওরা অনেক রিজনিং দিতে থাকে। কিন্তু এই রিজনিংয়ের জায়গা থেকে, মানে এই তর্কের জায়গা থেকে ওকে যদি বের করে আনতে হয় তাহলে আবারও ফার্ম কিছু ইনস্ট্রাকশন দেব, এবং একটা রুটিনে যখন আমি ওকে রাখবো সেখান থেকে বের, মানে আমি ওকে আনন্দ করতে দেবো, একটা বাউন্ডারি, তুমি বৃষ্টিতে ভিজতে পারো কিন্তু এসে তোমার রেসপন্সিবিলিটি, তোমার ভেজা জামাটা তোমাকে কেচে দিতে হবে, ধুয়ে দিতে হবে, রেসপন্সিবিলিটি দিয়ে দিলাম, এবং এইটা করে আসার পর তোমাকে ওই কাজটা করতে হবে, এইরকম জায়গা, যেটা মজার কাজ, খুব স্ট্রিক্ট নয়।
2: এবার একটা খুব ডেলিকেট প্রশ্ন, সৌভিক দাস হাওড়া থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন বাচ্চাকে তুমি করে না তুই করে সম্বোধন করা উচিত বাবা মায়ের?
0: আর একটা প্রশ্ন জুড়বো, বাবা মা নিজেরা তুই বলবেন না তুমি বলবেন বাচ্চার সামনে?
1: দেখুন এটার কোনো রুল নেই, আপনার পরিবারে বিভিন্ন পরিবার বিভিন্ন রকমের, তো কিন্তু আমরা এরকম বাচ্চা দেখি যারা বাবা মাকে তুই বলে ডাকে, মানে বাবা মাকে হয়তো তুই বলে ডাকে, সে কারণে বাচ্চাও বাবা মাকে তুই

0: বলে ডাকছে। দেখুন, এটা কিছু পরিবারে অ্যাকসেপ্টেড, কিছু জায়গায় নয়, কিন্তু আমরা এরম নয় যে তুমি বললি আমরা বেশি তাকে তার ইমোশনকে এ দিচ্ছি, মূল্য দিচ্ছি, বা তুই বলে ওকে খুব ছোট করে দেখাচ্ছি, এরম নয়। আপনি যেটাতে কমফোর্টেবল সেটা, কিন্তু এটা শুধুমাত্র বাড়িতেই যেন সীমাবদ্ধ থাকে। ও যেন টিচারকে তুই না বলে, ও যেন ওর বড়কে কখনো এই জায়গাটা।
1: এখন একটা প্রবণতা হয়েছে যে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে যারা আসে, বিশেষত কলেজ, বিভিন্ন কলেজগুলোতে, তখন টিচারকে তুমি বলার একটা প্রবণতা, মানে এটা আমি জানি না কতটা একটা কলোনিয়াল কালচারের মধ্যে দিয়ে চলে এসেছে, কারণ ইংরেজরা যখন তুমি তুই এগুলো পার্থক্য করতে পারতো না, তখন থেকে আসতো, সেইটা একটা প্রবণতা আছে। আমার পরের প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে যে অধিকাংশ বাচ্চারা ভূতের গল্প পছন্দ করে, ভূতের বই পছন্দ করে, ঘোষ স্টোরি কিনতে গেলে এটাই কেনে, কিন্তু তারপর থেকেই তার মধ্যে ভূতের ভয় জন্মায়। তাহলে তাদের কি ভূতের বই পড়তে দেব, নাকি ভূতের ভয় তাড়ানোর উপায় আছে?
0: ভূতের বই পড়তে দেব, কিন্তু আমরা ওদেরকে রিয়েলিটি এবং আমাদের ইমাজিনেশন এটার মধ্যে পৃথক করতে দেব। বাচ্চাদের মনে না অনেক ইমাজিনেশন থাকে, এবং সেখান থেকে ওরা ওই গল্প পড়লো, ওদের ইমাজিনেশন মিক্সড করে একটা ভাবে যে ওই তো ছায়া, তার মানে মনে হয় ভূত দাঁড়িয়ে রয়েছে। এবার এই ইমাজিনেশনটা বের করার জন্য না আমরা যেটা বলি যে স্টোরি টেলিং করুন, মানে গেম, মা বাবা বাচ্চা বসে আছে বা বাড়িতে অন্যান্য সদস্যরা, একটা একটা করে লাইন বলবো আমরা এবং একটা গল্প তৈরি করব। মা বললো একটা ভূত ছিল, বাবা বললো ওই ভূতটা বনে থাকতো। এবার এখান থেকে ওর মনের যে ইমাজিনেশনগুলো বেরিয়ে আসবে, বা রোল প্লেয়িংও হতে পারে, মানে ধরুন ওকে বলা হলো তুমি একটা ভূতু, আর আমি একটা ছেলে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, কি করবে ভূতুটা? এবার ও যা যেটা করছে আমরা তাহলে বুঝবো যে ওর ভেতরে ওটাই আছে যে ভূতু এরম করে, সেই অনুযায়ী ওকে রিয়েলিটি ওরিয়েন্টেশনটা দেবো। কিছুতেই দেখুন আমাদের সব স্টিমুলাসেই বাচ্চাকে ওরিয়েন্টেশন তার ভেতরে রাখতে হবে, তো আমরা এটা বন্ধ করে দিতে পারি না।
2: খুব বাস্তব একটা প্রশ্ন করি, মানে খুব ইমোশনাল প্রশ্ন করছি আমরা বাচ্চাদের জগৎ নিয়ে, ভাবনা নিয়ে, কত বছর বয়স থেকে বাচ্চাকে পকেট মানি দেব?
0: পকেট মানি দেখুন আমরা সেই বাচ্চাদেরই দেব যাদের, সব বাচ্চাকে কিন্তু পকেট মানি দেওয়া যায় না, হ্যাঁ এটা কিন্তু দেখতে হবে, যাদের ভেতরে ক্লিনিক্যাল ইস্যুসগুলো আছে, যেটা বলছিলাম যে স্টিলিং, লাইং, মানে কন্ডাক্ট ডিসঅর্ডারের জায়গা রয়েছে, তাদেরকে পকেট মানি দিতে হয় না, তারা নিয়ে নেয়। তো সেই বাচ্চাদের তো আমরা প্রথমেই বলি কোনোভাবেই পয়সা দেওয়া যাবে না। আমরা যদি পকেট মানি, অনেক সময় বাচ্চারা যখন ধরুন স্কুল থেকে টিউশন যাবে, সেই জন্য পকেট মানি দিয়ে দেওয়া হলো, এটা মোটামুটি 8-9 বয়স থেকেই শুরু হয়, সেটা দিতে পারেন, কিন্তু কতটা খরচা হলো, কি হলো, সেটা যেন অবশ্যই রাতের বেলায় বাড়ি ফেরার পর সেটা নিয়ে একটা হিসেব নিকেশ করা হয়। একটা পিগি ব্যাংক সঞ্চয় করার উপায়, বা তার এই এত টাকা সঞ্চয় করলে তুমি এই একটা জিনিস তুমি নিজেকে গিফট করতে পারো, বা আমাদের গিফট দিতে পারো, বা বাড়িতে ধরুন আপনারা ঘুরতে যাবেন, ঘুরতে যান, আমরা যাই, যেটা 6 মাস অন্তর বা 2 মাস অন্তর, তুমি সেখানে কিছু এই জায়গাটা কন্ট্রিবিউট করবে, এই যেটা রেসপন্সিবিলিটি দিয়ে দিলাম, সাথে কিন্তু ওর একটা জায়গা হলো আমি অযথা খরচ করব না। তো 8-9 এর পর থেকে একটু আধটু দিতে পারি, কিন্তু হিসেবটা রাখতে হবে।
2: যখন জন্মদিনে বাচ্চা গিফট পায়, টাকা গিফট পায়, সে সব টাকা যখন মা নিয়ে নেয়, তার মনের মধ্যে একটা অদ্ভুত বিতৃষ্ণা তৈরি হয়, বা একটা রাগ তৈরি হয়, অবুজ রাগ। মা অবশ্যই সব টাকা নেবেন, নাকি বাচ্চার কাছেই রেখে দেবেন, বাচ্চা ইচ্ছা মতো খরচ করবে, কোনটা ঠিক পদ্ধতি?
0: হ্যাঁ, এটা বাচ্চার যদি পিগি ব্যাংক থাকে সেখানে রেখে দিতে পারেন। বাচ্চার ধরুন বাচ্চা কোনো কিছু চাইছে, বাচ্চার কিছু প্রয়োজন, সেখান থেকে ওকে দেখিয়েই যে এত টাকা ছিল আমরা, এবার এটাতে কি একটা হিসেব শেখে বাচ্চা, বাচ্চা সঞ্চয়টা বোঝে, বাচ্চা এরম নয় যে মা সব টাকা নিয়ে নিল, এরম একটা ওদের অলিক কল্পনা থাকে, সেটা থাকবে না। তো ওর জন্যই খরচ করতে পারেন, বা পরিবারের কিছু কাজে লাগাতে পারেন।
1: সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছে বাচ্চা দিন দিন, সে পরিবারের এক সন্তান হতে পারে অথবা অন্যজনের সঙ্গে, তার নিজের বাইরে কিছু ভাবছে না, অন্যজনদের কথা ভাবছে না, কি করে এই অবস্থা থেকে, অর্থাৎ নিজেকে ছাড়া অন্য কিছু ভাবছে না, স্বার্থপর হয়ে যাচ্ছে দিন দিন, এখান থেকে বাচ্চাকে বোঝাবো কি করে?
0: আচ্ছা, যে এই প্রশ্নটা আমি সেই বাবা মাদের করবো যারা এই প্রশ্নটা রেখেছেন, যে আপনারা সেলফ সেন্টার নন তো, পাশের ফ্ল্যাটে যে দরজা বন্ধ করে কারোর অসুবিধা হলে আপনি এগিয়ে যান তো, নাকি ভাবেন যে রাত বিরেতে সমস্যা, থাক বাবা আমরা আমাদের ঘরের মতো ঘুমিয়ে পড়ি। তো বাচ্চারা কিন্তু বড়দের বিহেভিয়ার নকল করে। আপনি যদি সেলফ সেন্টার্ড হন তাহলে কিন্তু বাচ্চাও সেটা বুঝবে যে আমারটা আমার, এইটা প্রথম জায়গা। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাকে দেওয়া শেখানো, শেয়ারিং শেখানো, সেই জায়গাটা, সেটা ছোটোবেলা থেকেই। যদি একটা লজেন্সও খায়, একটা রসগোল্লাও খায়, তিনজনে বসে রসগোল্লাটা ভাগ করে খান, বা পরিবারের অন্য বাদ বাকি লোকজন। এবং দেখুন,

0: কিছু জায়গায় না আমাদের একটু স্বার্থপর হওয়া দরকার। এখনকার যা জীবন তাতে যদি আপনি সবার জন্য করেন না, দেখবেন খালি হাত কিছু নেই আপনার। কিছু কিছু জায়গায় যখন বাচ্চা অবশ্যই বড় হচ্ছে 10 বছরের পর, ওকে কিন্তু একটু শেখাতে হবে যে নিজের জায়গাটা আগে করে নাও, তারপরে বাদ বাকি জায়গাটা। এটা কিন্তু 10 বছরের পর, তার আগে কিন্তু ওকে ওই যখন আমাদের ওই মানে কগনিটিভ ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্টগুলো হচ্ছে, তখন কিন্তু ওকে একটু শেখাতে হবে যে আমরা সবার জন্য করব। তারপরে একটু বড় হয়ে গেলে ওকে কিন্তু পার্ট করে বোঝাতে হবে যে জায়গাটা যে আমরা কত দূর অবধি করব, কোন এক্সটেনশন।
1: রণজিৎ নাই একটা প্রশ্ন রেখেছেন আমাদের কাছে, কিন্তু প্রশ্নটা একেবারেই বাচ্চার হেলথ রিলেটেড। রণজিৎ বাবু, আপনি খুবই চিন্তিত, প্রশ্নটা একটু অন্যরকম। জ্বর এসেছিল, ওষুধ খাওয়ার পর বাচ্চা তোতলাতে শুরু করেছে পরের দিন থেকে। এইটা না আজকের বিষয় নয়, আজকে তো আমরা বাচ্চার মনস্তত্ত্ব
0: নিয়ে একটু আটকাচ্ছি। একটু তোতলামির জায়গাটা না যেটা বলছেন, যদি কোনো এরকম সিচুয়েশনের পরে আসে, হতে পারে কোনো অ্যাংজাইটির কারণ থাকলেও থাকতে পারে, সেটা আমি বলছি, কিন্তু ফিজিক্যাল ইস্যুও থাকতে পারে।
1: এটা আমার মনে হয় একজন
0: পেডিয়াট্রিশিয়ানকে দেখানো উচিত, একদম একদম।
1: তিনি যদি বলেন যে এটা একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে, তখন আপনি প্যারেন্টিং এক্সপার্ট বা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাবেন, কিন্তু এটা ইমিডিয়েট আপনি কোনো পেডিয়াট্রিশিয়ানকে দেখান।
2: এই মুহূর্তে আমাদের সঙ্গে লিসনার রয়েছেন, আমরা সরাসরি যাব তার কাছে। হ্যালো,
3: নমস্কার, আমি রানাঘাট থেকে ভবত শাহ বলছি।
2: বলুন,
3: আমার দুটো প্রশ্ন রয়েছে। একটা প্রথম প্রশ্ন হচ্ছে, কোন একটা বাচ্চা পড়ার ব্যাপারে সে হয়তো মিথ্যা কথা বলছে বারবার, সে ভাবছে যে শুধু মারবি, এর বেশি আর কি করবে। ম্যাডামকে সে বলছে কোন একটা কাজ করেছে, অথচ ম্যাডাম পড়তে আসলে দেখছে সে কাজটা করেনি, সে খাতায় গিয়ে দিচ্ছে বলে দেখুন ম্যাডাম করেছে, অথচ করেনি। তো এটা কিভাবে কাটানো যায়? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, কোন একটা বাচ্চা সবকিছু করতে পছন্দ করছে, পড়ার ব্যাপারটা ঠিক পছন্দ করছে না, এটা কিভাবে কাটানো যায়?
1: বেশ,
2: পড়ার ক্ষেত্রে ভয় কি করে কাটাবে?
0: হ্যাঁ, পড়ার ক্ষেত্রে ভয় বড়রাই আমরা ভুল করে তৈরি করে দিই, কিন্তু যে পড়বি না তো তাহলে অন্ধকার ঘরে আটকে রাখবো, না পড়লে কিন্তু আমরা কেউ তোকে ভালোবাসবো না, এই টক্সিক ফিয়ারগুলো যেন আপনারা না দেখাবেন না। আর যদি এগুলো করে থাকে তাহলে ওর এই যে টিচারের কথা বলছিলেন, যে একটু হয়তো টিচারের কাছে মিথ্যে কথা বলছে, হোমওয়ার্ক করে ফেলেছি বা করবো, এরম জায়গা তৈরি হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে ও কোনো একটা ভয়ের থেকে এই কথাটা বলছে, হয়তো মারের ভয়, বকার ভয়। আর বাড়িতে যেটা হয় যে সবাই মিলে একসাথে, মানে টিচার বকছে, বাবা মা এসে গেল, তারা সবাই মিলে একসাথে বকছে, এই জায়গাটা না করে ওকে ওর এই ফিয়ারটা কেন তৈরি হলো সেটা, মানে কেনতে বেশি ফোকাস করা, সেটা করা। এবং যদি দেখছেন যে মিথ্যে কথা বলতেই থাকছে, অন্য কোনো বিষয়েও মিথ্যে কথা বলাটা জারি রাখছে, তাহলে কিন্তু বলবো অবশ্যই প্রফেশনালের হেল্প নিন, কারণ এই বয়সে কিন্তু বাচ্চাদের অযথা মিথ্যা কথা বলার একটা প্রবণতা দেখতে পাওয়া
2: যায়। আরও একজন আছেন সঙ্গে, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
1: না ছিলেন তিনি।
2: আমি তাহলে শিক্ষকের প্রশ্ন যেটা বললেন, শিক্ষক তাহলে কি বাচ্চার বন্ধু হবে নাকি অভিভাবক হবে?
0: দেখুন, আমরা আমাদের জীবনে এরকম অনেক টিচারকে পেয়েছি যারা একদম বন্ধু, আবার এমন টিচারকে খুব ভয় পেয়েছি, বলেছে বাপরে ওই ওই স্যারের বা ওই ম্যাডামের ক্লাস আছে, আমাদের তো এই সব কিছু করে ফেলতে হবে। এবার বন্ধু
1: আরও সহজ করে দিচ্ছি,
0: হ্যাঁ,
1: শিক্ষক বকবে মারবে নাকি শুধুই বোঝাবে এবং স্নেহ দিয়ে পড়াবে?
0: দেখুন বাবা, শিক্ষক তো বাবা মারই আরেকটি রূপ বলা যেতে পারে, তো মারা কখনোই অ্যাকসেপ্টেড নয়, মারা যাবেই না। বকতে পারেন, কিন্তু বকাটা এক ক্লাস অন্য বন্ধুদের সামনে নয়, সবাই একই রকম ইমোশনাল হয় না, মানে সবার ইমোশন একই রকম হয় না, ইমোশনালও হয়ে পড়ে। তো সে কারণে সে যদি খারাপ কিছু করে, এমন কিছু খারাপ করছে, তাকে আলাদা করে, এবং বিভিন্ন স্কুলে সাইকোলজিস্টরা থাকেন, বা কিছু মানে টিচারদের যেটা বলবো যে তাদের কিন্তু একটা, মানে ওদের তাদেরকে অনেক বাচ্চা একসাথে সামলাতে হয়, তো আমাদের কাছে এসে তারা বলেন যে আমরা নার্ভ কন্ট্রোল করে রাখতে পারি না, আমরা রেগে যাই, চেঁচিয়ে ফেলি।
1: আমরাও তো ছোটবেলায় মারধর খেয়েছি। আমি বলছি মারধর নিয়ে কি একটু বেশি বাড়াবাড়ি হয়? মানে এই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টরা কি এত বেশি কনসার্ন করে দেন আমাদের?
0: হ্যাঁ দেখুন, আমরা এখনকার দিনে তো আমরা অনেক বাচ্চারা অনেক বেশি ইমোশনাল। আপনি মার খেয়েছেন, মার খেয়ে আমি আপনি মাঠে গিয়ে একটু দৌড়ে খেলেছি, আমাদের ওই জায়গাটা তো ভুলে গেছি, কিন্তু এখন মার খেয়েছে হয়তো পাশের ঘরে দরজা বন্ধ করে ও কেঁদেছে, কারণ ওর কোনো বন্ধু নেই, ওকে বলার নেই। তো সে কারণে এরম নয় যে আগেকার প্যারেন্টিং দিয়ে আমরা খুব ভালো বড় হয়েছি, বা আমরা কিন্তু এখন এইরকম মিডল এজের অনেক সাইকিয়াট্রিক ইলনেসও দেখছি যারা এই ট্রমাগুলো ক্যারি করে নিয়ে যাচ্ছে। আমাদের অনেক বন্ধু ছিল, আমাদের এই মানে মানে ধরুন স্কুলে অনেক বন্ধু ছিল। আপনি আমি একটা জাস্ট একটু বলছি যে আমি এক বাচ্চাকে জিজ্ঞেস করছি তোমার বন্ধুদের বিষয়ে বলো, তো ও বন্ধুদের নাম ধরে বলছে না, এরম বলছে রোল নাম্বার 5 আমার পাশে বসেছিল, রোল নাম্বার 3 আমাকে এটা বলেছে। মানে বুঝতে পারছেন কি কম্পিটিটিভ জায়গা, এটা কিন্তু মা বাবারাই তৈরি করে দেন। আর যেটা বলছিলেন যে বন্ধু হবে কি না টিচার, দেখুন একটা যায় সময় কিন্তু বন্ধুত্বের বাইরে গিয়ে একটু স্ট্রিক্ট হতে হয় টিচারদের, সেটা হতে হবে, হ্যাঁ, কিন্তু সেটা সব বাচ্চার জন্য নয়, সব বাচ্চার জন্য নয়।

0: সেটা কিন্তু বুঝতে হবে বাচ্চা, কেননা টিচাররা তো বাচ্চাদের হ্যান্ডেল করেন খুব ভালো করে, মা বাবারই পরের স্থান। যে বাচ্চারা দেখছেন একটু ইমোশনাল, যে বাচ্চারা দেখছেন একটু অন্য রকম, ওদের কিন্তু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে, বকে মেরে কিন্তু হবে না, যেটা আমরা বলি পজিটিভ রিওয়ার্ড।
1: কিন্তু আপনি যে কথা বলছিলেন, এখন বাচ্চাদের উপর অনেক স্ট্রেস, মূলত পাঁচটা পর্যন্ত স্কুল করবে,
0: এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি
1: আছে, বাড়িতে আসার পরে তিনটে অনলাইন টিচার, দুটো অফলাইন টিচার, তারপরে বাড়িতে মায়ের বকাবকি শুনতে হবে, তা ওরাই স্ট্রেস এটা রিলিজ করবে কি করে?
0: ওদের স্ট্রেস রিলিজ করার জন্য এখন তো যেটা করা হয় যে গেমিং জোনে টাকা দিয়ে গেম খেলানো হয়, সেটা না করে, সেটা দেখুন, সেটা ছাড়া আমাদের আর গতিও নেই। হ্যাঁ, যদি একটু মাঠ পাওয়া যায়, যদি একটু দৌড়ানো যায়, যদি একটু বন্ধু মহলটা বড় করা যায়, যদি বাবা মার সাথে বন্ধুত্বটা খুব ভালো হয় পরিবারে। আগে কি হতো, একান্নবর্তী পরিবার, মা সময় পাচ্ছে না, কাকিমা খাইয়ে দিচ্ছে, ঠাকুমা চান করিয়ে দিচ্ছে। এবার এই পরিবারের প্যাটার্নটা তো আজ বললেই কাল বদল হয়ে যাবে না, কিন্তু এটাও বুঝতে হবে এখন যা কম্পিটিটিভ যুগ, তাতে কিন্তু বাচ্চারা হয়তো, আমরা বাড়িতে এরম রাখলাম, হায়ার স্টাডি করতে গিয়ে তখন কাকে পাবে বলুন? হয়তো আমরা এমনভাবেই বাচ্চাকে বড় করছি হয়তো ওদের ভবিষ্যতের জন্যই, যখন ওরা হস্টেল লাইফ কাটাবে, যখন ওরা বড় হবে। আমরা একসময় যা করতাম তাই আমাদের বাচ্চারা যে ক্যারি ফরওয়ার্ড করবে তা তো নয়, ওদের দিন বদলেছে, আমাদের এটা অ্যাকসেপ্ট করতে হবে, জেনারেশনের বদলটা অ্যাকসেপ্ট করতে হবে।
1: বাচ্চারা ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে আমার মতো, কিন্তু সেই ইন্ট্রোভার্ট হয়ে গেলে তারা, তাদেরকে কথা বলা শেখাবো কি করে?
0: ইন্ট্রোভার্টটা তারা তখনই হয় যখন তারা একটা ভয় পায় যে আমি কোনো, মানে ফিয়ার অফ বিইং জাজড, আমি কিছু বললে ওরা কি ভাববে, এটা কি বলা উচিত, বলবো না, থাক বাবা কি মনে করবে। এই যে জাজমেন্টের ভয়টা থেকেই কিন্তু আমরা আমাদের নিজের ইমোশনকে রিপ্রেস করে দিই। তো পরিবার, পরিবার যেন অ্যাকসেপ্ট করে, নন জাজমেন্টাল থাকে, এবং ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট বাড়িয়ে দেওয়া যায় না, এটা তাদের পার্সোনালিটি প্যাটার্ন। তো সে যদি ইন্ট্রোভার্ট হয় তাকে জোর করে এক্সট্রোভার্ট বাড়ানোর দরকার, সে ইন্ট্রোভার্ট, তার একটু সময় লাগে, তার মিশতে একটু সময় লাগে, কিন্তু তারা একটু সময় দিন তাকে, এরকম বুলি করা নয় যে এই ও তো পারেই না, এই তো ও তো এক কোনায় দাঁড়িয়ে আছে, এইটা যেন না হয়।
2: না, আমি এখানে একটা ফুটনোট অ্যাড করতে চাই যে বিশ্বজিৎ যদি ইন্ট্রোভার্ট হয় তাহলে এরকম ইন্ট্রোভার্ট যেন ঘরে ঘরে এরকম ইন্ট্রোভার্ট বাচ্চা আসুক, তাহলে আমাদের সংসারগুলো অনেক সুখের এবং শান্তির হবে। আচ্ছা, এরপর যে প্রশ্নটা আমার অনেকক্ষণ থেকে জানতে ইচ্ছে করছে, একটি বাচ্চার সামনে বাবা মা কোন পাঁচটি ভুল কখনো করবে না?
0: একে অপরের সাথে এমন কোনো কমিউনিকেশন যাতে অপমানজনক কমিউনিকেশন, সেটা করবেন না, তুলনা করবেন না। তোর, আমরা বলো বড় বয়সে এই, ছোট বয়সে এই করেছি, তোরা তো অনেক কিছু পেয়েছিস তাতেও এই, তোরা এসি পেয়েছিস, লাইট পেয়েছিস তাতেও রেজাল্ট এই, এই কম্পেয়ারিং করবেন না। বাচ্চাদের তোর দ্বারা কিছু হলো না, পারবি না, এরম যদি করিস তাহলে আর এই স্কুলে রাখবে না, এই নেগেটিভ কমেন্টসের জায়গায় যাবেন না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে বাচ্চাকেও না আমরা অজান্তে, মানে বাবা মারাই বুলি করে দিই, ওই ন্যাকামি করে কাঁদছিস জানি, এই কান্নার পেছনে তো কুমিরের কান্না, এই যে আমরা বুলি করছি, এই যে ক্রিটিক্যাল কমেন্টসগুলো করছি, ওদের ইমোশন, ট্রু ইমোশনটা বুঝছি না, রাগের পেছনে যে দুঃখটা আছে বুঝছি না, এইটা, এই কমেন্টসগুলো আমরা করবো না।
2: একটা বাচ্চা বাইরে যেতে চাইছে, বন্ধুদের সাথে বেড়াতে যাবে কয়েকদিনের জন্য, সবে একটা পাস দিয়েছে, তাতেই তার মনে হয়েছে যে এবার আমি বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারি, বা পাস দেয় উনি এখনও, ঠিক কোন বয়স থেকে ছাড়াটা সেফ এবং এটা কন্ট্রোল করবে কি করে বাবা মা?
0: দেখুন, 18 বছরের আগে তো কোনোভাবেই না, যদি 18 বছরের পরেও যদি হয়, দেখতে হবে বাচ্চার যে গ্রুপে যাচ্ছে সেই বাচ্চারা, বাদ বাকি যারা রয়েছে, সেই বাচ্চাদের বিহেভিয়ার কীরকম, কোথায় যাচ্ছে, সেইটা কি আমাদের কন্ট্রোলে কি না, আমরা সেখানে, মানে হোটেল বুকিং বলুন বা যেখানে যাচ্ছে, বা ধরুন ওই স্লিপ ওভার, এখন একটা হয় না যে বন্ধুর বাড়িতে স্লিপ ওভার, পাজামা পার্টি, এবার সেই জায়গায় বড়রা কেউ উপস্থিত থাকছে কি না সেই জায়গাটা রাখা। কিন্তু যখন দেখছেন বাচ্চাদের কোনো রকম অ্যাডিকশান রয়েছে, মোবাইল অ্যাডিকশান, এরকম কিন্তু হয় যে স্লিপ ওভারে ঘুম আর হলো না, মানে সেটা তো যেটার জন্যই যাওয়া, গেমই খেলে যাচ্ছি, বা অন্য রকম অ্যাডিকশানের জায়গাও কিন্তু আমরা, সাবস্টেন্স অ্যাবিউজ, সেটাও তৈরি হয়,
2: বাচ্চা নেশা করছে, মাদক নিচ্ছে বা ড্রাগ নিচ্ছে, খুব ছোটবেলা থেকে স্কুল কলেজ থেকেই শুরু হয়, অনেক স্কুলের চারপাশে বিভিন্ন ড্রাগ বিক্রি হয়, বাবা মা সচেতন হবেন কি করে, ধরবেন কি করে?
0: বাচ্চার যদি দেখেন যে ঝিমুনি ভাব খুব রয়েছে, বাচ্চার যদি দেখেন যে একটা মানে সব কিছু থেকেই অ্যালুফ, মানে কোনো কিছুই ওর গা ছাড়া একটা ভাব, এরম একটা রয়েছে, বাচ্চার মধ্যে মুডের চেঞ্জ হয়েছে, বাচ্চার ভেতরে খুব রাগ, হঠাৎ অমনোযোগিতা ক্লাসে বা পড়াশুনোয় হঠাৎ একটা চেঞ্জেস, হঠাৎ চেঞ্জটাই কিন্তু সমস্যার। যেই বাচ্চা দুষ্টু সে কিন্তু দুষ্টুমিটা কনসিস্টেন্ট থাকে, কিন্তু যার মধ্যে হঠাৎ একটা চেঞ্জ, তাহলে বুঝবেন যে এমন একটা পাল্লায় পড়েছে বা এমন একটা জায়গায় ঢুকেছে, এখানে কিন্তু অসুবিধার, সেখানে কিন্তু ঢুকতে হবে এবং অবশ্যই প্রফেশনালসের হেল্প নিতে হবে।
2: বেশ, বাবা মায়ের ঝগড়া, তাদের ডিভোর্স বাচ্চাকে কতটা এফেক্ট ফেলে তার উপর
0: করে? একদম মেন্টালি,
2: যে বাবা মায়ের ডিভোর্স কেস চলছে তারা বাচ্চাকে হ্যান্ডেল করবে কি করে?
0: দেখুন, এইরকম জায়গায় আমরা যদি বাচ্চা একটু বড় হয়, 6-7 বছর বা এরকম বয়স হয়, তাহলে কিন্তু আমরা বলি যে বাচ্চা থেকে কনসার্ন নিন, যে আমরা আমাদের আমি আমরা বুঝতে পারছি বাড়িতে যেরকম রোজ চেঁচামেচি হচ্ছে, তোমার তাতে কষ্ট হচ্ছে, আমাদেরও হচ্ছে, কারণ আমরা রাগ করে ফেলছি, তো তুমি আমরা চাই যে তুমিও খুব ভালো থাকো, আমরাও খুব ভালো থাকছি, এবং সেই জন্য আমরা একটা ডিসিশান নিতে যাব। এবং সেটার জন্য আমি বাবা মাদের বলবো, আপনারা হাজব্যান্ড ওয়াইফ হিসাবে হয়তো পৃথক হলেন, কিন্তু বাবা মা হিসাবে যে রোলগুলো এখন অনেকেই করেন, সেই রোলে যেন আপনারা থাকেন। এবং বাচ্চার কনসেন্ট নেওয়া, যে ও কি চাইছে, এরম নয় যে ওর উপর চাপিয়ে দেওয়া তুই বাবার কাছেই থাকবি বা মায়ের কাছেই থাকবি, এটা নয়। এবং যখন আমরা মানে বাচ্চার সামনে রেগে গেলাম, আমরা তো সবসময় বলি যে বাচ্চার সামনে রাগারাগি, ঝগড়াঝাটি, ফ্যামিলি কনফ্লিক্টস, ব্লেমিং, এগুলো করবেন না। ধরুন করে ফেললেন, আবার ওই জায়গাটায় ব্যাক করুন যে বাবা আমি না সে কালকে সকালে খুব রাগ করে চেঁচিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমারও কষ্ট হয়েছে, আমারও খুব কষ্ট হয়েছে, এটার জন্য আমি খুব সরি, এবং আমি চেষ্টা করব আর না করার, কথাটা রাখার চেষ্টা করুন।
1: অনেক সময় যখন বাচ্চারা বাড়িতে থাকেন, বড়রা আসেন, তাদের উপর জোর করাই প্রণাম কর প্রণাম কর জোর করা হয়, এটা কি খুব করা উচিত? কি ধরনের চাপ পড়ে তাদের উপরে? তারা হয়তো খুব একটা রেসপেক্ট করে না, বরং ডিসরেসপেক্টই করে।
0: দেখুন, অনেক পরিবারে মোরাল ভ্যালুস খুব হাই হয়, তাদের পরিবারে যে বাচ্চারা করতে চাইছে, অনেকে বাচ্চারা করেও নেয়, আর যে বাচ্চারা করতে চাই না, মানে ধরুন মুখে এক্সপ্রেশন মানে হাসলোই না, এসে ধূপ করে একটা প্রণাম করে ঘর থেকে বেরিয়ে গেল, এটা কিন্তু মেনলি ডিসরেসপেক্ট করাই হলো। তো সেখানে খুব জোর করার প্রয়োজনীয়তা নেই, কিন্তু সম্মান শুধু প্রণাম করলেই আসে তা নয়, কিন্তু সম্মান কথায় আসে, পরিবারের কেউ আসলে তার সামনে বসে গল্প করাতে আসে, বা তাকে তার সাথে ভাব আদান প্রদানে আসে, সেগুলো করছে কিনা সেটা দেখতে হবে।
2: একজন বাচ্চাকে ভালো মানুষ তৈরি করব, মা বাবা কোন 5টা গুণ ছোটবেলা থেকে তার মধ্যে ইনজেক্ট করতে শুরু করবে?
0: একটা জায়গা হচ্ছে বড়দের রেসপেক্ট করা, বড়দের মানে বড়দের বা ছোটদের, শুধু বড়দের নয়, মানে এমন কোনো কথা না বলা, কারণ যেটাতে সামনের মানুষ দুঃখ পায়। দ্বিতীয় হচ্ছে বাচ্চার যে মানে পড়াশুনোটাই সব নয়, মার্কস ইজ নট ইজ ইকুয়াল টু ইন্টেলিজেন্স, এটা বুঝতে হবে। তুমি ভালো মার্কস পেয়েছো মনেই মানেই তুমি খুব বুদ্ধিমান এবং তুমি খুব গুড বয় বা গুড গার্ল তা নয়। আর একটা জায়গা সেটা হচ্ছে ভয়, ফিয়ার ইজ নট ইজ ইকুয়াল টু ওবিডিয়েন্স, মানে আমার বাচ্চা আমার কথা খুব শোনে, এটা হয়তো ভয়ে শোনে, আদৌ কি তাই, এটা দেখতে হবে। আর একটা জায়গা সেটা হচ্ছে পরিবারের মানে পরিবারের পরিবেশটা যদি ভালো থাকে, তাহলে বাচ্চার মধ্যে কিন্তু মানে কমিউনিকেশনের জায়গাটা ভালো থাকে, মানে সে ভয় পায় না কোনো কিছু বলার আগে, সে কারণে সেই ওপেন কমিউনিকেশন, ডিরেক্ট কমিউনিকেশন যেন হয়, মানে সুইচবোর্ড কমিউনিকেশন না হয়। সুইচবোর্ড মানে আমি রেগে গেলাম, আমি আমার বাচ্চাকে দিয়ে হাজব্যান্ডকে দিয়ে বললাম যে বাবাকে এটা বলে দে, মাকে ওটা বল হয়ে গেছে, এইরকম কমিউনিকেশানে যেন বাচ্চা অভ্যস্ত না হয়। এবং বড়দের বিহেভিয়ার, কারণ বাচ্চা সবসময় নকল করে, বাচ্চারা বিহেভিয়ার দেখে শেখে, ইমিটেশন, তো সে কারণে আপনারা কীরকম বিহেভ করছেন, রেগে গেলে আপনারা চিৎকার করেন, রেগে গেলে আপনারা শান্ত হয়ে নিজেকে বলেন বাবা আমার মাথাটা না গরম হয়ে গেছে, একটু সময় দাও আমি মাথাটা ঠান্ডা করে তোমার সাথে কথা বলছি, এই কমিউনিকেশান থাকলে দেখবেন বাচ্চারও এরকম টেম্পার টেন্ট্রামস হচ্ছে না। যদি আপনি কেন করেছিস বলে একটা চিৎকার করে জিনিসপত্র ছুড়ে দিলেন, তাহলে কিন্তু ওইটাই নকল করে এই বিহেভিয়ার।
1: ক্যাবলা বাচ্চাকে স্মার্ট করবো কী করে?
0: দেখুন, ক্যাবলার মাপকাঠি নেই। ক্যাবলা মানে কি, যদি যদি বলেন যে ইন্টেলিজেন্সের জায়গাটা থেকে লো রয়েছে, এমআর বা মেন্টাল রিটার্ডেড, তাদেরকে আমাদের চলতি সমাজে ক্যাবলা বা বোকা এরম বলা হয়ে থাকে। দেখুন, বুদ্ধি বাড়ানোর ওষুধ কিছু তৈরি হয়নি এখনো পর্যন্ত, কিন্তু তার যদি সোশ্যাল স্কিল বেটার করার জন্য তাকে রেসপন্সিবিলিটি দেওয়া, ডিসিশন মেকিংয়ে পার্ট নেওয়ানো, তাকে কিছু সোশ্যাল মানে কমিউনিকেশনে ইনভলভ করে দেওয়া, যে ঠিক আছে আমরা দোকানে গেছি, তুমি কাকুকে বলো যে তোমার কি চাই, হিসেব, এই যে তোমার কাছে 10 টাকা রইলো, তুমি চিপস কিনবে আর তার সাথে বিস্কিট কিনবে, এই রইলো টাকা। আপনি এইরকম কমিউনিকেশানে ওকে ইনভলভ করা, কিন্তু সবসময় সব কিছু আপনি বলে দেবেন না। আজকের ওয়েদারটা দেখতো বাবা, আজকে কি ছাতা নিয়ে বেরোবো, ওকে ডিসিশন নিতে দিন।
1: সবার সঙ্গে মিশতে পারে না বাচ্চা, বলে একদম আনসোশাল, একে মনোবিদের কাছে নিয়ে যেতে।

0: হবে। সত্যি কি সবার সঙ্গে মিশতে পারে না, সে সবার সঙ্গে কথা বলতে পারে না, নাকি তার আলাদা করে কোনো ট্রেনিং দরকার? বাচ্চা
1: আলাদা করে নয়, এই যে ও মিশতে পারলো না বলে আপনারা ওকে একটা ক্রিটিক্যাল কমেন্ট করে দিলেন, তোকে নিয়ে না কোথাও যাওয়া যায় না, সভ্য সমাজে তোকে নিয়ে যাওয়া যায় না। এই যে আপনি কথাটা বললেন, ও আপনি ভাবলেন পরের দিন হয়তো ও খুব ভালোভাবে সবার সাথে মিশবে, একদম নয়। এই যে আপনি একটা কথা বলে দিলেন, ও পরের দিন আরও লুকিয়ে যাবে যে আমি কি কথা বলতে পারবো ঠিক করে বাবা।

0: যখন একটু মনে হবে তুমি বন্ধুর সাথে কথা বলবে বলো, বা আমি কি তোমাকে হেল্প করবো, এই যে দেখো বন্ধু এসছে একটু হ্যান্ডশেক করো, চলো আমরা আন্টিকে বলি আন্টি কেমন আছো, মানে আমরা প্রথমে হাতে ধরে একটু সোশ্যালাইজেশনটা শিখাবো, কিন্তু আলাদা স্কিল যে আছে শিখতে হবে, কোর্স আছে, এরকম কোনো বিষয়। আচ্ছা,
1: বাবা মা একটা খুব বাজে ফাইটের মধ্যে দিয়ে যান, বাবা মা মানে পুরো ফ্যামিলিটাই সিবলিং ফাইট, ভাই বোনের মধ্যে ঝগড়া, ভাই বোনের মধ্যে মারামারি, এবং এটা যদি ছোট থেকে খুব টেন্ডারলি হ্যান্ডেল না করা হয় সম্পর্ক খারাপ হয়ে যায় ভাই বোনের। মা বাবা এই দুটি সন্তান বা একাধিক সন্তানের ক্ষেত্রে কিভাবে বিষয়টা ছোট থেকে হ্যান্ডেল করবেন?
0: একদম সিবলিং রাইভালরি যেটা আমরা বলি, প্রথমেই বলবো যে যখন বড় বাচ্চা রয়েছে, ছোট ভাই বা বোন আসছে, ওকে প্রিপেয়ার করা যে ভাই বা বোন আসছে, এরম নয় যে ওই তো ভাই এসছে বোন এসছে তোর তোকে আর কেউ ভালোবাসবে না, এই তো বোনকে আমরা বাড়িতে নিয়ে যাব, তোর বোনকেই বেশি ভালোবাসবো, এরম কমেন্ট না করা। এরম বলা যে বোন এসছে, বোনের রেসপন্সিবিলিটি তোমার, বোনকে তুমি জামাটা পরিয়ে দেবে, বোনের জামাগুলো তুমি এইভাবে খাওয়াবে বা এই জায়গাটা। দ্বিতীয়ত হচ্ছে কম্পেয়ার না করা, যে দেখ বোন কিন্তু করে ফেলেছে, দাদা কিন্তু করে এইরকম, কারণ ওদের একটা ব্যাপার থাকে যে মা দাদাকেই বেশি ভালোবাসে বা মা বোনকেই বেশি ভালোবাসে। কিছু জায়গায় বড় বাচ্চাটিকে ছোট বাচ্চার রেসপন্সিবিলিটিতে ইনভলভ করা, আর একটা জায়গা সেটা হচ্ছে যে বাচ্চাদের ভেতরে না আমরা এরকম একটা করে দিই যে দেখ দাদার থেকে দেখে শেখ, দাদা এটা করলো তুই তো পারিস না, তোর দ্বারা আর হবে না, দিদি দেখবে অনেক দিন বড় হবে। মোটিভেট করলাম না, কিন্তু ডিমোটিভেট করলাম, সিবলিং রাইভালরি তৈরি হলো। এই জায়গাটা যেন না থাকে, এবং দুই বাচ্চাকে সমান চোখে দেখা, কাউকে যেন কোনো মানে ওদের সামনে যদি পরিবারের অন্য কেউ এসেও এরম বলে, বাবা মারা কিন্তু ঢাল হয়ে দাঁড়ান এবং ফাইট করুন।
2: আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে, আর এক মিনিট সময় আছে। যারা অনুষ্ঠান শুনছেন তারা অনেক স্বপ্ন নিয়ে অনুষ্ঠান শুনছিলেন, কিন্তু অনেকের ক্ষেত্রেই স্বপ্ন ভেঙে যায়, তারপরে তারাও মানে ছেলে মেয়েদের জন্য নিজেরাই অসুস্থ হয়ে পড়ে। সুতরাং একদম টেক অ্যাওয়ে মেসেজ, বাবা মায়েরা কী করবেন?
0: আপনারা জীবনে যা যা পাননি বাচ্চাকে দিয়ে সেইটা সেই জায়গাটায় আমি পৌঁছে দেব বাচ্চাকে, এই আশাটা রাখবেন না। বাচ্চাকে বাচ্চার মতো বড় হতে দিন, বাচ্চা আপনার কিন্তু নিজস্ব অধিকার নয়, ওকে আপনি পৃথিবীতে এনেছেন বলেই সব অধিকার ওর আপনার না আপনার ওর ওপর নেই, ওকে একটু বাঁচতে দিন, এটাই বলবো।
1: বেশ, এতক্ষণ সঙ্গে ছিলেন অনন্যা সেনগুপ্ত, আমাদের আজকের বিশেষজ্ঞ প্যারেন্টিং কনসালটেন্ট, তিনি তার কথা বললেন, আপনারা শুনলেন। আমরা ফিরছি বিশ্বজিত আর মনীষা আবার ঠিক 11:10 শুনতে থাকুন FM Gold।

0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: শুনছেন বেঁচে থাকার গান, বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনার সঙ্গে, থাকবে একেবারে রাত 12টা পর্যন্ত। আজ বুধবার, আর বুধবার মানেই বেঁচে থাকার গান।
0: লড়াইয়ের কথা, জীবনের কথা, শুনছেন বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান, 100.1 FM Gold-এ বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান, 100.1 FM Gold-এ।

100.1 FM গোল্ডে বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিৎ আর মনীষা আপনাদের সঙ্গে। আজ এমন একটা গল্প বলবো, গল্প না ঘটনা, বাবা মেয়ের ঘটনা, যারা কিনা লড়াই করে বিস্তৃত ঘাসের মাদুরকে আবার নিয়ে আসেন মানুষের ঘরে ঘরে। কাশ্মীরের হাতে বোনা ঘাসের মাদুরগুলো যখন ঘর বাড়ি থেকে হারিয়ে যাচ্ছে, তখন গোলাম হাসান ও তানজিলা নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন, জীবিকার সুযোগ তৈরি করছেন এবং সেই পুরনো শিল্পকে নতুন করে জীবন খুঁজে পেতে সাহায্য করছেন। চকচকে টালি, ডিজাইনার কার্পেট আর আমদানি করা সাজ সামগ্রীর এই যুগে ঐতিহ্যবাহী কারুশিল্প দৈনন্দিন জীবন থেকে নীরবে বিলীন হয়ে যাচ্ছে। কাশ্মীর জুড়ে যে বাড়িগুলো একসময় হাতে তৈরি মেঝে আচ্ছাদনের উপরে নির্ভরশীল ছিল, সেগুলো ক্রমশ আধুনিক বিকল্পের দিকে ঝুঁকছে। এর ফলে শুধু আভ্যন্তরীণ নকশাতেই পরিবর্তন আসেনি, বরং উপত্যকার জীবনকে একসময় রূপদানকারী যে দক্ষতা এবং ঐতিহ্য বিলুপ্ত হচ্ছে তাকে ধরে রেখেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কাশ্মীরের এই ওয়াগে বা উগুভো নামে পরিচিত যে শিল্প, সেটা আবার ফিরিয়ে আনছেন বাবা এবং মেয়ে। সে গল্প বলবো গানের বিরতির পর।

বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডে। বলছিলাম কাশ্মীরের সেই মাদুরের কথা, শুকনো ধানের খড় এবং জলাভূমির নল খাগড়া দিয়ে হাতে বোনা এই মাদুরগুলো শীতকালে ঘর গরম এবং গ্রীষ্মকালে ঠান্ডা রাখত। 2000-এর দশকের শুরু পর্যন্ত এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন ছিল যাদের এটা ছিল না, অর্থাৎ প্রায় প্রত্যেকটা পরিবারেই এই মাদুর ছিল। কিন্তু জীবনযাত্রার পরিবর্তন এবং সস্তা কারখানায় তৈরি বিকল্প আসার ফলে এই শিল্পটি একেবারে প্রান্তিক হয়ে যায়, চাহিদা কমে যায়, কারিগররা তাদের তাঁত ছেড়ে দিয়ে কাজের সন্ধানে চলে যায় অন্যত্র। ধীরে ধীরে শতবর্ষ পুরনো এই ঐতিহ্য বিলুপ্ত হতে শুরু করে।

পশমিনা শাল থেকে শুরু করে আখরোট, কাঠের খোদাই এবং পেপার ম্যাশের কাজ পর্যন্ত কাশ্মীর তার কারুশিল্পের জন্যে দীর্ঘকাল ধরে পরিচিত, যদি এই শিল্পগুলোর মধ্যে কয়েকটা এখনও সমৃদ্ধ লাভ করেছে। অনেক স্বল্প পরিচিত ঐতিহ্য টিকে থাকার জন্যও সংগ্রাম করছে। উগুভ বয়ন শিল্প ছিল সেগুলোর মধ্যে অন্যতম। তরুণ প্রজন্মের শিক্ষা, শহুরে চাকরি এবং ডিজিটাল পেশার দিকে ঝুঁকে পড়ায় কম সংখ্যক মানুষ এই কারুশিল্প শিখতে আগ্রহী হচ্ছিল। জ্ঞান বা নলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কারিগর না থাকায় উগুভর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এক বাবা ও মেয়ে একটি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। শ্রীনগরের একটি পরিবার এই শিল্পকে হারিয়ে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নেয়। গোলাম হাসান এবং তার মেয়ে তানজিলা গত কয়েক বছর ধরে এটাকে বাঁচিয়ে রাখেন। তাদের গল্প বলবো গানের বিরতির পর।

শুনছেন বেঁচে থাকার গান। সেই বাবা আর মেয়ের কথা বলছি আমরা, যারা একটা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। শ্রীনগরে একটি পরিবার এই শিল্পটিকে হারিয়ে না যেতে দেওয়ার প্রতিজ্ঞা করেছিল, গোলাম হাসান ও তার মেয়ে তানজিলা, যাদের নিয়ে কথা বলছি। গত কয়েক বছর ধরেই উগুভ বয়ন শিল্পকে আবার বাঁচিয়ে তোলার জন্য তারা চেষ্টা করে আসছেন। এটা শুধু একটা সাংস্কৃতিক ঐতিহ্যই নয়, স্থানীয় পরিবারগুলোর জীবিকার উৎসও বটে। নিজের বাড়ির ভিতরে একটা ছোট্ট প্রচেষ্টা হিসেবে যা শুরু হয়েছিল, তা ধীরে ধীরে সামাজিক উদ্যোগে পরিণত হল। ডালগেটের বাসিন্দা এক কলেজ ছাত্রী জানাচ্ছেন, তানজিলা তার বাবাকে কাজ করতে দেখে এই কারুশিল্পটি শিখেছেন। একবিংশ শতকের শুরুর দিকে চাহিদা ক্রমাগত কমতে থাকায় খুব কম সংখ্যক কারিগরই উগুফ বুননের চর্চা করছিলেন। শিল্পটি একরকম উঠেই যাচ্ছিল। সেই আশঙ্কায় গোলাম হাসান 2020 সালের পর থেকে ফের একে পুনরুজ্জীবিত করতে প্রতিজ্ঞাবদ্ধ হন। ধীরে ধীরে আগ্রহ ফিরে আসায় প্রতিবেশী ও স্থানীয় মহিলারা দক্ষতার সঙ্গে শিখতে চায় কাজটি। তানজিলা তার বাবার এই উদ্যোগে যোগ দেন এবং উৎপাদন বাড়াতে, গ্রাহকের সঙ্গে সংযোগ স্থাপন করতে, তরুণ কারিগরদের সঙ্গে এই শিল্পের প্রতি আকৃষ্ট করতে সাহায্য করেন। তিনি বলছেন, আমি বাবার পাশে বসে তাকে কাজ করতে দেখতাম, ধীরে ধীরে আমি শিল্পটি শিখে ফেলি। তিনি তারপর আমাকে উৎসাহিত করেন এই কাজে যোগ দিতে। আমার পরিবারকে সাহায্য করার একটি উপায় হিসেবে যা শুরু হয়েছিল, তাই আমার শখ এবং পড়াশোনার জন্য আয়ের উৎস হয়ে উঠল। তানজিলার এই বাড়িটা আজ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কারিগররা একসঙ্গে শিখতে পারেন, কাজ করতে পারেন। তাদের এই প্রচেষ্টা শুধু শিল্পকে নয়, জ্ঞানের একটা বাস্তুতন্ত্রকেও এক সুন্দর রূপ দিয়েছে, যা একসময় কাশ্মীরের সাংস্কৃতিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। কিভাবে তৈরি করে তারা উগুভ, আসব সেই গল্পে। তার আগে পরপর দুটি গান।

বলছিলাম সেই উগুভ শিল্পের কথা। কাশ্মীরের জলাভূমি থেকে সংগ্রহ করা স্থানীয়ভাবে প্রাপ্ত ঘাস নলখাগড়া দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়। সম্পূর্ণ হাতে বোনার আগে উপকরণগুলোকে শুকোনো হয়, বাছাই করা হয়, তারপর প্রস্তুত করা হয়। একজন সাধারণ মানুষ একটা যদি সাধারণ মাদুর তৈরি করতে চান তাহলে প্রায় চার দিন মতো সময় লাগে, কিন্তু এটা প্রায়শই দুজন কারিগর মিলে করেন, তাই সময়টা কমে যায়। কারিগররা বলেন যদিও প্রাথমিক বিষয়গুলো খুব দ্রুত শিখে নেওয়া যায়, তবে জটিল নকশা তৈরি করতে চাইলে কিন্তু ধৈর্য, বছরের পর বছর অনুশীলন খুব প্রয়োজন। এই উগুভের পুনরুজ্জীবনে এই যে পরিবারের ভূমিকা, সেই পরিবারের মেয়েটির অংশগ্রহণ ভীষণভাবে জড়িত। ঐতিহ্যগতভাবে গ্রামীণ কাশ্মীরের মহিলারা ঘাসের মাদুর বুনতেন এবং এর প্রত্যাবর্তন আবারও তাদের

0: জননী শামিমা প্রতিদিন সকালে বাড়ির কাজ শেষ করে তার এলাকায় এক ডজন মহিলাকে প্রশিক্ষণ দেন। তিনি তার সংসারকে বাঁচিয়ে রেখেছেন এই শিল্পের মাধ্যমে, তাই এই পরিবারের কাছে তিনি কৃতজ্ঞ। মনীষা এবং বিশ্বজিৎ ছিলাম আপনার সঙ্গে। এতক্ষণ বেঁচে থাকার গান নিয়ে একটা পরিবারের কথা বললাম, যে শুধু নিজের নয়, চারপাশের বহু মহিলার বেঁচে থাকার আয়ের উৎস চিনিয়ে দিয়েছে। তাদেরকে স্যালিউট 100.1 FM গোল্ডের পক্ষ থেকে। মান্নাদের এই গানটিতেই আজ অনুষ্ঠান শেষ করব। আপনার সঙ্গে আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় রেডিওর এপার ওপারে দেখা হবে।
1: শুভরাত্রি।

হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, এরপরই শিল্পী আশা ভোঁসলে। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

শুনলেন আধুনিক গান শিল্পী আশা ভোঁসলে, এবারের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

শুনছেন আধুনিক গান, প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়, তারপর সন্ধ্যা মুখোপাধ্যায়, তারপর আশা ভোঁসলে, শ্যামল মিত্র এবং তরুণ বন্দ্যোপাধ্যায়। এবারের শিল্পী লোপামুদ্রা মিত্র।

পরের গানটি লোপামুদ্রা মিত্রের সঙ্গে শুভমিতা বন্দ্যোপাধ্যায় এবং জয়তী চক্রবর্তী।

শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এখন স্টুডিওর ঘড়িতে 2:15 বাংলা ছবির গান, প্রথমে দেওয়া নেওয়া, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনছেন দেওয়ানেওয়া ছবির গান, সন্ধ্যা মুখোপাধ্যায়, পর শ্যামল মিত্র, তারপর আরতি মুখোপাধ্যায়। এবারে শিল্পী আবারও শ্যামল মিত্র।

শুনলেন দেওয়া নেওয়া ছবির গান। শেষ গানটি শিল্পীরা ছিলেন দ্বৈতকণ্ঠে শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়। এবারের ছবির নাম পম্পা। প্রথমেই শিল্পী বাণী জয়রাম।

শুনছেন পম্পা ছবির গান, শক্তি ঠাকুর এবং তারপর দ্বৈত কণ্ঠে পিন্টু ভট্টাচার্য ও নমিতা রায়, এবারের শিল্পী মান্না দে।

প্রথমে দেওয়া নেওয়া, তারপর পম্পা, সব শেষে ছবির নাম এক্স ইকুয়াল টু প্রেম। শিল্পী সানাই।

গানটি শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে। এবারের দ্বৈত কণ্ঠে সামন্তক এবং শাহানা বাজপেয়ী। শুনছেন X=প্রেম ছবির গান।

শুনলেন প্রথমে দেওয়া নেওয়া, তারপর পম্পা, তারপর এক্স ইকুয়াল টু প্রেম এই ছবির গান। আজকের শিল্পীরা ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, আরতি মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাণী জয়রাম, শক্তি ঠাকুর, পিন্টু ভট্টাচার্য, নমিতা রায়, মান্না দে, সানাই, অনুষ্কা, অরিজিৎ সিং এবং সামন্তক ও শাহানা বাজপেয়ী। শুনলেন তিনটি বাংলা ছবির গান, দেওয়া নেওয়া, পম্পা এবং এক্স ইকুয়াল টু প্রেম। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

স্টুডিওর ঘড়িতে এখন 3:03। এখন নানা রঙের গান, দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে ক্যালকাটা কয়ার।

করবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বসে কির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি।

শুনছেন নানা রঙের গান। প্রথমে ক্যালকাটা কয়ার, তারপর অংশুমান রায়। এখন যে গানটি শুনলেন তার শিল্পী ছিলেন সবিতা ব্রত দত্ত। এখন শুনবেন ইন্দিরা শিল্পী গোষ্ঠীর কণ্ঠে এই গানটি।

শুনছেন নানা শিল্পীর কণ্ঠে নানা রঙের গান। এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য।

শুনছেন নানা রঙের গান। এবারের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এক হয়ে গেছে হিন্দু মুসলমান, অমানিসা গেছে উঠেছে সূর্য আধারে রহসান, মুজিবের ডাকে এক হয়ে গেছে হিন্দু মুসলমান, অমানিসা গেছে উঠেছে সূর্য আধারে রহসান, বাংলাদেশের জনতার জয় এবারে শুনিস জয়, জয় বাংলা জয় বাংলা জয়।

শোনো বাংলার মাঠে ঘাটে আজ আগুনের জয়গান, মুক্তি লভিতে বুকে রক্ত ঢালে তারা অপরাণ। শোনো বাংলার মাঠে ঘাটে আজ আগুনের।

গানটি শুনলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। এবারে ক্যালকাটা কয়ার শুনছেন নানা রঙের গান ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে সলিল চৌধুরীর কণ্ঠে এই গানটি।

শুনলেন নজরুল গীতি নানা রঙের গান। আজ এই পর্যন্তই আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। প্রভাতীর প্রথম নিবেদনে আজকে পণ্ডিত সন্দীপন সমাজপতির পরিবেশনায় খেয়াল রাগ রামকেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন খেয়াল পরিবেশনা শিল্পী সন্দীপন সমাজপতি, রাগ রামকেলি। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে, শরৎ পরিবেশনা শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নাটভৈরব। এটি আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন শুনছিলেন। আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শরৎ পরিবেশনা। পরিবেশনায় শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নাটফায়রাভ। আজকের প্রভাতীর দুটি পরিবেশনা পরপর শুনেছেন। প্রথমে খেয়াল পরিবেশনা, পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ রাম কেলি, এবং এখন শুনছিলেন শরৎ পরিবেশনা, রাজরূপা চৌধুরী, রাগ নাটফায়রাভ। এই পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো প্রভাতী। 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপস, একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি। ঠিক ভোর পাঁচটায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ঠিক ভোর পাঁচটা, সৌম্যকান্তি আপনাদের সঙ্গে রয়েছি আবার একটি নতুন দিন। আজ 8 জুলাই 2026 বুধবার, পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 9 জুলাই 2026 বৃহস্পতিবার। রাত 12টার পর ক্যালেন্ডারে তারিখ বদল হয়ে গিয়েছে। নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা।

এইভাবেই আমাদের নতুন করে পথ চলা। আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনারা জানেন রবি ঠাকুরের লেখা গান, কথা, তাঁর লেখার অংশ, কবিতার অংশ, এই সব কিছু নিয়েই আনন্দধ্বনি আগামী এক ঘন্টা 5টা থেকে সকাল 6টা পর্যন্ত আনন্দধ্বনি 107 FM রেনবোয়ে। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের অষ্টম রচনা।

দীপশিখা। রিক্ত হলো সভাতল আঁধারের মশি অবলেপে স্বপ্নচ্ছবি মুছে যাওয়া, সুষুপ্তির মতো শান্ত হলো চিত্ত মোর নিঃশব্দের তর্জনী সংকেতে। এতকাল যে সাজে রচিয়াছিনু আপনার নাট্য পরিচয়, প্রথম উঠিতে যবনিকা, সেই সাজ মুহূর্তেই হলো নিরর্থক। চিহ্নিত করিয়াছিনু আপনারে নানা চিহ্নে, নানা বর্ণ প্রসাধনে সহস্রের কাছে মুছিল তা, আপনাতে আপনার নিগুড় পূর্ণতা আমারে করিল স্তব্ধ। সূর্যাস্তের অন্তিম সৎকারে দিনান্তের শূন্যতায় ধরার বিচিত্র চিত্র লেখা যখন প্রচ্ছন্ন হয়, বাধামুক্ত আকাশ যেমন নির্বাক বিস্ময়ে স্তব্ধ তারাদীপ্ত আত্মপরিচয়। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের অষ্টম রচনা। অনুষ্ঠানের একদম শুরুতেই শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ১০৭ FM রেনবো শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। সকাল ৬টা পর্যন্ত এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ৬টা থেকে শুনবেন ভুরাই। আজকের ভুরাইয়ের উপস্থাপনায় আজ মৌমিতা। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের নবম রচনা। দেখিলাম অবসন্ন চেতনার গোধূলি বেলায় দেহমোর ভেসে যায় কালো কালিন্দির স্রোতবাহী নিয়ে অনুভূতিপুঞ্জ, নিয়ে তার বিচিত্র বেদনা চিত্র করা আচ্ছাদনে আজন্মের স্মৃতির সঞ্চয়, নিয়ে তার বাঁশিখানি। দূর হতে দূরে যেতে যেতে ম্লান হয়ে আসে তার রূপ, পরিচিত তীরে তীরে তরুচ্ছায় আলিঙ্গিত লোকালয়ে ক্ষীণ হয়ে আসে সন্ধ্যা আরতির ধ্বনি, ঘরে ঘরে রুদ্ধ হয় দ্বার, ঢাকা পড়ে দীপশিখা, খেয়া নৌকা বাঁধা পড়ে ঘাটে, দুই তটে ক্ষান্ত হলো পারাপার ঘনাল রজনী, বিহঙ্গের মৌন গান অরণ্যের শাখায় শাখায় মহানিঃশব্দের পায়ে রচি দিল আত্মবুলি তার। এক কৃষ্ণ অরূপতা নামে বিশ্ব বৈচিত্র্যের পরে স্থলে জলে ছায়া হয়ে বিন্দু হয়ে মিলে যায় দেহ অন্তহীন তমিশ্রায়, নক্ষত্রবেদীর তলে আসি একা স্তব্ধ দাঁড়াইয়া, ঊর্ধ্বে চেয়ে কহি জোর হাতে, হেপুষণ সংহরণ করিয়াছ তবরশ্মি জাল, এবার প্রকাশ করো তোমার কল্যাণতম রূপ, দেখি তারে যে পুরুষ তোমার আমার মাঝে এক। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের নবম রচনা। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, তারপরে শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরদা, পরপর দুটি গান, তারপর আবার রবি ঠাকুরের লেখায় ফিরে আসছি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। পরপর শুনছিলেন দুই শিল্পীর কণ্ঠে গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং তারপর শিল্পী শ্রেয়া গুহ ঠাকুর, তার কণ্ঠে বাজিল কাহার বীণা। আনন্দধ্বনি অনুষ্ঠান সঙ্গে নিয়ে সৌম্যকান্তি রয়েছি অনুষ্ঠানের প্রায় মধ্যপথ, সকাল ছটা পর্যন্ত সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় আর জে মৌমিতা। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের দশম রচনা মৃত্যুদূত এসেছিল হে প্রলয়ঙ্কর অকস্মাত তব সভা হতে, নিয়ে গেল বিরাট প্রাঙ্গণে তব চক্ষে দেখিলাম অন্ধকার, দেখিনি অদৃশ্য আলো আধারের স্তরে স্তরে অন্তরে অন্তরে, যে আলোক নিখিল জ্যোতির জ্যোতি দৃষ্টিমোর ছিল আচ্ছা দিয়া আমার আপন ছায়া, সেই আলোকের শাম গান মন্দ্রিয়া উঠিবে মোর সত্তার গভীর গুহা হতে, সৃষ্টির সীমান্ত জ্যোতির লোকে তারই লাগিছিল মোর আমন্ত্রণ, লব আমি চরমের কবিত্ব মর্যাদা জীবনের রঙ্গভূমে এরি লাগি সেধেছিন তান, বাজিল না রুদ্র বিনা নিঃশব্দ ভৈরব নবরাগে, জাগিল না মর্মতলে ভীষণের প্রসন্ন মূরতি, তাই ফিরাইয়া দিলে আসিবে আরেক দিন জবে, তখন কবির বাণী পরিপক্ক ফলের মতন নিঃশব্দে পড়িবে খুশি আনন্দের পূর্ণতার ভারে, অনন্তের অর্ঘ ডালি পরে, চরিতার্থ হবে শেষে জীবনের শেষ মূল্য শেষ যাত্রা শেষ নিমন্ত্রণ। এবারে শিল্পী রণগুহ ঠাকুরদা।